আকাশবাণী আগরতলা, আজ মঙ্গলবার, 17ই ভাদ্র 1948 অকাব্দ, 21শে ভাদ্র 1433 বঙ্গাব্দ, 8ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। শুরু হচ্ছে আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে, আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 5 সেকেন্ড।

0: শিল্পীর সৃষ্টিতে প্রকাশ অবারিত, সহজ ও স্বচ্ছ হয়। যে শিল্পীর রসবোধ নেই, কার্যত তাঁর স্বকীয়তাও নেই। রসবোধের উৎকর্ষ সাধন করতে পারলেই শিল্পীর স্বকীয়তা পুষ্ট হয়। রসবোধের উৎকর্ষ কেমন করে হয় সেইটাই পরের কথা, শিক্ষা ও সাধনার কথা। স্বভাবের সম্মুখীন হয়ে তার সযত্ন ও পুঙ্খানুপুঙ্খ অনুশীলন আবশ্যক। যার স্বকীয়তা আছে, প্রতিভা আছে, তিনি যদি স্বভাবের অনুশীলন না করেন তো ক্রমশ তাঁরও কাজ একঘেয়ে ও শুষ্ক হয়ে পড়তে বাধ্য। কারণ স্বভাবে সজীবতা ও অনন্ত বিচিত্রতা আছে, তা থেকে শিল্পীর সৃজন চেষ্টা নিত্য নূতন বেগ লাভ করে। স্বভাবে অন্তহীন রূপবৈচিত্র্যের অন্তরালে নিয়মের ঐক্যও আছে। অনুশীলনের ফলে শিল্পী নিজেই যে মূল সূত্রগুলি আবিষ্কার করতে সমর্থ হন, তাতে তাঁর রচনা দৃঢ়তা ও বিশিষ্টতা পায়। শিক্ষার ও সাধনার পক্ষে পরম্পরার অনুশীলনও অপরিহার্য। আগে নিজের দেশের, পরে অন্যান্য দেশের শিল্পীরা, প্রতিভাবান স্রষ্টারা যুগে যুগে যে কাজ করে গেছেন, শ্রদ্ধার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে তার অনুশীলন করা চাই। তবেই শিল্পীর অপরিস্ফুট প্রতিভা প্রস্ফুটিত হবে। তাদের প্রকাশ রীতি ও কৌশলের সঙ্গে, পদ্ধতির সঙ্গে তুলনা করে ক্রমেই স্পষ্টতা ও উৎকর্ষ অর্জন করা যাবে। শিল্প সৃষ্টির অনন্য পদ্ধতি বলে কিছু নেই। কাজ চালাবার জন্য প্রথমে একটি পদ্ধতির আশ্রয় নিতে হয়। সৃষ্টির মূল তত্ত্বকে একবার জানা ও পাওয়া হয়ে গেলে তখন বিভিন্ন পদ্ধতির আলোচনা করে, ব্যবহার করে নিজেরই পদ্ধতিকে সচল, সরল ও দৃঢ় করা চলে। শিল্প হল কল্পনা, রেখায়, রঙে, রূপে রসানুভূতির প্রকাশ। রসের উদ্রেক করাতেই তার সার্থকতা। প্রকাশের জন্য করণ কৌশলের প্রয়োজন আছে, সে হল উপায়, উদ্দেশ্য নয়। করণ কৌশলের জ্ঞান শিল্পের প্রেরণাও নয়। শিল্পীর কাজে রসেরই প্রেরণায় রূপের একটি প্রাণময় ছন্দ সৃজিত হয়, এবং বিশেষ রূপের বিশেষ ছন্দ বিশ্বব্যাপী প্রাণীর ছন্দে মিলিত ও সমন্বিত হয়। একে দরদ বলা চলে। এই দরদের ফলে শিল্পী যা তার ধ্যানের বস্তু, যা তার প্রকাশের বিষয়, তার সঙ্গে একাত্ম হয়ে যান। শিল্পের ভিতর শিল্পীও অমরতা পান। শিল্পীর জীবন শিল্পীর সত্তা, শিল্পের স্বচ্ছ মুকুরে প্রতিভাত হয়। উভয়কে পৃথক করা চলে না।
1: সুভাষিত অনুষ্ঠানে আজ শুনলেন নন্দলাল বসুর রচনা থেকে পাঠ।

আকাশবাণী আগরতলা, এবারে অঞ্জলি অনুষ্ঠানে আপনারা শুনবেন ভক্তিমূলক গান। আজকের শিল্পী শ্রীকান্ত আচার্য।

অঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ আপনারা শুনছিলেন ভক্তিমূলক গান। আজকে শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: ফুঙ্কাহাম, আকাশবাণী আগরতলা, তিনি ক্রাকসা, তালবাং তালনি, শালচিসনি শালমারি, চিবরিরা থামচিপা দিপ্রা বিশিখং, সেপ্টেম্বর তালনি শালচার শালমারি, নৈশাই নৈচিবা ইংরেজি বিশি, নাকারদি নৈশাই নৈচিদক ইংরেজি বিশি, চীনেও পান্দা নৈরা থামচিদক পয়েন্ট ব্রেই মিটার্স এবার সাশাই নৈরা দক চিচকু কিলো হার্চ, তাই সারাশা দক মেগা হার্চ আওয়াই নই দঙ্গ তাবুক চ্যাংজাগু চিনি তিনি ফোংনি ককবরক আওয়াই পান্দা হায়ুনি খরাং, তিনি হায়ুনি খরাং পান্দাও যত খাই তাই লোকরও লাম সগো আও ফাইদি চিনি খালায় না কক কাহাম তিনি হায়ুনি খরাং পান্দানো চক কাহাম খামানী বিশিং তিন চেঙেরেলায় না আও তিনি কক কাহাম খালায় না স্বামী বিবেকানন্দ সালাংমানী কগ্র ব সালাংকা ই কো না হারদি শাল কচা খে কাস হই ফাইকা হাইকে নরক মুক্তরি থাঙিতা তংসিদি সিচাদি বাচাদি বসকাঙ্গই থাংনানি জরা শক ফাইকা নরক হা আমানি বসা অংনাবলা ভারত হা আমানো হামজাকনাবলা হাইকে এ রেংতা তংসিদি থুমা সিসা সিদি খরকচাতাই খরকচানো তা নাশিলাই সিদি মুচি মেথর জং যতন বোমা কায়সানি বসা সিচানা জরা ফাইকা বতে বসাকা আং পৈতু খায়ও কেবো বিনি মান বান্তা মান্নানি বাগে চোখ যাখে বন হায়ুনি জেসে ফান পানো সেম্পলাই ম্যানিয়া ওয়ানসুক মগ্ন চিনি লাংমা অবনি বাগৈন লাংমা তংসাক সরংনা নাংথাই কিসামিসা মংতরই খাইন কুংসুকনানি ককরে শাক শাকনি বাগে সিমি কাইতনি থানি তা সরিদি বইনি বাগৈব সরি সান্দি বাচাদি সিসাদি নিনি নাহার মুনি লামানো যে মান্যাসা গ্রাক খে রমৈতং দি তাই বসকাঙ্গ হিমৈতং দি আশেক যারা চালাইকা স্বামী বিবেকানন্দ সালাকমানি কগ্র তিনি কগ তাবক খালায় তিনি কগ্র
1: তিনি সেপ্টেম্বর তালনি চি চার শালমারি ও লাইবুমানি ককনক খালায় তিনি কাইনি নাংকুকমানি শাল তঙ্গ কাইসা অংখা হায়ুং রং সরং শাল অ শাল তিনি শালো সংসার জাখা তাবুক সাকজরা 1966 বিশি ও সংসার জাকমানি অব ইউনেস্কো এবার ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক তে কালচারাল অর্গানাইজেশন ও হাপাং রক সংসামানি আফ্রনি সিমি চেঙ্গেনাই তাবুক সাকজরা পিনি ফিল দকচি বিশি কাখা আচাইমানি শাল তে অব হাইকে তাকলাইনি কক বথমা নারেক জাখা রং সরং বেবাক বরকনি বাগৈ ও হায়ুনি বাকই তে রং সরংনি বিশিং তিকাই শাকনি লাংমা ন কাহাম খাইনানি লামা তে রং সরং বসক জরাতে নাংকুক খরকসা বরকনি লাংমা ও

0: দফাওতে হদাও অবনতি নেই সাজাগ তেব অ কতাল যুগ তে টেকনোলজি যুগ রং সুরং সৈনানী তে পড়েনি রংমাবাই থাকিয়া ফিয়া যে সেরংমানী ন আবনো সামুঙ্গ ভাইকে থেপাই মানাই শাক নিলাঙ্গন ভাইকে চারি মানাই আবন ব সাজাগ
1: আও কক তো কবইন সরংনানি চিনি যতনি ন কেরংনি বসাবতে চিনি মানথাই তঙ্গ অব আগিনি সিমিন তঙ্গ তাই ওলব তংনাই আবনি বাকিন যং সাইমানো তামো কাহাম তামো হামিয়া তাই নিনি গানা গানিব তামো অঙ্গি তং আবরক বেবাক যং রং সরংমানি বিশিংতিন সঙ্গি মানো বাহাইকে তংখাই চানো বা বাহাইকে খাইকে চানো বাহাই সামং বা খাইকে নিন লংমানি বাকি কাহামং অম বেবাং যং রং সরংমানি বিশিংতিন যং সাইমানো রং গরং অংমানি বা রং সরংমানি বিশিংতি যে গরংমানি আবংখা চিনি গিয়ান এবা চিনি বসাকনি এবার চিনি লংমানি জাতি হেন যং সাইমানো মকল তো চিনি বসাকনি লংমানি জাতি ন ফিয়াবা চিনি গিয়াননি জাতি হিগাই চিনি রং সরং এবার যং রং গরং মানে আমাকে যং সাক সাক নয় সিমিয়া চিনি দফা ন চিনি হদা ন চিনি বসং ন অ রং সরং মানে যং পিড়ি রেনা নাম যং চেরাই যং দিনে কক সানা নাগা যং চেরাইফুরও নগই ফাইও হর ফরং মানে সাক্ষরতা মিশন হনে কাইসা বেচেপ দঙ্গ আব বাইন গবাং আমচাই এবা গবাং মা দলি দফা হদা তাই চিনি হা কতরে গবাং মা লোকরক আম সরঙি মাংখা আর বিশিংতে গবাং মা চেরাই খনাই ব ফরং জাখা তামনি হিমালে কগনো সাজাক দো যে দফা এবা যে জাতি এবার যে বসং হনি মানো রং সরং গরং কক অংখা হাঙ্গাকাই যং আমো সাইমানো বসুক জরাতে গরং কক অংনাই তাই বসকাঙে থাকি বাকি যেন বেলাই খেন গবাং মা সেপ রো আর সেপ অংখা চিনি লংমানি বাকি বেলাই খেন নাগমানি তাই থাইসে কক দঙ্গ অব অংকাই যে দফানি বোমা এবার বরি রক রং গরং এবার রং গরং কুচুক গ থাকজাক বরকনি দফা হদা জঙ্গই ফাইও সালনি পহরজন দেখাই আবজন গসইমানা হানা নাই আব লাইতে সাকে যেন গসিয়ান ক গিয়া
0: ফারি অবন কারি তে কাইসা নাংকুক মানে সাল বতঙ্গা বংখা হায়ং ফিজিক্যাল থেরাপি সাল ও সাল ফিজিওথেরাপিস্ট হিনজাকনাই এবার ফিজিওথেরাপিস্ট অংখা যে বরক রক সুরঙ্গী তে ইয়াকং ইয়াক বসাকনি দেরামুং ন বিয়ামনি বিশিংতি খ্লাইয়ে চুবাচু খ্লাই কাহাম খ্লাইনাই বরকনি সামুং রকন মৈত খ্লাইয়ে বরম রেজাগ তে অবনন হিন ওয়ার্ল্ড ফিজিক্যাল থেরাপি সাল অবনো কারি চংনুগ তিনি সাল চিনি বার হা কতর খরক নেই বরক নি আচাইমানি সাল বেলাই খেন তঙ্গ তেমাইকে খরকসাংখা মুংগনাং প্লেব্যাক সিঙ্গার আশা বসলে বিনি আচাইমানি সাল তিনি সেপ্টেম্বর তানি চার সালমারিও বিশি 1933 আচায় ব মহারাষ্ট্রানি সাংলি হাস্তেও আচায় তেওমাহাইকে তঙ্গ ভূপেন হাজারিকা ব 1926 বিশ আচায় ব খরকসা ভারত হা কতরনি মুঙ্গনা কতর তামক্রং রচাপক্রং তে তকেশ নামক্রং বে ব সালন আচায় আমসো জরা নখানালাইকে চ তিনি সালিনাই বমানী ককরক অজরাও চং খানালাইনাই সাকামক্রাই নি কক খানালাইনাই থ্যালাসেমিয়া বেমার নতিনাই থ্যালাসেমিয়াংখা থৈনি বেমার অ বেমার যে

0: kisa ebate kisa nislai kabang chini bohok ni debra phajingo kaisa spleen hine tongo abo torshai thango te charai ni shimishikla chashla komoro shogai na lernai ama haike bini puila shini mare rongkha te tor thani lok thani wo jungjal phainai engkai bekreng kebeleng nai obani slaipana tumong shibini shini mare rok te bo bari khangkai afrong ke chai man ya rok ngnai shak phursa sa eba kormaru lung nai shuti shamsumu sumu eba cha ni cha hai ngnai mokhang ni bekreng samaning yang nai te bo shak rok kebel ngchuk nai omono o bemar ni yak ni hamni nani engkai bini kaisa anka thui slaiman bisingti ti kaisa no anka selation therapy hino te kaisa anka folic acid supplements chamani bisingti hayakhaba te kaisa anka stem cell transplant abo omhaige o surgery ni bisingti klain man khanke acharai sakchaya theba thalassemia bemar ni yakni katewi manahini bo sajakha phari asik jara khana laika o thalassemia bemanati
1: anga bhai di tabok khana laina hok bani ko go narkra kai manu rege ko narkra phol phoklan bising kaisa belai kheno kotho tai nakuk mani phol phokla khob jago shirishi tini shimino jong narkra nogoi phai তাই নারকরা ন মতাই আতায় রজাগমা ভ নুগ ফিয়াবা অবন কারিব নারকরা ন চং পদরে পদ চামুং রগ চং চাও চামুং চামন কারিব নারকরা ন চং থগ রক্ষ নামইব পদরে পদ খাই চিনি বসাকনি বাকে সুনামু তাই চিনি বখনাইনি বাকে নারকরা নিথক বেলেখেন কাহাম হনে সাজাগ তামনি হা নারকরা ও ভিটামিন ই বেলেখেন মানথক মলনি যত জরাও নারকরা মানথক তাই নারকরানি দাব এবার নারকরা কলৈনি বুতুই আবো চিনি বসাক নি বাগৈ তে বুকুরনি বাগৈ বসুক নাঙ্কুক আবো সানানি ককরে আও চং নারকরানি ককখানা লাইকা তাব নারকরা কাইনানি জরা গাহাম হঙ্কাকে সেপ্টেম্বর তৈ অক্টোবর তাল হনে সাজাক তো নারকরা কাইনানি হনকাই চং কাইনা নাংনাই বিষা তাই তাল দক হ্যাঁ বিষা লাইজাক নারকরা ফাংচারা রক আপতে হাই মানখা কেন চাকো গহনে সাজাক দম নারকরা কাইনা সেকাং হাকর খুরনা নাংনাই ফুট কাইথাম খাই তাই আফ্রু হাকে পটাস ইউরিয়া রগ্রুবই এবার কম্পোস্ট রগ্রুবই চাবন হাকর সপঙ্গই মাতনা নামাই তাই মুসকি বাকি রেমানো তাই হা সমসম সুমো হাকে বা তৈব চাকুগো তৈব থাকিয়া থাই এংনা নামাই নারিকরা ফাংচারা বাই নারিকরা ফাংচারা চাললাই মানে হিঙ্কাকে স্নি মিটার্স হিঙ্কাই চাও নি সাজাক দম জং জেফরু নারিকরানি হাকর হা তাই জেসং সার রগ্রমানি আমরক

0: বাইকিয়া আপ্রন সাইরকরান ভাঙচারানো তবুই যাইমানো কাইনানি ফুরন কাকি যাইরকরা ভাঙচারানি ইয়াফাংন সুট গাইসা হা বিং রানা নামাই আপ্রন যাফবই রানা নামাই অলকাই যামন বেড়া দমই রানা নামাই অলকাই যাফাং জাবরা বাবরা রক দং ইসা নাই নাই পিয়াবা নাইরকরা রক কাইনা নিলে আসাই কক দিয়া লাইটে সাকাইন যন গাই মানো দামখাইবা কিসা তরনা এবার তরসানা জরা কিসা নাইকানে খাইনা নাগ অসুখ জরা যাইরকরা গাইমানি কক রক খাবাই খা তাবো খালায় কক থমর
1: নি আনি আফা তঙ্গম হাইকে 2026-2027 বিশ যে এসটি এবার শেডিউল ট্রাইবনি বড় রকম বিশৃঙ্গ যে সকাত মানজাক মহাইকে হুকুমু থমুং কক রবায় সকাত মানজাক রক থানাই বিশি ডিসেম্বর তাল 2025 নিশিমি চেঙ্গিনাই নভেম্বর তালনি 2026 বিশৃঙ্গ অসকাত মানে রক বরক অমাহাইকে সাকি জাখা বরক কয়বলাই রেমানো তে কয়বলাই রেফ্রু সাক সাক নুকজানা নাংনাই অমাহাইকে ট্রাইবাল রিসার্চ তে কালচারাল ইনস্টিটিউট হাফ তাংনগ বরকনি অরিজিনাল ডকুমেন্টস বাই তে অমাহাইকে ফিজিক্যাল ভেরিফিকেশন বখলাইজাক নাই হেঙ্কাই অ কয়লাইন তিখলাইনানি এবার সাইমানানি হেঙ্কাই বরকনি ওয়েবসাইট www.trci.tripura.government.in থাঙ্গি মারনাই
0: আনি আগো কাইসা তঙ্গ অব হেঙ্কাই বিশি বুরুম বুরুম তাকলাইব শান্তির বাজার হাঙ্কনি বীরচন্দ্র মনু ফিল নিচিবা সাংরং মা বাণী চেঙেরে জাগন অবহন এ তালনি সালচি তাই সালচিসা সালমারি অবংখা লাইবমা গনাং সাংরং মা তের সালনি রমই অঙ্গন অম সাংরংমা মান্ডব ককথুম তাই হুকুমু নাইখংনি বঘাগতে হাসতে হাফংনি বঘাগতে ও ককমু সাকলাই চাকা
1: ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবার ওয়াইশানি রং মারিনি চুবামুং রিজাকনাই অব সাবন রিজাকনাই ইংখা যে ত্রিপুরা হাস্তেও রং সুরং তংনাই তে পার্মানেন্ট রেসিডেন্ট অমাহাইকে নন ট্রাইবাল খ্রিশ্চিয়ান নন ট্রাইবাল বুদ্ধিস্ট মুসলিম শিখ জৈন ও বদলনি বড় রক এবার রং সুরং তংনাই রকন ওয়াইশানি ফাইন্যান্সিয়াল সাপোর্ট চুবামুং রেজাকনাই ফিয়াবা অব বরক 2026-2027 বিশিং ফার্স্ট ইয়ার এডমিশন খাইজাকাই হাই বরক নি রেশন কার্ড বুমুং দেকা কায়া আবু ব নাই নাই তে যে কয়লাই রিফ্রু তে বরক নি রেশন কার্ডের ডকুমেন্টস রক বুমুং সলাই সলাই নাই তুমুং চায়া কয়লাই রিমানি উলো চায়া রক খাঙ্কে আবুন সেলাইমান গ্লাক বহনি সাজাকা হেঙ্কাই তে বরকনি বেবাক ডকুমেন্টস রক ভেরিফাই খাইনের বগে বরকনি তাংনগ থাঙ্গি নেই রবিমানো মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আর থাঙ্গি রিমান হিনব সাজাখা
0: আনিয়া গতঙ্গ অবহাই জিএনএম তাই এএনএম

0: আশিক জোড়া চেংখানা লাইকা হেমন্ত কুমার জমাতিয়ানি কক্তি রেচামং পাইথাগো তিনি নিহায়ুনি খরাঙ্গ সংচাকাতে কমতেঙ্কা আং সুপ্রভা
1: আং খাকচাংতি
0: যতনন হামবায়।

রবিকিরণ অনুষ্ঠানে এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী ছিলেন রমা মণ্ডল, আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং তারপরে শুনবেন স্থানীয় বাংলায় সংবাদ এবং ককবরক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর দেশ হিসেবে উঠে এসেছে। 25 দিনের ব্যবধানে এলপিজি রিফিল বুকিংয়ের জন্য তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। উত্তরপ্রদেশের 25টি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গঙ্গাসহ একাধিক নদী বিপদসীমার উপরে বইছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের দাবির সমর্থন করেছে লুক্সেমবার্গ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফর করবেন। গুজরাটের ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি শ্রী মোদী 20,700 কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই করিডোরের কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
1: डेडिकेटेड फ्रेट कॉरिडोर ईस्ट और वेस्ट, ये दोनों देश के लिए बहुत बड़ी एक बैकबोन की तरह है ट्रांसपोर्टेशन में। वो प्रोजेक्ट अब कंप्लीट हुआ पूरी तरह से, उसको माननीय प्रधानमंत्री जी राष्ट्र के प्रति समर्पित करेंगे। ये परियोजना ऐसी है जिसमें कई वर्ष लगे। 2014 में प्रधानमंत्री ने उस काम को हाथ में लिया, हाथ में लेके जितनी भी उसमें प्रॉब्लम्स थी उनको सॉल्व किया।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9,700 কোটি টাকা মূল্যেরও বেশি আরও 3টি রেল প্রকল্প ও প্রায় 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করারও কথা রয়েছে। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি। অন্যদিকে মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট সম্মেলনের উদ্বোধন

0: উদ্বোধন করবেন এবং সভায় ভাষণ দেবেন। 2020 সাল থেকে গ্লোবাল ফিনটেক ফেস্ট বা GFF ডিজিটাল লেনদেন ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। এবারে সম্মেলনের আলোচ্য বিষয় সাধারণ মানুষের জীবনে ও ব্যবসায়িক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও অন্যান্য উন্নত প্রযুক্তির ব্যবহার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের প্রতিরক্ষা নীতিতে আমূল পরিবর্তন এসেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর দেশ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে শ্রী সিং বলেন, 2016 সালে ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য হওয়ার পর ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়। প্রধানমন্ত্রীর কার্যকর কূটনৈতিক মনোভাব এবং দূরদর্শী নেতৃত্বের ফলেই এটি সম্ভব হয়েছে।
1: भारत 2016 से पहले MTCR मेंबर नहीं था, जिसके कारण हम ब्रह्मोस मिसाइल की रेंज एक सीमा से आगे चाहते हुए भी हम नहीं बढ़ा पाते थे। लेकिन हमारी गवर्नमेंट के सक्रिय डिप्लोमेसी और दूरदर्शी नेतृत्व के कारण हमारा MTCR के हम सदस्य बने और उसके बाद ब्रह्मोस की रेंज भी बढ़ाने का काम करने में हमने कामयाबी हासिल की है। और आपको पता ही होगा कि पिछले वर्ष ऑपरेशन सिंदूर में ब्रह्मोस मिसाइल की क्या भूमिका रही है।
0: শ্রী সিং বলেন, সরকার সীমান্ত নিরাপত্তা জোরদার করা, সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ, দেশীয় উৎপাদন বাড়ানো এবং অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির পুনর্গঠন সহ একাধিক ক্ষেত্রে কাজ করেছে। ভারত বর্তমানে 100টিরও বেশি দেশে প্রায় 38,500 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে বলেও শ্রী সিং উল্লেখ করেন। প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা DAC সশস্ত্র বাহিনীর জন্য 110,000 কোটি টাকারও বেশি মূল্যের মূলধনী সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পরিষদের এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর জন্য রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় এবং পরমাণু হামলা মোকাবিলায় ব্যবহৃত রেকি ভেহিকল, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবং সর্বত্র ব্রিজ সিস্টেম। এদিকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টারের যুদ্ধ ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মোট অনুমোদিত সরঞ্জামের 98% ভারতীয় শিল্প সংস্থাগুলির কাছ থেকে সংগ্রহ করা হবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, শহর ও গ্রামে 25 দিনের ব্যবধানে LPG রিফিল বুকিংয়ের জন্য তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী গোপী জানান, LPG সরবরাহের বর্তমান পরিস্থিতির উন্নতি করতে সরকারের এই পদক্ষেপ। এর ফলে রিফিল বুকিংয়ে যে ব্যাকলগের সমস্যা রয়েছে তা মিটবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, এখন শহর বা গ্রাম নির্বিশেষে সমস্ত গৃহস্থালী LPG গ্রাহক 25 দিনের ব্যবধানে রিফিল বুক করতে পারবেন। দেশের কয়লাখনি এলাকায় বৃষ্টির পরিমাণ কমায় কয়লা উৎপাদন ও বিদ্যুৎ ক্ষেত্রে সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কয়লা মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি কোল ইন্ডিয়ার দৈনিক গড় কয়লা উৎপাদন 35% বেড়ে প্রায় 18,30,000 টনে পৌঁছেছে। প্রবল বৃষ্টি এবং বাঁধ থেকে জল ছাড়ার কারণে উত্তরপ্রদেশের 25টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজ্যের বারেলি, এটা শাহজাহানপুর, বহরাইচ এবং লখিমপুর খেরি জেলায়। ভারী বৃষ্টির জন্য বারেলিতে আগামী 2 দিনের জন্য সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে এবং সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠাতে নৌকা ও মোটরবোট মোতায়েন রয়েছে। বন্যার পর সংক্রমণ ও জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কার প্রেক্ষিতে স্বাস্থ্য পরিষেবার উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। অন্যদিকে বিহারে বন্যা পরিস্থিতি এখনও গুরুতর। গঙ্গাসহ একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। 13টি জেলার 77টি ব্লকের 438টি পঞ্চায়েতের 29 লক্ষেরও বেশি মানুষ এখনও পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী জেভিয়ার বেটেল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, বর্তমানে নিরাপত্তা পরিষদের রদবদলের প্রয়োজন। বিশ্বের দরবারে ভারতের গুরুত্বের কথা মাথায় রেখে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিস্তারের প্রয়োজনীয়তার কথা বলেছেন জেভিয়ার বেটেল। এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। পাশাপাশি চলতি বছরের শুরুতে তার লুক্সেমবার্গ সফরের উল্লেখ করে বিদেশমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের নেতৃত্ব একাধিকবার পরস্পরের সঙ্গে মত বিনিময় করেছেন। বিদেশমন্ত্রী আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক সহযোগিতায় এই সম্পর্কের মূল ভিত্তি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে একটি পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর উপসাগরীয় দেশ পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সামুদ্রিক সহযোগিতা এবং মানুষের যোগাযোগের ক্ষেত্রে ওই অঞ্চলের

ভারতের দীর্ঘদিনের অংশীদারিত্ব রয়েছে। চলতি সংঘাতের মধ্যেও সেখানে বসবাসকারী প্রায় 1 কোটি ভারতীয়র কল্যাণের দিকটি সুনিশ্চিত করা, দেশের জ্বালানি ও সার সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের বিভিন্ন উদ্যোগের কথা এক্ষেত্রে তুলে ধরেন বিদেশমন্ত্রী। পরবর্তী প্রজন্মের 6G নেটওয়ার্ক তৈরির আন্তর্জাতিক উদ্যোগে আমেরিকা সহ 24টি অন্যান্য দেশের সঙ্গে সামিল হয়েছে ভারত। মার্কিন বাণিজ্য দপ্তর সমাজ মাধ্যমে একটি বার্তায় জানায়, নেটওয়ার্ক প্রযুক্তিতে নিরাপত্তা ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে ভারতের এই পদক্ষেপ উল্লেখযোগ্য। আমেরিকার নর্থ ক্যারোলিনায় আয়োজিত G20 সম্মেলনে উদ্ভাবন বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদা ও মার্কিন বাণিজ্য সচিব হওয়ার্ড লুটনিক এ বিষয়ে আলোচনা করেন। বৈঠকে দুই নেতা টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 6G প্রযুক্তির ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা নিয়েও তারা কথা বলেন। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় পণ্য ও যাত্রী পরিবহনের ব্যবস্থা আলাদা করতে এবং গঙ্গা এক্সপ্রেসওয়ের সঙ্গে যোগাযোগ উন্নত করতে গ্রেটার নয়ডা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি হাপুর বাইপাস পর্যন্ত 105 মিটার চওড়া একটি রাস্তা নির্মাণের প্রস্তাব দিয়েছে। লখনৌতে গতকাল শিল্প উন্নয়ন মন্ত্রী নন্দগোপাল গুপ্তের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়। আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের নতুন দিল্লি সফরের প্রাককালে ইরান ভারতকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে আশা করা হচ্ছে এই সফর দুদেশের বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করবে। এক সাংবাদিক সম্মেলনে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই নতুন দিল্লির সঙ্গে তেহরানের দীর্ঘদিনের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। আহমেদাবাদে আয়োজিত ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে শীতল দেবী মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠে ভারতের জন্য একটি পদক নিশ্চিত করেছেন। আহমেদাবাদে আয়োজিত এই প্রতিযোগিতার সেমিফাইনালে জম্মুর শীতল দেবী নিজের দেশের সরিতাকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন। সোনার পদকের লড়াইয়ে তিনি কাজাখিস্তানের আইজাদা সাইদানের মুখোমুখি হবেন। এদিকে এই প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত 4টি স্বর্ণপদক জয়ের লড়াইয়ে খেলতে নামছে। চলতি বছরের এশিয়ান গেমস আগামী 19 সেপ্টেম্বর জাপানের আইচি নাগোয়ায় শুরু হবে। অক্টোবরের 4 তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। 17 সেপ্টেম্বর ভারতের মহিলা ক্রিকেট দলের খেলা দিয়ে যাত্রা শুরু করবে ভারত। ক্রিকেটের পাশাপাশি হকি ও কবাডিতেও খেতাবের জন্য লড়াই করবে ভারত। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর দেশ হিসেবে উঠে এসেছে। 25 দিনের ব্যবধানে এলপিজি রিফিল বুকিংয়ের জন্য তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আজ শেষ হচ্ছে। আগামীকাল অর্থাৎ 9ই সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলো স্ক্রুটিনি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11ই সেপ্টেম্বর। উল্লেখ্য, আগামী 28শে সেপ্টেম্বর 587টি ভিলেজ কমিটির মোট 4597টি আসনে ভোট গ্রহণ করা হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে গতকাল লোকভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ কমিশনের অন্যান্যরা। সাক্ষাৎকালে রাজ্যপাল কমিশনকে ডিজিটাল ভিত্তিক অভিযোগ গ্রহণ ও কমপ্লায়েন্স ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সুসংহত করার নির্দেশ দেন। এর মাধ্যমে যাতে অভিযোগগুলো সময়মতো নিষ্পত্তি নিশ্চিত করা যায় এবং বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের আবেদন নিষ্পত্তিতে কোনো ধরনের বিলম্ব না হয় সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। রাজ্যপাল বলেন, ত্রিপুরার প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ, সুরক্ষিত ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বিত ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের যুব বিষয়ক বিভাগের উদ্যোগে দেশব্যাপী বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ বা VBYLD 2027 শুরু হয়েছে। এর প্রথম পর্যায় হল বিকশিত ভারত কুইজ। গত 17ই আগস্ট থেকে শুরু হওয়া এই কুইজ চলবে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত। মাই ভারত ত্রিপুরার পক্ষ থেকে রাজ্যের 8টি জেলার যুব সমাজকে বিকশিত ভারত কুইজে ব্যাপক সংখ্যায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সিপাহীজলা জেলার জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল এক আদেশে সব লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিদের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী 10ই সেপ্টেম্বরের

বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলেছেন। এই আদেশ নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। তবে কর্তব্যরত পুলিশকর্মী, আধাসামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী, সশস্ত্র বনরক্ষী, ব্যাংকের নিরাপত্তা রক্ষীরা এই আদেশের বাইরে থাকবেন। নারী ও শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবী আগামীকাল বারাণসীতে নবম রাষ্ট্রীয় পোষণ মাহ 2026 উদ্বোধন করবেন। এবছরের পোষণ মাস কর্মসূচি মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি এবং দ্বিতীয় পর্যায়ের পুষ্টি প্রকল্পের আওতায় সংশোধিত পরিপূরক পুষ্টি কর্মসূচি সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রামের নির্দেশিকার ভিত্তিতে শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে, যেখানে প্রথমবারের মতো রান্না করা গরম খাবার পরিবেশনের তাৎপর্যের উল্লেখ থাকবে এবং SNP মেনু বোর্ড বাধ্যতামূলক করা হবে। উল্লেখ্য, রাষ্ট্রীয় পোষণ মাহ অভিযান 2018 সালে চালু হয়েছিল। বর্তমানে এই অভিযান নারী, শিশু ও কিশোর কিশোরীদের মধ্যে পুষ্টি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করছে। এই অভিযান আমাদের অঙ্গনওয়াড়ি, আমাদের নিজেদের এই মূলমন্ত্রের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক এক আদেশে জানিয়েছেন, বিলুনিয়া এবং সাবরুম মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500

করবেন। এবছরের পোষণ মাস কর্মসূচি মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি এবং দ্বিতীয় পর্যায়ের পুষ্টি প্রকল্পের আওতায় সংশোধিত পরিপূরক পুষ্টি কর্মসূচি সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রামের নির্দেশিকার ভিত্তিতে শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে, যেখানে প্রথমবারের মতো রান্না করা গরম খাবার পরিবেশনের তাৎপর্যের উল্লেখ থাকবে এবং SNP মেনু বোর্ড বাধ্যতামূলক করা হবে। উল্লেখ্য, রাষ্ট্রীয় পোষণ মাহ অভিযান 2018 সালে চালু হয়েছিল। বর্তমানে এই অভিযান নারী শিশু ও কিশোর কিশোরীদের মধ্যে পুষ্টি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করছে। এই অভিযান আমাদের অঙ্গনওয়াড়ি আমাদের নিজেদের এই মূলমন্ত্রের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক এক আদেশে জানিয়েছেন, বিলুনিয়া এবং সাব্রুম মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকা পর্যন্ত রাত 8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত জনসাধারণ এবং যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখিত সময়ে 4 জনের বেশি এক জায়গায় সমবেত হতে পারবেন না। জেলাশাসক আদেশে জানিয়েছেন, বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, খেলার মাঠ থেকেও জীবনে বড় সাফল্য অর্জন করা সম্ভব। নেশামুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। গতকাল পানিসাগরের রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি এই কথা বলেন। পানিসাগরের RCP কমপ্লেক্সে রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টসের জুডো প্রতিযোগিতার অনূর্ধ্ব 14-17 এবং 19 বছর বয়সী ছেলে ও মেয়েদের জুডো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 3 দিনব্যাপী এই প্রতিযোগিতায় রাজ্যের 8টি জেলা ও স্পোর্টস স্কুল থেকে 260 জন খেলোয়াড় অংশ নিয়েছে। ক্রীড়ামন্ত্রী স্পোর্টস স্কুলের অতিরিক্ত ক্লাসরুমেরও দ্বারোদ্ঘাটন করেন। TFA পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের গতরাতের খেলায় 9 বোলার্স ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় 9 বোলার্স ক্লাব 2-0 গোলে ফরওয়ার্ড ক্লাবকে পরাজিত করে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘণ্টায় উত্তর ঊনকোটি ধলাই গোমতী ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটমা পরিব সমীর বর্মা নৈশাই নৈশিদক বিশ্বী ফিলচুকু পোষণ মা খানা বারাণসীব চেঙির জাগানো কেন্দ্রীয় বরৈতাই চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী আবনো চেঙিরওয়ানো তাকলাইনি অপোষণ তালনি ওয়ানসক মুংবাগংখা হামারি অঙ্গনওয়ারি হামারি জিম্মেদারি মিশনক সক্ষম অঙ্গনওয়ারি তাই পোষণ টু দুই দশমিক শূন্য নি বিশিং খবজাক চাকলম সাখাম তাই চেরাইরগনি পুইলে বেরেমনি রংনি সাকা আলাইজা ফান বক্সিন জাগানো চামুং ডালবিদাল তাই নাংমাসক প্রোটিন অঙ্গনওয়ারি কেন্দ্রও কুতুং কুতুং সংজাক চামুং যত চেরাইরগনি মানজাকমুং তাই চেরাইরগনি পুইলে বেরেমনি হামক্রাই তাকলাইনি সাউংবতাংনি নাহারমুং বুবাক শিক্লাতাই থং হামক্রাই নাইখুংনি শিক্লা হামক্রাই বেদেকনি সাকথারমুংবাই হাক্তর গনাঙ্গি হামসাজাক ভারত ইয়ং লিডার্স ডাইলগ এবা ভি বি ওয়াই এল ডি নৈশাই নৈশিসিনি চেংজাকা চেংজাকমানি পুইলা বেরেমংখা বিকশিত ভারত কুইজ থাংনাই আগস্ট তালনি সিসিনি সালমারিনি সিমি চেংজাকমানি অ কুইজ টঙানো সেপ্টেম্বর তালনি থামসি সালমারি জরা মাই ভারত ত্রিপুরানি বখাক্তে হাসিনি কাইচার হাঙ্করনি শিক্লারগ্ন বিকশিত ভারত কুইজ গবাংখাই মানজাকনানি কবকমুং নারকজাকা এডিসি ভিলেজ কমিটি চংবারি ও চংবলাই ইয়াফরানি তিনি পাইথাক সাল খনা চংবলাই রগ্ন আমজগী নাইজাকনাই চংবলাই রসানানি পাইথাক সাল সালসিসা সেপ্টেম্বর খোরচাইমানো বসকাংনি নৈশিসার সেপ্টেম্বর সালো কাই বারা চারসিসিনি ভিলেজ কমিটিনি যতই ব্রী সাই বারা চুকুচিসিনি আসুকথায় বোট নাহার জাগানো হা আরি আমচাইও টংকচাংতাই বায়াবচারি মথাংনারনা বাগৈ সালগ্রা ত্রিপুরা হাংকরনি বিলুনিয়া তাই সাব্রুম মহকুমানি ভারত বাংলাদেশ হা আরিও কিসাসক কাসুমুং রাইজা ফরাংজাখা সালগ্রা ত্রিপুরা হাঙ্করনি হাঙ্কর নাইকলফাং দাগিমুং রেখা বিলুনিয়া তাই সাব্রুম মহকুমানি ভারত বাংলাদেশ হা আরিনি সিমি বারা মিটার আমচাই জরা হর দামচারনি সিমি তাইনি সালনি ফুং দাম্বা জরা টংকসং বরক তাই মালখুং থাংলাই সুথানি কাসুমুং রাইজা সাকলাইখা খুরচাজাক জরাও খরক ব্রীনি কবাং বড় কাইসা জাগাও কথমইমানগ্লাক হাঙ্কর নাইকলফাং দাগিমুঙ সাকা অ কাসু রাইজা তুই আরগ্ন কেবেঙ্গি কেরংনি রাইজাতে ইয়াফ্রি নাহারজাকনাই ভিলেজ কমিটিনি চংবরী কাহাম করেন।

তাই কচাং কচাংখে খালাইনি বাকি সিপাইজলা হাঙ্করনি হাঙ্করনাই কলফাং ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল কাইসার সাকলাই মঙ্গ বেবাগ লাইসেন্স মানজাক সিলাই পাথামরগ্ন জানিজা থানাও জমারানানি দাগিমুং রক্ষা হাঙ্কর নাইকলফাং দাগিমুং সাকা সিলাই পাথামনি লাইসেন্স মানজাক টংনাই রক বসকাংনি সালসি সেপ্টেম্বরনি বিশিং জানিজা থানাও জমা মারবাইনাই ও দাগিমুং চংবারিনি সামুং পায়া সাক জরা টংানো তামুখে ডিউটি খ্লাই টংনাই নাইমাথাং আইতাল তৈনি বদল বলং মরগনাই তাই ব্যাংক নি নাইমাথাং টংনাই রক ও দাগিমুংনি ফাতার টংানো থমন্ত্রী টিঙ্কু রাইসাখা থংনখলানি সিমিব লংম কতর চাসামুং তুবৈমানো ফেকমুং কারজাক হদা সনামথানি থংমুংনি সামুং সরসাবাইয়া মিয়া পানি সাগর হাস্তে বেরেমনি স্কুল স্পোর্টস বাতাইমুং বাতাইমুংন চেঙিরুই ব অ কক সাকা পানি সাগরনি আর সি পিই কমপ্লেক্স হাস্তে বেরেমনি স্কুল স্পোর্টসনি যদু বাতাইমুং সিব্রুই সিসিনি তাই শিশুকু উমর জরানি চলা তাই ব্রী রোগনি যদু বাতাইমুং সংসারজাগ নখা সালথামনি ও বাতাইমুং হাস্তেনি কাইসার হাঙ্কর তাই স্পোর্টস স্কুলনি নৈরা ডকচি থংনাই রক মানজাগৈখা থংমন্ত্রী স্পোর্টস স্কুলনি আলাইদা তাংজা ক্লাসরুম রকনব ফিওগৈ রেখা টিএফএ বাই নাইকলজাক চন্দ্র মুকুমু অরনি পুইলা ডিভিশন লীগ ফুটবল মিয়া হরনি থংমুং নাইন বুলেটস ক্লাব কপ্লাই এংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংযোজাক থংমুং নাইন বুলেটস ক্লাব নই বুকসা গোল বাই ফরওয়ার্ড ক্লাবন মেসেনখা সদর ইন্টার স্কুল ক্রিকেট থংলাইমাও আসাম রাইফেলস পাবলিক স্কুলন উইকেট কাইসুকু বাই মেসেনি চ্যাম্পিয়ন এংখা বরদুয়ালি হাই স্কুল নেপকু থংখলাও সংযোজাক ফাইনাল পুইলা ব্যাট খেলাইনি অংখরি আসাম রাইফেলস নৈসি ওভারও উইকেট কাইবা কমাওই রান সারা চি তিসাও ফিরকমুঙ থংনা অংখরি বরদুয়ালি হাই স্কুল উইকেট কাইসা কমাওই কপ্লাই ইংনানি বাকি নাংমানি রান তিসাইনে হারো কপ্লাই বদলনি অনুভা পাল রান ডকচিথাম খেলায়ী প্লেয়ার অব দ্য ম্যাচ মাংখা তাবুক নবাটিবারী ককটমা বসকাং দামনৈ সিব্রিয় সালসি উনকোটি ধলাই গুমতি তাই সালগ্রা হাঙ্কর ফেরাঙ্কি ওয়াতি ফাইমানো হই হজাগ্রখা বয়ার খক নাইখং তিনি সালনি তুমারি সাকাও 33 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টংইমানো আগরতলাও তিনি আইসুগ খামানি তুমারি নৈশিদক ডিগ্রি সেলসিয়াস ককবরমাই ককটমা পরিমুং তাবুকনি বাকি অরণ পাইখা উল্লি ককবর ককটমা আওয়াই ইংগানো তিনি সানজা দামসিনি তামই সতীব্রী চিবাও

0: সুপ্রভাত প্রিয় শ্রোতা বন্ধুরা, নতুন দিনের এক গুচ্ছ সুন্দর সম্ভাবনাকে সঙ্গে নিয়ে আপনাদের সকলকে জানাই আজকের অভিজ্ঞাপনে আসরে স্বাগত। জীবনের ব্যস্ততার মাঝে কিছুটা সময় যদি কাটে তথ্য, জ্ঞান আর আনন্দের সান্নিধ্যে, তাহলে দিনটাও হয়ে ওঠে আরও প্রাণবন্ত। আর আপনাদের এই দিনটিকে প্রাণবন্ত করার প্রত্যাশা নিয়েই রেডিওর এপারে অভিজ্ঞাপনের আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি শ্বেতা। শ্রোতা বন্ধুরা, শিক্ষা মানুষের মৌলিক অধিকার, কিন্তু আজও পৃথিবীর বহু মানুষ পড়তেও লিখতে পারেন না। তাই সাক্ষরতা শুধু অক্ষর জ্ঞান নয়, সাক্ষরতা হল নিজের অধিকার, নিজের স্বপ্ন এবং নিজের ভবিষ্যৎকে চিনতে শেখা। একটি অক্ষর শেখা মানে একটি নতুন দরজা খোলা, একটি বই মানে জ্ঞানের নতুন পৃথিবী।
0: আর একজন মানুষকে শিক্ষিত করে তোলে, এই শিক্ষিত করে তোলা মানে একটি পরিবার, একটি সমাজ, একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই প্রতি বছর 8ই সেপ্টেম্বর

0: সেপ্টেম্বর পালিত হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এই দিবসটি আমাদের মনে করিয়ে দেয় শিক্ষার সুযোগ যেন কোনো মানুষ থেকে বঞ্চিত না হয়, বয়স, লিঙ্গ, অর্থনৈতিক অবস্থা বা সামাজিক পরিচয় কোনো কিছুই যেন শিক্ষার পথে বাধা না হয়ে দাঁড়ায়।
1: শিক্ষা আমাদের প্রশ্ন করতে শেখায়, সঠিক সিদ্ধান্ত নিতে শেখায়, অন্যের অধিকারকে সম্মান করতে শেখায় এবং সমাজের প্রতি দায়িত্বশীল হতে শেখায়। তাই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আমাদের অঙ্গীকার, কেউ পিছিয়ে থাকবে না, শিক্ষার আলো থেকে কেউই বঞ্চিত হবে না।

0: শ্রোতা বন্ধুরা, আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের পাশাপাশি প্রতি বছর 8ই সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় শুধু ঔষধ নয়, সঠিক ব্যায়াম, চলাফেরা এবং পুনর্বাসনও সুস্থ জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
1: এই ফিজিওথেরাপি শুধুমাত্র ব্যথা কমানোর চিকিৎসা নয়, এটি একজন মানুষকে আবার স্বাভাবিকভাবে চলতে, কাজ করতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে জীবন যাপন করতে সাহায্য করে।
0: শ্রোতা বন্ধুরা, স্ট্রোকের পর হাঁটতে শেখা থেকে শুরু করে দুর্ঘটনার পর আবার নতুন করে শুরু করা, কিংবা কোমর বা ঘাড়ের ব্যথা, খেলাধুলোর চোট কিংবা অস্ত্রোপচারের পর শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
1: একজন ফিজিওথেরাপিস্ট শুধুমাত্র শরীরের সমস্যা চিকিৎসা করেন না, তিনি একজন মানুষকে তার স্বাধীনতা ও স্বাভাবিক জীবন ফিরে পেতেও সাহায্য করেন।
0: তাই ব্যথা বা শারীরিক সমস্যাকে অবহেলা না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
1: নিয়মিত শারীরিক সক্রিয়তা বজায় রাখুন এবং নিজের শরীরের যত্ন নিন।

শ্রোতা বন্ধুরা, ইতিহাসের পাতায় জমে থাকা অমূল্য স্মৃতিগুলোকে সঙ্গে নিয়ে এবার চলুন না ফিরে দেখি আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা। 1966 সালের আজকের দিনে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের 14তম অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয় প্রতি বছর 8ই সেপ্টেম্বর পালিত হবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 2000 সালের আজকেরই দিনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সরবরাহ পৌঁছে দিতে নাসা স্পেস শাটল আটলান্টিসকে

0: STS-106 মিশনে মহাকাশে উৎক্ষেপণ করে। আর 2022 সালের এই দিনেই দিল্লির ইন্ডিয়া গেটে উন্মোচিত হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর 28 ফুট উচ্চতার কালো গ্রানাইটের মূর্তি। আর সেই একই দিনে প্রয়াত হন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। তার রাষ্ট্রীয় শেষকৃত্য অবশ্য অনুষ্ঠিত হয় 19 সেপ্টেম্বর।
1: শ্রোতা বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক আজকের দিনে কারা জন্মগ্রহণ করেছিলেন। 1887 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন স্বামী শিবানন্দ সরস্বতী। তিনি ছিলেন হিন্দু আধ্যাত্মিক গুরু এবং যোগ ও বেদান্তের প্রবক্তা। তাছাড়া 1903 সালের আজকেরই দিনে জন্মগ্রহণ করেছিলেন অমলেন্দু দাশগুপ্ত। তিনি ছিলেন বাঙালি সাহিত্যিক এবং ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী। 1926 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছেন স্বনামধন্য ভারতীয় সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা। তাছাড়া 1993 সালের আজকেরই দিনে জন্মগ্রহণ করেছেন কিংবদন্তি ভারতীয় গায়িকা আশা ভোঁসলে। 1956 সালে জন্মগ্রহণ করেছিলেন জনপ্রিয় বাঙালি অভিনেতা শুভ্রসাচী চক্রবর্তী। এবং 1961 সালের আজকেরই দিনে জন্মগ্রহণ করেছেন অভিনেতা, গায়ক এবং চলচ্চিত্র পরিচালক অরিন্দম গঙ্গোপাধ্যায়।
0: চলুন এবারে স্মরণ করি তাঁদের যারা আজকের দিনে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। 1939 সালে প্রয়াত হন স্বামী অভিদানন্দ মহারাজ। হিন্দু সন্ন্যাসী এবং রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। 1955 সালে প্রয়াত হন সাহিত্যিক এবং ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী অমলেন্দু দাশগুপ্ত। আর 1987 সালে বাঙালি বৈদিক পণ্ডিত এবং বৈদিক রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। বন্ধুরা, ইতিহাসের পাতায় আজকের দিনটি তাই নানা ঘটনা, নানা মানুষ আর নানান স্মৃতিতে সমৃদ্ধ। আর এই ছিল আজকের দিনের ইতিহাসের কিছু উল্লেখযোগ্য অধ্যায়।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার খুলে বসেছি আপনাদের মনের ডাক বাক্স। দূর শহর, গ্রাম আর অজস্র অচেনা ঠিকানা পেরিয়ে যে চিঠিগুলো এসে পৌঁছেছে আমাদের কাছে, সেগুলোর প্রতিটি পাতায় লুকিয়ে আছে আপনাদের ভালোবাসা, অপেক্ষা আর না বলা অনেক কথা। চলুন সেই অনুভূতির ঝাঁপি খুলে এবারে শুরু করা যাক আজকের চিঠি পাঠ। দেখে নেওয়া যাক আজকের প্রথম চিঠিখানা আমাদের কে পাঠিয়েছেন। আজকের প্রথম চিঠিখানা আমরা পেয়েছি পরমা রায়ের কাছ থেকে। তিনি চিঠিখানা লিখেছেন আন্দুল, হাওড়া থেকে। দেখে নেওয়া যাক পরমা দেবী কি বলছেন। তিনি লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, কে যে কি বিষয়ে লিখতে গিয়ে এক সত্য গল্পের কথা উল্লেখ করতে চাই। সুন্দরবন অঞ্চলে একটি গ্রামে ছোট্ট একটি মেয়ে ছিল, নাম মেঘলা। পড়াশুনোই ভালো, স্বপ্ন ছিল একদিন নার্স হবে, কিন্তু সংসারের অভাব ছিল নিত্যসঙ্গী। একদিন গ্রামের বাজারে এক অচেনা মহিলা তার মায়ের সঙ্গে আলাপ জমালেন। নিজেকে একটি সংস্থার কর্মী পরিচয় দিয়ে বললেন, শহরে ভালো কাজের সুযোগ আছে, মেঘলার পড়াশুনোর পাশাপাশি কাজও হবে, মাসে ভালো বেতনও মিলবে। অভাবের সংসারে কথাগুলো যেন আশার আলো হয়ে দেখা দিল। মহিলার হাসি, পরিপাটি পোশাক আর মিষ্টি কথার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর উদ্দেশ্য। পরিবারের বিশ্বাস অর্জন করে তিনি মেঘলাকে শহরে নিয়ে গেলেন। সেখানে পৌঁছানোর পর বদলে গেল সব কিছু। তার ফোন কেড়ে নেওয়া হলো, বাড়ির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হলো। মেঘলা বুঝতে পারল, সে যে কাজের স্বপ্ন দেখেছিল সেটি আসলে ছিল একটি ফাঁদ। দিনের পর দিন ভয় দেখিয়ে আটকে রাখা হলো তাকে। তার মতো আরও কয়েকজন কিশোরী সেখানে ছিল, প্রত্যেকের গল্প আলাদা, কিন্তু প্রতারণার মুখোশ ছিল

একদিন মেঘলা ভয়ঙ্কর অসুস্থতার অভিনয় করে ডাক্তার দেখাতে আসে। সেখানে কোনো রকমে সুযোগ পেয়ে সাহস করে 100 ডায়াল করতে সক্ষম হয়। তারপর এক বিশাল পুলিশ বাহিনী অভিযান চালিয়ে মেঘলা এবং অন্যান্য মেয়েদের উদ্ধার করে। তদন্তে বেরিয়ে আসে দীর্ঘদিন ধরে একটি চক্র ভুয়ো চাকরি এবং প্রশিক্ষণের প্রলোভন দেখিয়ে অল্প বয়স্ক মেয়েদের পাচার করছিল। মেঘলা পরে আবার পড়াশুনো শুরু করে, তবে সে বুঝেছিল পাচারকারীর মুখ সবসময় ভয়ঙ্কর হয় না, অনেক সময় মুখোশের আড়ালেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় বিপদ। তাই অপরিচিত মানুষের প্রলোভনে নয়, সচেতনতা যাচাই এবং দ্রুত সাহায্য নেওয়াই পারে একটি শিশুর ভবিষ্যৎ রক্ষা করতে। ইতি পরমা রায়, আন্দুল, হাওড়া।

শ্রোতা বন্ধুরা, চিঠির ঝাঁপি থেকে এবারে আরও একখানি চিঠি আপনাদের পড়ে শোনাবো। আর এই চিঠিটি পাঠিয়েছেন কলকাতা নিউ টাউন থেকে মলয় বিশ্বাস। তিনি লিখছেন, সুপ্রিয় অভিজ্ঞাপন, মানুষকে বাইরে থেকে দেখে তার সম্পূর্ণ পরিচয় বোঝা যায় না। কে যে কি তা অনেক সময় তার আচরণ, কথাবার্তা কিংবা পোশাক দেখে বোঝার উপায় থাকে না। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা এক মুখে পরিচিত হলেও অন্য মুখটি থেকে যায় অদৃশ্য। কেউ খুব আপনজনের মতো কাছে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেন, আবার সেই আস্থার সুযোগ নিয়ে ক্ষতিও করতে পারেন। আবার যে মানুষটিকে আমরা প্রথম দেখায় কঠোর বা রূঢ় বলে মনে করি, তিনি হয়তো বিপদের সময় সবচেয়ে বেশি সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিশেষ করে কম বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। অপরিচিত কেউ যদি হঠাৎ বন্ধুত্ব করে, ভালো চাকুরি, বেশি বেতন, বিনামূল্যে প্রশিক্ষণ বা শহরে ভালো জীবনের প্রলোভন দেখায়, তবে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। কারণ প্রতারকরা সবসময় ভয়ঙ্কর চেহারায় আসে না, অনেক সময় তারা হাসি মুখে, ভদ্র ব্যবহার এবং বিশ্বাসযোগ্য পরিচয়ের আড়ালে নিজেদের লুকিয়ে রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই বিপদ রয়েছে। ভুয়ো পরিচয়ে বন্ধুত্ব তৈরি করে কেউ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে কিংবা বিপদের দিকে ঠেলে দিতে পারে। তাই জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল বিশ্বাস করব, কিন্তু যাচাই না করে নয়। কারো কথায় প্রভাবিত হওয়ার আগে তার পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া দরকার। সন্দেহজনক পরিস্থিতিতে পরিবারের সদস্য, শিক্ষক বা বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে আলোচনা করা উচিত। কারণ সত্যি কে যে কি তা মুখ দেখে বোঝা যায় না। মানুষকে চিনতে হলে তার কাজ ও আচরণকে সময় দিয়ে দেখতে হয়। ইতি মলয় বিশ্বাস, নিউ টাউন, কলকাতা 156।

0: শ্রোতা বন্ধুরা, এবারে সময় হয়ে গেছে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেওয়ার। সীমান্ত এলাকায় শান্তি এবং সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া এবং সাবরুম মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে কিছু বিধি নিষেধ আরোপ করেছেন। দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারায় এক আদেশে এই বিধি নিষেধ আরোপ করেছেন। জেলাশাসক আদেশে জানিয়েছেন, বেলুনিয়া এবং সাবরুম মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকা পর্যন্ত রাত 8 থেকে পরদিন সকাল 5 পর্যন্ত জনসাধারণ এবং যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখিত সময়ে 4 বেশি এক জায়গায় সমবেত হতে পারবেন না। রাত 8 থেকে পরদিন সকাল 5 পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার এবং সাবরুম ও বেলুনিয়া মহকুমা শাসকের বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং যানবাহন ছাড়া অন্য কেউ চলাচল করতে পারবে না। আন্তর্জাতিক সীমান্ত থেকে 5 পর্যন্ত এলাকায় 5 বেশি ব্যক্তি সমবেত হতে পারবে না। কোনো অস্ত্র বা জিনিসপত্র যেমন লাঠি, ইটের টুকরো ইত্যাদি ব্যবহৃত অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে তা বহন করা যাবে না। সূর্যাস্ত থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত থেকে 500 এলাকায় যানবাহনে করে কোনো পশু বহন করা যাবে না। আন্তর্জাতিক সীমান্ত থেকে 1 এলাকা পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য যেমন প্রয়োজনের অতিরিক্ত বহন করা যাবে না। তাছাড়া আন্তর্জাতিক সীমান্ত থেকে 1 এলাকায় হাট, বাজার, দোকান রাত 8 থেকে পরদিন সকাল 6 পর্যন্ত খোলা যাবে না। সূর্যাস্ত থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত সীমান্তবর্তী নদীতে ফেরি চলাচল বন্ধ থাকবে। জেলাশাসক আদেশে জানিয়েছেন, মিলিটারি, প্যারামিলিটারি ফোর্সেস কিংবা রাজ্য পুলিশের চলাচলের ক্ষেত্রে দক্ষিণ জেলার পুলিশ সুপার এবং মহকুমার শাসকদের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে, জরুরি অফিসের কাজে নিয়োজিত কর্মচারীদের ক্ষেত্রে এবং জরুরি চিকিৎসা প্রয়োজন এমন রোগী চলাচলের ক্ষেত্রে এই বিধি নিষেধ প্রযোজ্য হবে না।
1: শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আরও একখানি তথ্য আপনাদেরকে। সারা রাজ্যের সঙ্গে সিপাহীজলা জেলাতেও গত 5 সেপ্টেম্বর থেকে এসআইআর কর্মসূচি শুরু হয়েছে। জেলাশাসক জানিয়েছেন, আগামী 14 সেপ্টেম্বর 2026 পর্যন্ত ভোটার তালিকা প্রস্তুতকরণ, প্রিন্টিং এবং এই প্রক্রিয়ায় নিযুক্ত কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন করা হবে। 15 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। 14 অক্টোবর 2026 মধ্যে ভোটগ্রহণ কেন্দ্র পুনর্বিন্যাস করা হবে। 21 অক্টোবর থেকে 20 নভেম্বর 2026 পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর দাবি ও আপত্তি জানানো যাবে। 21 অক্টোবর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত নোটিশ প্রদান করা হবে এবং সেই আপত্তিগুলোকে নিষ্পত্তি করা হবে। 23 ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
0: এবারে আরও একটি তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সিপাহীজলা জেলার জেলা শাসক এক আদেশে সব লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার আদেশ।

জারি করেছেন। জেলাশাসক আদেশে জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র বা গোলা বারুদের লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিদের আগামী 10 সেপ্টেম্বর 2026 মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। এই আদেশ নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। ভারতীয় অস্ত্র আইন 1959 এর প্রদত্ত ক্ষমতা বলে জেলাশাসক এই আদেশ জারি করেছেন। আদেশে জেলাশাসক জানিয়েছেন, কর্তব্যরত পুলিশ কর্মী, আধার সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী, সশস্ত্র বনরক্ষী, ব্যাংকের নিরাপত্তা রক্ষীরা এই আদেশের বাইরে থাকবেন। আদেশে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার পরেও যদি কারো কাছে আগ্নেয়াস্ত্র বা গোলা বারুদ মজুদ থাকে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

0: এবারে কর্মপ্রার্থী শ্রোতা বন্ধুদের জন্য চাকরির খবর। বন্ধুরা, প্রথমেই যে চাকরির খবরটা রয়েছে সেটি হলো ইন্ডিয়া পোস্টে গ্রামীণ ডাক সেবক বা জিডিএস পদে 23,000-এরও বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিপিএম, এবিপিএম এবং ডাক সেবক পদে নিয়োগ করা হবে। আবেদনকারীদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং সংশ্লিষ্ট এলাকার স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে মেরিট লিস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে গত 2 সেপ্টেম্বর থেকে, আর আবেদন করার শেষ তারিখ আগামী 21 সেপ্টেম্বর 2026। আর আগ্রহী প্রার্থীরা ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল জিডিএস পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন।
1: শ্রোতা বন্ধুরা, আরও একটি চাকরির খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি এর পক্ষ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার বা জেই এক্সামিনেশন 2026-এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। এই নিয়োগে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল এবং টেলিকম বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে মোট 1,748টি শূন্যপদ রয়েছে। পদগুলো গ্রুপ বি লেভেল 6-এ অন্তর্ভুক্ত। বেতনক্রম হবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। আবেদনের জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি অথবা 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে। পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা কিন্তু আলাদা। সর্বোচ্চ বয়সসীমা 30 থেকে 32 বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে 2 সেপ্টেম্বর থেকে। আবেদন করা যাবে 22 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি থাকছে 100 টাকা, কিন্তু মহিলা প্রার্থী, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, এক্স সার্ভিসম্যান প্রার্থী যারা রয়েছেন তাদের আবেদন ফি লাগবে না। প্রার্থীদের নির্বাচন করা হবে কম্পিউটার ভিত্তিক 2টি পরীক্ষার মাধ্যমে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের এসএসসি এর সরকারি ওয়েবসাইট ssc.gov.in এ গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
0: শ্রোতা বন্ধুরা, আরও একটি কাজের খবর রয়েছে আপনাদের জন্য। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি এর পক্ষ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে প্রায় 3,993টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ আগামী 13 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আরআরবি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আর বিস্তারিত তথ্যের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।
1: শ্রোতা বন্ধুরা, আমরা প্রতিদিন কত কাজই না করি। সকাল থেকে ঘরের কাজ, অফিস, পড়াশুনো, বাইরে ছুটাছুটি, সব কিছুর মধ্যে নিজের শরীরের যত্ন নেওয়ার কথা কিন্তু অনেক সময় ভুলে যাই। আজ তাই বলবো এমন এক অভ্যেসের কথা যা খুব সহজ কিন্তু আমাদের সুস্থ থাকার জন্য অত্যন্ত

0: গুরুত্বপূর্ণ, সেটা হলো পর্যাপ্ত জলপান করা। ব্যস্ততার মধ্যে অনেক সময় আমরা তৃষ্ণা পেলেও জল খেতে ভুলে যাই। শরীরে পর্যাপ্ত জল না গেলে দেখা দিতে পারে ক্লান্তি, মাথা ব্যথা, মুখ শুকিয়ে যাওয়া কিংবা কোষ্ঠকাঠিন্য এবং হজমের সমস্যা। গরমের দিনে বা বেশি পরিশ্রম করলে শরীর থেকে ঘামের মাধ্যমে আরও বেশি জল বেরিয়ে যায়, তাই তখন শরীরকে পর্যাপ্ত তরল দেওয়া আরও বেশি জরুরি। তাই আজ থেকে একটা ছোট্ট নিয়ম করে ফেলুন তো, তৃষ্ণা পাওয়ার অপেক্ষা না করে নিয়মিত জল পান করুন। কাজের জায়গা বা বাইরে বেরোনোর সময় সঙ্গে রাখুন নিজের একটি জলের বোতল। মোবাইলে চাইলে নির্দিষ্ট সময় অন্তর জল পান করার রিমাইন্ডারও দিয়ে রাখতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, সবার শরীরে জলের প্রয়োজন কিন্তু একরকম নয়। আবহাওয়া, শারীরিক পরিশ্রম, বয়স এবং স্বাস্থ্যের উপর প্রয়োজনের পরিমাণ নির্ভর করে। তাই নিজের শরীরের প্রয়োজন বুঝে জলপান করুন। আর শুধু জলপান করলেই তো হবে না, পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার, নিয়মিত শরীর চর্চা দিকেও নজর দিতে হবে। মনে রাখবেন, সুস্থ থাকার জন্যে সবসময় বড় কোনো পরিবর্তনের কিন্তু প্রয়োজন হয় না। প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যেসই আমাদের সুস্থ জীবন গড়ে তোলে। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন জেনে নিই আকাশের খবর। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আগরতলার বিমানবন্দর পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 97% এবং সর্বনিম্ন 66%। এক সতর্ক বার্তায় জানানো হয়েছে, ঊনকোটি, ধলাই, গোমতী এবং দক্ষিণ জেলার 1 ও 2 স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ত্রিপুরার সমস্ত জেলাতেই 1 বা 2 স্থানে বজ্রপাত সহ বজ্রঝড়েরও সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার খবর।
1: শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে আজকের মতো অভিজ্ঞাপনের এই পর্ব থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শ্বেতা, আর আমার সঙ্গে ছিল
0: আমি সুস্মিতা।
1: সবাই ভালো থাকবেন, নমস্কার।
2: Luxembourg backs India's bid for permanent seat in UN Security Council. India joins US and 24 other countries to shape development of next generation 6G networks. Delhi police arrests 3 members of family that owned collapsed building in Satyaniketan area of national capital. And India set to feature in 4 gold medal finals at World Archery Para Series in Ahmedabad today. And now the news in detail. Prime Minister Narendra Modi will visit Gujarat and Maharashtra today. In Gujarat, the Prime Minister will lay the foundation stones, inaugurate and dedicate to the nation various development projects worth over 35,000 crore rupees from Vadodara. Mr. Modi will also dedicate to the nation 3 important sections of the Western Dedicated Freight Corridor, marking the completion of the project. Talking to media persons at Ahmedabad Airport, Union Minister Ashwini Vaishnaw said this mega project has now been fully completed and will be formally dedicated to the nation by the Prime Minister.
3: Dedicated freight corridor.
4: The eastern and western dedicated freight corridors are a major backbone of the country's transformation infrastructure. After several years of work, this landmark project has now been fully completed and now will be dedicated to the nation by Prime Minister tomorrow. In 2014, the Prime Minister took up this project and resolved all the issues and challenges associated with it. Today, the project has finally been completed.
3: Jitni bhi usme problems thi unko solve kiya aur ab complete hua.
2: Our correspondent has filed this report.
5: A major highlight of PM's visit will be the dedication of 3 key sections of Western

আকাশবাণী আগরতলা শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এবারে আপনারা শুনবেন বাঁশি বাদন। আজকের শিল্পী পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। শুনবেন রাগ অহির ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এতক্ষণ আপনারা শুনলেন বাঁশি বাদন, শুনলেন রাগ আহির ভৈরব। আজকের শিল্পী ছিলেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। আকাশবাণী আগরতলা, এবারে দেশবন্দনা অনুষ্ঠানে আপনারা শুনবেন দেশাত্মবোধক গান ক্যালকাটা ইউথ কেয়ারের কণ্ঠে।

0: দেশবন্দনা অনুষ্ঠানে আপনারা শুনলেন দেশাত্মবোধক গান ক্যালকাটা ইউথ কেয়ারের কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি নবমী বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্টের সূচনাও করবেন তিনি। লুক্সেমবার্গ রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন করেছে। ভারত আন্তর্জাতিক 6G উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও 24টি দেশের সঙ্গে যোগ দিয়েছে। আন্তর্জাতিক কলকাতা বইমেলা সুবর্ণ জয়ন্তী বর্ষে বন্দে মাতারামের 150 বছর এবং আকাশবাণী কলকাতার শতবর্ষ পূর্তি থিম হিসেবে যুক্ত হচ্ছে। উত্তরপ্রদেশ ও বিহারে বন্যা পরিস্থিতি একই রকম। পশ্চিমবঙ্গের মালদার ভূতনিতে বন্যা কবলিত প্রায় 15,000-এর বেশি মানুষ। ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে ভারত আজ 4টি বিভাগের ফাইনালে পদক জয়ের লক্ষ্যে খেলতে নামবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফর করবেন। গুজরাটের ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি শ্রী মোদী 20,700 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9,700 কোটি টাকা মূল্যের বেশি আরও 3টি রেল প্রকল্প ও প্রায় 1,780 কোটি টাকা 3টি জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস করার কথা। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি। অন্যদিকে মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট সম্মেলনের উদ্বোধন করবেন এবং সভায় ভাষণ দেবেন। 2020 সাল থেকে গ্লোবাল ফিনটেক ফেস্ট বা GFF ডিজিটাল লেনদেন ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে উঠে এসেছে। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী জাভিয়ার বেটেল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন করেছেন। তিনি বলেন, বর্তমান বিশ্বব্যবস্থার বাস্তবতাকে তুলে ধরতে নিরাপত্তা পরিষদে সংস্কার প্রয়োজন। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বেটেল বলেন, ভারতের বিশাল ভূখণ্ড এবং আন্তর্জাতিক গুরুত্বের কারণে নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি। বর্তমানে স্থায়ী সদস্যপদ না থাকা ভারত ও ব্রাজিলের মতো গুরুত্বপূর্ণ দেশগুলিকে নিয়ে নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ করা যেতে পারে। সাম্প্রতিক ভেটো ব্যবস্থারও সমালোচনা করেন বেটেল। তিনি ভেটো ব্যবস্থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবশিষ্টাংশ বলে অভিহিত করেছেন। নিরাপত্তা পরিষদের 2/3 সদস্যের সমর্থনে কোনো ভেটোকে অতিক্রম করার ব্যবস্থা করা যেতে পারে বলেও প্রস্তাব দেন তিনি। উল্লেখ্য, জাভিয়ার বেটেল 3 দিনের সরকারি সফরে বর্তমানে ভারতে রয়েছেন। ভারত আন্তর্জাতিক 6G উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও 24টি দেশের সঙ্গে যোগ দিয়েছে। এর লক্ষ্য, পরবর্তী প্রজন্মে 6G নেটওয়ার্কের অগ্রগতি এমনভাবে পরিচালিত করা যাতে অভিন্ন নিরাপত্তা স্বার্থ বজায় থাকে, প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি পায় এবং উদ্ভাবনকে উৎসাহিত করা যায়। মার্কিন বাণিজ্য দপ্তর

0: এক সামাজিক মাধ্যম বার্তায় একথা জানিয়েছে। মিয়ামিতে জি টোয়েন্টি উদ্ভাবন বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর বৈঠকের ফাঁকে কেন্দ্রীয় বাণিজ্য শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই নেতা 6G প্রযুক্তির ভবিষ্যৎ এবং পরবর্তী প্রজন্মের টেলিযোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব নিয়ে কথা বলেছেন। উত্তর কোরিয়া এবং রাশিয়া তুমেন নদীর ওপর তাদের প্রথম আন্তঃসীমান্ত সড়ক সেতু খুলে দিয়েছে। এর মধ্যে দিয়ে দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এক ধাপ এগোল। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম সেতুটিকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো হিসেবে বর্ণনা করে জানিয়ে বলেছে, এই সেতু বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতাকে নতুন করে উজ্জীবিত করতে সাহায্য করবে। উত্তর কোরিয়ার রাসেন এবং রাশিয়ার খাসান এই দুই প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী পাক থেসং এবং রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিস্তুসিন ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন গ্রিনল্যান্ডের জন্য 200 মিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা করেছেন। এর ফলে ইউরোপীয় কমিশনের সঙ্গে গ্রিনল্যান্ডের সহযোগিতার সম্পর্ক মজবুত হবে। উভয় দেশের মধ্যে অংশীদারিত্ব জোরদার করতে গ্রিনল্যান্ড সফরকালে উরসুলা ফন ডার লিয়েন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জা ফ্রেডরিক নিয়েলসন ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেনের সঙ্গে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। ডেনমার্কের মধ্যে গ্রিনল্যান্ড একটি স্বশাসিত অঞ্চল। ইরানের ওপর মার্কিন হামলা হলে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পরিকাঠামোর ওপর ইরান পাল্টা আঘাত করবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে জাহাজ চলাচল সংক্রান্ত পারস্পরিক হামলার জেরে তেলের দাম প্রায় 6 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরানের সংসদীয় অধ্যক্ষ মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, ইরানের সম্পদে আঘাত করা হলে তারাও পাল্টা আঘাত করবেন। এদিকে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার ক্ষেত্রে কোনো কূটনৈতিক প্রচেষ্টার লক্ষণ এখনও দেখা যায়নি। আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের নতুন দিল্লি সফরের প্রাককালে ইরান ভারতকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে আশা করা হচ্ছে এই সফর দুদেশের বাণিজ্য কৌশলগত সহযোগিতা আরও জোরদার করবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে একটি পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর উপসাগরীয় দেশ পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেছেন। শহরাঞ্চলের পাশাপাশি এবার গ্রামাঞ্চলেও 25 দিন অন্তর এলপিজি সিলিন্ডার বুক করা যাবে। এজন্য কেন্দ্র ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপি জানিয়েছেন, অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সরবরাহজনিত সংকটের কারণে গ্রামাঞ্চলের জন্য 45 দিন অন্তর সিলিন্ডার বুকিংয়ের নিয়ম চালু করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় শহরাঞ্চলের মতো তা 25 দিন করা হল। আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক কলকাতা বইমেলা সুবর্ণ জয়ন্তী বর্ষে বন্দে মাতরমের 150 বছর এবং আকাশবাণী কলকাতা শতবর্ষপূর্তি থিম হিসেবে যুক্ত হচ্ছে। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের ঐক্যতান প্রেক্ষাগৃহে গতকাল এক সাংবাদিক বৈঠকে এবারে বইমেলার উপদেষ্টা কমিটির আহ্বায়ক প্রসেনজিৎ বক্সি একথা জানান।
1: বন্দে মাতরমের 150 বছর, এটা মূল থিম হিসাবে ভাবা হয়েছে এবং তার পাশে আকাশবাণী বা বেতারের 100 বছর, কলকাতা বুক ফেয়ারের 50 বছর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 150 বছর, শ্যামাপ্রসাদ মুখার্জির 150 বছর, এনবিটি গিল্ড এবং ইজেডসিসির যৌথ উদ্যোগে অত্যন্ত সঠিকভাবে আরো জাঁকজমকভাবে অনুষ্ঠিত হবে।
0: বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আন্তঃবিশ্ববিদ্যালয় বদলির আইনি কাঠামো তৈরি করতে রাজ্য সরকার আইন সংশোধন করছে। নবান্নে গতকাল মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব অনুমোদিত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী বৃহস্পতিবার বিধানসভার বিশেষ একদিনের অধিবেশনে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 পেশ করা হবে। মালদার ভূতনিতে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। সড়কপথে সম্পূর্ণ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা, ক্রমাগত বাড়ছে গঙ্গার জল। ইতিমধ্যেই চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা, জলবন্দী প্রায় 15,000-এর বেশি মানুষ। কেশরপুরের বাঁধ ভেঙে জলমগ্ন 25টিরও বেশি গ্রাম, যার মধ্যে দুর্লভটোলা, ভুবনটোলা, কেদারটোলা, মানিকনগর সহ বেশ কয়েকটি গ্রাম সবচেয়ে বেশি বিপর্যস্ত। খোলা হয়েছে 7টি ত্রাণ শিবির। বাঁধে অবস্থানরত 400 পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়েছে। দুর্গতদের উদ্ধারের চেষ্টা করছে প্রশাসন। এদিকে প্রবল বৃষ্টি এবং বাঁধ থেকে জল ছাড়ার কারণে উত্তরপ্রদেশের 25টি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজ্যের বরেলি, এটা, শাহজাহানপুর, বাহারাইচ।

0: এবং লখিমপুর খেরি জেলায় ভারী বৃষ্টির জন্য বরেলিতে আগামী দুদিনের জন্য সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। সরকারি কর্মীদের ছুটিও বাতিল করেছে প্রশাসন। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠাতে নৌকা ও মোটর বোট মোতায়েন রয়েছে। বিহারের বন্যা পরিস্থিতি এখনও গুরুতর। গঙ্গাসহ একাধিক নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। 13টি জেলার 77টি ব্লকের 438টি পঞ্চায়েতের 29 লক্ষের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। পাটনায় গঙ্গার জল কিছুটা কমলেও মোকামা থেকে কাহালগাঁও পর্যন্ত জলস্তর দ্রুত বাড়ছে। বাঁধ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। গোটা বিশ্ব থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে দিনটি পালিত হয়। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন, সাক্ষরতা জ্ঞান, সুযোগ ও ভালো ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করে। তিনি দেশবাসীকে আজকের দিনে শিক্ষার শক্তিকে উদযাপনের আহ্বান জানিয়েছেন। ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে শীতল দেবী মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে ফাইনালে উঠে ভারতের জন্য একটি পদক নিশ্চিত করেছেন। আহমেদাবাদে আয়োজিত এই প্রতিযোগিতার সেমিফাইনালে জম্মুর শীতল দেবী স্বদেশী সরিতাকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন। এদিকে এই প্রতিযোগিতার ফাইনালে ভারত আর 4টি বিভাগে স্বর্ণপদক জয়ের লড়াইয়ে খেলতে নামছে। চলতি বছরের এশিয়ান গেমস আগামী 19শে সেপ্টেম্বর জাপানের আইচি নাগোয়ায় শুরু হবে। অক্টোবরের 4 তারিখ থেকে পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। 17ই সেপ্টেম্বর ভারতের মহিলা ক্রিকেট দলে খেলা দিয়ে যাত্রা শুরু করবে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের বদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্টেরও সূচনা করবেন তিনি। ভারত আন্তর্জাতিক 6G উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং 24টি দেশের সঙ্গে যোগ দিয়েছে। উত্তরপ্রদেশ ও বিহারে বন্যা পরিস্থিতি একই রকম। পশ্চিমবঙ্গে মালদার ভূতনিতে বন্যা কবলিত প্রায় 15,000-এর বেশি মানুষ। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10টা বেজে 10 মিনিটে।
1: আকাশবাণী আগরতলা, এবারে আপনাদের জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ আজ শেষ হচ্ছে। আগামীকাল অর্থাৎ 9ই সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলো স্ক্রুটিনি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11ই সেপ্টেম্বর। উল্লেখ্য, আগামী 28শে সেপ্টেম্বর 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনে ভোট গ্রহণ করা হবে। রাজ্যপাল ইন্দ্রসিনহা রেড্ডি নাল্লুর সঙ্গে গতকাল লোকভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ কমিশনের অন্যান্য সদস্য সদস্যাগণ। সাক্ষাৎকালে রাজ্যপাল কমিশনকে ডিজিটাল ভিত্তিক অভিযোগ গ্রহণ এবং কমপ্লায়েন্সের ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং সুসংহত করার নির্দেশ দেন। যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রকের যুব বিষয়ক বিভাগের উদ্যোগে দেশব্যাপী বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ বা VBYLD 2027 শুরু হয়েছে। এর প্রথম পর্যায় হল বিকশিত ভারত কুইজ। গত 17ই আগস্ট থেকে শুরু হওয়া এই কুইজ চলবে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত। ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সিপাহীজোলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল এক আদেশে সব লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার আদেশ জারি করেছেন। সীমান্ত এলাকায় শান্তি এবং সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলুনিয়া এবং শাবরুম মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক আদেশে জানিয়েছেন, বিলুনিয়া এবং শাবরুম মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকা পর্যন্ত রাত 8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত জনসাধারণ এবং যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, খেলার মাঠ থেকে জীবনে বড় সাফল্য অর্জন করা সম্ভব। নেশামুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। গতকাল পানিসাগরের রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি এ কথা বলেন। টিএফএ পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরুয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলে গত রাতে খেলায় নাইট বুলেটস ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নাইট বুলেটস ক্লাব 2-0 গোলে ফরওয়ার্ড ক্লাবকে পরাজিত করে। আগামী 24 ঘণ্টায় উত্তর ঊনকোটি, ধলাই, গোমতি এবং দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

এবারে আপনাদের জানিয়ে দেব আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সকাল 9:30 বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। বেলা 12:00 শুনবেন ককবরক অনুষ্ঠান লেলা মানিজারা। বেলা 12:55 আপনারা শুনবেন চাষের কথা, শুনবেন সজনে চাষ। বেলা 1:05 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন কণ্ঠসঙ্গীত শিল্পী ডক্টর অনিতা সেন। বেলা 1:40 শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে এবং বেলা 1:50 শুনবেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে আধুনিক গান। বিকেল 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান এবং সন্ধ্যে 6:30 শুনবেন কিষাণবাণী। পরে শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে লোকগীতি। সন্ধ্যে 7:00 শুনবেন ককবরক অনুষ্ঠান। রাত 8:05 শুনবেন সুস্বাস্থ্য অনুষ্ঠান। রাত 9:00 শুনবেন চিত্রলেখা চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন নাটক ওরা অন্ধকারে, রচনা গণশ্যাম চৌধুরী এবং প্রযোজনায় আশিস গিরি। রাত 10:10 শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি এবং রাত 10:15 আপনারা শুনবেন জ্ঞানেন্দ্র প্রসাদ এর কণ্ঠে রাগ প্রধান গান। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে।

আকাশবাণী আগরতলা। এবারে আপনারা শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে।

গানটি শুনলেন অর্জুন চক্রবর্তীর কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এবারে শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

0: হিলেন চোখের বাহিরে।
1: গানটি শুনলেন অর্জুন চক্রবর্তীর কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত এবং অর্জুন চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে।

0: এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে আকাশবাণী আগরতলা।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
3: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
3: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
3: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
3: হ্যাঁ করছি। আরবিআই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
6: যোজনা উন নওজওয়ানোঁ কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুড়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
5: এখনো পর্যন্ত 9,50,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের তিনটি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: আকাশবাণী আগরতলা, এবারে আপনারা শুনবেন হিন্দি ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন কেয়ামত সে কেয়ামত তক ছবি থেকে অলকা আগ্নিক এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন আলকা আগ্নেয়ের কণ্ঠে কেয়ামত সে কেয়ামত তক ছবি থেকে। এবারে একই ছবি থেকে পরের গানটি আপনারা শুনবেন আলকা আগ্নেয় এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন ওয়ারিস ছবি থেকে লতা মঙ্গেশকর এবং মনমোহন সিংয়ের দ্বৈত কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন একই ছবি থেকে কিশোর কুমার, লতা মঙ্গেশকর এবং সহশিল্পীবৃন্দদের কণ্ঠে।

অনুষ্ঠানের সর্বশেষ গানটি আপনারা শুনলেন ওয়ারিস ছবি থেকে কিশোর কুমার এবং সহশিল্পীবৃন্দদের কণ্ঠে। এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছিলেন হিন্দি ছবির গান।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনুন হীরক জয়ন্তী ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

গানখানি শুনছিলেন মানুষের ছবি থেকে, কিশোর কুমারের কণ্ঠে। এবারের গানখানি শুনবেন বিচার ছায়াছবি থেকে, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানখানি শুনছিলেন মৌচোর ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানখানি শুনবেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে তিন অধ্যায় ছবি থেকে।

0: আকাশ ফোনে আগরতলা টাবুক সঙ্গে গো তিনি দিবর চরানি কক বরক পান্দা লেলামানি জড়াব পৈলান খনাবায়ন টাং বিটি
1: ত্রিপুরা হাসতেও গয়ামন কেব সিনিয়াকরে ক গানজি বেখে গয়ামন পেয়ারা হন ফিয়া গয়াম হংকেন চিং যতন সিনব ত্রিপুরা হাস্তি যতনি নগ্ন খুঙ্গন ফাংসা ফাংনিলে চিং গয়াম ফাংর নুগুইতঙ্গ ফিয়াবা অর কক থাইস সাতাইকলায় অ গয়াম চিনি ভারত হাকতরনি পৈলা তমাইয়া ফ অব আমেরিকানি তুবজাক ফাইও হসে হেনে হুকবারনি এলম করেন সয়সীমানি রাইজাতে সাজাক আমেরিকানি আতুবই ভাইজাক জাত গাহাম গয়াম তাবুক ব আউলিনি নাগি সরাও মান্থ গহনই সাজাক দঙ গয়াম ম পুষ্টি নকারে বিথি বরাইনি বাকি ব সামহ ফনাংজাগো তাই চং আপেল হাইন গয়ামন বাহান বুকুর বেবাক চাইমানো গয়াম ভিটামিন সি বেলেখেন মান্থগো তাই আইরন তাই ভিটামিন বি ব মানথগো হই সাজাক দঙ নাইনা থাকে খরকসা করি সাপানো লাইতে সাকে গয়ামনলে চামানি নগো তামনি হনভা যতনি নগ্ন খুঙ্গন গয়ামর নুকজাগো ফিয়া গয়াম পাইথামনি আগলব চং জ্যাম জেলি রখাই গয়াম ন খাতি ওই চাইমানো আসুক তো চং গয়াম চাউনি কক রখনা লাগে তাবুক ও গয়াম কাইনানি হিনকাই চং তামো তামো খাইনা কালাই অবকিসা শিলায়ন হকবানি সয়সীমানি রাইজাতেই সাজাক দঙ্গ গয়ামনি বাকি হিংকাকাই ত্রিপুরা হাসতেনি হা বেলাইখেন কাহাম হনই সাতংনি মারি ব্রিজিদ ডিগ্রি ফারেনহাইট অব ত্রিপুরা হাসতেও মাথগ তুংসামারি তাই গয়ামনি বদ্রেপদ জাত দঙ্গ L49 এলাহাবাদ সফেদা হরিজা চিত্তিদার বুসলিকরে গয়ামগত জাত কাজি পেয়ারা তাই দেশি জাত বদ্রেপদ জাত দঙ্গ গয়াম কাইনানি শেখাংন গয়ামন হাকর কাইনানি বাকি হাকর মাখর নাই কেবেন কোয়ার ফুট কাইসাতে খাকসা খাই যেন হাকর মাখর নাই তাই আ হাকর পটাশ বা কেজি ইউরিয়া বা কেজি তাই মুসকি করান বা কেজি খাই যেন মারেনা নাংনাই আফরু আ হাকর কাহাম খাই আ হাবাই আ সিং সার মানে আপনো কাহাম খাই মা সাপল নাংনাই তাই লগিও বেবিস্টিন দালুগৈ মারেনা নাংনাই আমহাইকে হাকর চগৈ যেন আ হানো হাতি বারসাসে কাহামকে তন্নাই হাতি বারসা অংমানি আগলো যেন যে গয়াম কাইনেন হেনে ফাংসারা খালাইজাক আর নি ফাংসারানো তবুই আ হাকর কাইমাননাই হাকর কাইনানি হুনপুর হুনকাই যেন ইয়াফাং কারা সাসে খাইন হা বিশিঙ্গ মা দানাই তাই শারিক ফাসিং মা কাইনে নাংনাই বুলাই কাইমানি আগলো বুলাই গলৈ ফাইকা আঙ্গাকাই আবনো গাহামকে নাইকানি খালাই ইয়াফাং রগ জাবরা ববরা গরি খাই মা তনা নাংনাই উলো হনগাকাই হা পম রানা নাংখাই হা ব পম মারানা নাংনাই অমহাইকে নাইকানি খাইকা আঙ্কাইন চং বিশিক থাম বিশিবরিনি ইয়াগুলোন গয়াম কাই তাই বথাই চাইমানো
0: আসুক যারা লালামার জরাব খাবাইখা তাং বিটি তাবো খাবায়ন রাধিকা দেববর্মানী খড়াঙ্গ জাদুনি রচাপ মুং

যাদব অ যাদব খালে সেকানে অসময় দে চুময় বান্ধালে এংছানে সময়

Kumale kota de yang na koma shikonda nung na jadok.

ジャダパラレカマボダシコトンゴヤニナジャド

真开对呀你人哎，我无人我你讲咯，苦啦实在万事没有人咯呀。台下来，起不那个哩，台下起不。

ยังบ่ขับบ่มีหูจงตัวนัก

你个我妈个那他呀，大下你把个，大下你把个，苦拉着卡棒把不下的，给别妈妈得了把手干干净。

মাইতে বাসনা ফুরু হাপল বড় সবাই বলাই ন সবাই বলাই ন চাকরি সন্তি মাইতা বাস পুরো গায় নাঙ্গ

লক্ষ্মীপাতি ফক বুবহিংকা গুরুপাতি ফক অশুকুল শুকুবাহিংকা বশুকুল পক অসমারে হিংকাই বাকপাতি ফৌ সমবা হিংকা বনি দশা বক বদিন চাউচাখ অখলা জমায় জল নয়ং সঙ্গ মাত

আসিলে কাটিনী মাছ কাশিলে কাটবা বুটিব তুই নখ।

Oh yes, le my guitar, so we play, can you, Kati, mamita.

আসুকজেরা জাদানি খরং নিকিয়ে চাপুঙ্গ খরং রিখা সুদন দেববর্মা বাই মঙ্গতি দেববর্মা আকাশবাণী আগরতলা তাবুক খানা বাইনা জয়ন্ত জমাতিয়ানি খরঙ্গ রচাপুঙ্গ

আসুকজনা জয়ন্ত জমতে আনি খরাঙ্গ রেচাপু খানা পাইখা আকাশবাণী আগরতলা অবনী লগিনে পাইখা তিনি দিবর জনানী ককবরক পান্দা

আজকে চাষের কথা পর্বে কথা বলবো বারো মাসে সজনের আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে। পুষ্টি এবং ঔষধি গুণাগুণের বিবেচনায় সজনে বর্তমানে বসত বাড়ির জন্য আদর্শ সবজি বা গাছ। বারো মাসে সজনে সারা বছরই ফল দেয়। গাছে সবসময় ফুল এবং কুচি ফল হতে দেখা যায়। আমাদের দেশে সজনে ডাঁটা প্রধানত দুই প্রজাতির। এর মধ্যে এক প্রজাতির সজনে বছরে একবার ফলন পাওয়া যায়। এই সজনের দুটি জনপ্রিয় জাত হল PKM1 এবং PKM2। স্থানীয়ভাবে আরও একটি প্রজাতির নাম বারোমাসি সজনে বা নাজনে। বারোমাসি সজনে জাত বছরে প্রায় 3-4 বার ফলন দেয়। সজনে অতি পরিচিত সুস্বাদু সবজি। সজনের ইংরেজি নাম ড্রামস্টিক, যার অর্থ ঢোলের কাঠি, এবং বৈজ্ঞানিক নাম মোরিঙ্গা অলিফেরা। সজনের উৎপত্তিস্থল পাক ভারত উপমহাদেশে হলেও শীতপ্রধান দেশ ব্যতীত সারা পৃথিবীতেই এই গাছ জন্মাতে দেখা যায়। সজনে চরম প্রাকৃতিক অবস্থা সহ্য করতে সক্ষম, তবে 20-35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সজনে চাষের জন্য উপযোগী। যেসব এলাকায় 250-1500 মিলিমিটার বৃষ্টিপাত হয় সেখানে এই গাছ ভালো জন্মায়। এটি জলাবদ্ধতা সহ্য করতে পারে না, কারণ সজনের বিস্তৃত এবং গভীর শেকড় রয়েছে। তবে ইউরিয়া এবং জৈব সার প্রয়োগ করলে গাছ ভালো হয়। প্রতিটি লম্বা সজনের ফলে 10-15টি বীজ থাকে। এগুলি 3 শিরা বিশিষ্ট এবং ত্রিভুজাকৃতির হয়। আমাদের দেশে বীজ থেকে চারা তৈরি করে চাষাবাদী রীতি এখনও পর্যন্ত অনুসরণ করা হয় না, কারণ বীজ থেকে চারা তৈরি ব্যয়বহুল, কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার। বীজের মাধ্যমে বংশবিস্তারের ক্ষেত্রে এপ্রিল মে মাসে গাছ থেকে পাকা ফল সংগ্রহ করতে হবে। তারপর সেটিকে হালকা রোদে শুকিয়ে ফাটলে বীজ পাওয়া যায়। এই বীজ শুকনো বায়ুরোধী পাত্রে 1-6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। তারপর জুলাই আগস্ট মাসে বীজ তলায় অথবা পলিব্যাগে বপন করতে হবে। তবে বীজ বপনের আগে বীজগুলোকে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এতে বীজ থেকে চারা গজাতে সুবিধে হয়। বীজ থেকে চারা বের হতে সময় লাগে 10-20 দিন। 50-60 দিন বয়সের চারা মাঠে লাগানোর উপযুক্ত হয়। বীজ তলার আকার 1 মিটার প্রস্থ এবং জমির আকার অনুযায়ী লম্বা করা যেতে পারে। তবে বেডের চতুর্দিকে 30-50 সেন্টিমিটার আকারে ড্রেন রাখতে হবে। তাই বীজ 10-15 সেন্টিমিটার দূরে দূরে লাইন করে বপন করতে হবে। চারা বের হবার নিয়মিত সেচ, সার প্রয়োগ এবং অন্যান্য যত্ন পরিচর্যা করতে হবে। তবে বীজ থেকে তৈরি চারার ফল আসতে 3-4 বছর সময় লাগে। শুনলেন চাষের কথা।

এতক্ষণ শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী ছিলেন ডক্টর অনিতা সেন, আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে

আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্টেও তিনি আজ সূচনা করবেন। লুক্সেমবার্গ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন জানিয়েছেন। সৌদি আরবে একের পর এক হাউতি হামলায় আহত 70, এর ফলে ইয়েমেনের গৃহযুদ্ধে 4 বছরের শান্তি চুক্তি বিপন্ন।

0: আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীতে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় নেতৃত্ব তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। চীনে পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারত দক্ষিণ কোরিয়াকে 7-3 গোলে হারিয়ে আরও এক ধাপে গিয়ে গেছে। আজ সে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফরে রয়েছেন। গুজরাটের ভাদোদারায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। শ্রী মোদী এর পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন।
1: 2014 কে বাদ আপকে পাশ সে যে লেসন লেকে মে দিল্লি পৌঁছা থা হমনে ওয়াহা পৌঁছতে হি ইসকো গতি দেনে কা কাম প্রারম্ভ কর দিয়া। 2,800 কিলোমিটার কে করিডোর কা কাম আজ পুরা করকে দিখায়া।
0: অনুষ্ঠানে উপস্থিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এখন থেকে বুলেট ট্রেনে চেপে মাত্র দেড় ঘন্টায় ভাদোদরা থেকে মুম্বাই পৌঁছানো যাবে।
2: ভারত মে বনি হুই ভারত কি বুলেট ট্রেন পটরিও পে আয়েগি টেস্টিং কে লিয়ে 2-3 মহিনে কে টেস্টিং কে বাদ মে মাননীয় প্রধানমন্ত্রী জি কে কর কমলো দ্বারা বুলেট ট্রেন কা ইনোগ্রেশন হোগা। আর জব বুলেট ট্রেন মে ব্যাঠোগে না বড়োদা কে দোস্তো ইহাঁ সে মুম্বাই ডেড় ঘন্টে মে পৌঁছ যাওগে।
0: প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে এই রেল ও অন্যান্য প্রকল্পের উদ্বোধন করে বলেন, বিকশিত ভারত গড়ে তোলার পথে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ অবদান যোগাবে। শ্রী মোদী 9,700 কোটি টাকা মূল্যেরও বেশি আরও 3টি রেল প্রকল্প ও প্রায় 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকার বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন তিনি। অন্যদিকে মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট সম্মেলনের উদ্বোধন করবেন। 2020 সাল থেকে গ্লোবাল ফিনটেক ফেস্ট বা GFF ডিজিটাল লেনদেন ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে পরিচিত হয়ে আসছে। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী জাভিয়ার বেটেল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন করেছেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থার বাস্তবতাকে তুলে ধরতে নিরাপত্তা পরিষদে সংস্কার প্রয়োজন। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ভারতের বিশাল ভূখণ্ড এবং আন্তর্জাতিক গুরুত্বের কারণে নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি। তিনি বলেন, বর্তমানে স্থায়ী সদস্যপদ না থাকা ভারত ও ব্রাজিলের মতো গুরুত্বপূর্ণ দেশগুলিকে নিয়ে নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ করা যেতে পারে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 দিনের সরকারি সফরে আজ শ্রীলঙ্কা যাচ্ছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেছেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব ছাড়াও ঐতিহাসিকভাবে দুই সভ্যতার মধ্যে সম্পর্ক রয়েছে। প্রতিবেশী প্রথম এবং মহাসাগর কর্মসূচির আওতায় শ্রীলঙ্কা ভারতের গুরুত্বপূর্ণ শরিক দেশ। শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সঙ্গে অর্থপূর্ণ আলোচনার দিকে তিনি তাকিয়ে আছেন বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর এই সফরে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও তিনি মিলিত হবেন। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ইমরান আলীর বিচার বহির্ভূত হত্যা ও জোর করে গায়েব করার অভিযোগ নিয়ে রাষ্ট্রসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা পাকিস্তান সরকারকে এই বিনা বিচারে আটক ও মৃত্যু নিরপেক্ষ ও স্বতন্ত্র তদন্তের অনুরোধ জানিয়েছেন। গত বছর অগস্ট মাসে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়ার পর 1 বছর তার কোনো হদিশ পাওয়া যায়নি। পাকিস্তান কর্তৃপক্ষ পরে জানায়, এবছর মে মাসে এক এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে। ইরানের উপর মার্কিন হামলা হলে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পরিকাঠামোর উপর ইরান পাল্টা আঘাত করবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে জাহাজ চলাচল সংক্রান্ত পারস্পরিক হামলার জেরে তেলের দাম প্রায় 6 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরানের সংসদীয় অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, ইরানের সম্পদে আঘাত করা হলে তারাও পাল্টা আঘাত করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে জারি হওয়া সমন বাতিল করতে বম্বে হাইকোর্ট অস্বীকার করেছে। বিচারপতি এনআর বোরকারের বেঞ্চ এক ম্যাজিস্ট্রেট আদালতের এই সমন জারিকে চ্যালেঞ্জ করে রাহুল গান্ধী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে হাইকোর্ট তাকে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য 6 সপ্তাহ সময় দিয়েছেন। রাফায়েল চুক্তি নিয়ে শ্রী গান্ধীর 2018 সালেকার মন্তব্য নিয়ে এই মামলা। প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং অসম বিধানসভার প্রাক্তন সদস্য ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন, ডক্টর হাজারিকা

0: শিকার কণ্ঠ অসম তথা উত্তর পূর্ব ভারতের আত্মা ও ভাব সমগ্র দেশের কাছে পৌঁছে দিয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রচার এবং ছাত্র সংবাদের পরিপ্রেক্ষিতে দিল্লি ট্রাফিক পুলিশ বিশেষ যান চলাচলের নির্দেশিকা জারি করেছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন আলোচনা নেশামুক্ত ভারতের দ্বিতীয় তথা শেষ পর্ব। দেবাশিস চৌধুরী ও দীপ পুরকায়স্থর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সৌদি আরবে একের পর এক হাউতি হামলায় 70 জনেরও বেশি জখম হয়েছেন। হাউতি এবং ইয়েমেনে সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে সংঘর্ষ বাড়তে থাকার মধ্যেই এই হামলা। ইয়েমেনে গৃহযুদ্ধে 4 বছরের শান্তি চুক্তি এর ফলে ভেঙে পড়েছে। সৌদি শহর আবহা, নজরান, জাজান ও খামিস মুসাইতেও অসামরিক ব্যক্তি ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর এই হামলা চালানো হয়। হাউতিরা অবশ্য এই হামলার বিষয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি। উত্তর কোরিয়া এবং রাশিয়া তুমেন নদীর ওপর তাদের প্রথম আন্তঃসীমান্ত সড়ক সেতু খুলে দিয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এক ধাপ এগোল। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম সেতুটিকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো হিসেবে বর্ণনা করে জানিয়েছেন এই সেতু বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতাকে নতুন করে উজ্জীবিত করতে সাহায্য করবে। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। গোটা বিশ্ব থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে এই দিনটি পালিত হয়। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ সমাজ মাধ্যমের একটি বার্তায় বলেন সাক্ষরতা জ্ঞান, সুযোগ ও ভালো ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করে। তিনি দেশবাসীকে আজকের দিনে শিক্ষার শক্তিকে উদযাপনের আহ্বান জানিয়েছেন। শহরাঞ্চলের পাশাপাশি এবার গ্রামাঞ্চলেও 25 দিন অন্তর এলপিজি সিলিন্ডার বুক করা যাবে। এজন্য কেন্দ্র ইতোমধ্যেই রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে। পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। চীনের মুকিতে আয়োজিত পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকিতে দক্ষিণ কোরিয়াকে 7-3 গোলে হারিয়ে সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। ম্যাচে অধিনায়ক আনমোল ইক্কা জোড়া গোল করেন। এরপর শেষ কোয়ার্টারে ভারতীয় দল পরপর 3টি গোল করে জয় নিশ্চিত করে। ভারত বর্তমানে 3 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করেছে। সেমিফাইনাল নিশ্চিত করতে আগামীকাল চাইনিজ তাইপের বিরুদ্ধে তাদের জিততে হবে। চলতি বছরের এশিয়ান গেমস আগামী 19 সেপ্টেম্বর জাপানের আইচি নাগোয়ায় শুরু হবে। অক্টোবরের 4 তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। 17ই সেপ্টেম্বর ভারতের মহিলা ক্রিকেট দলের খেলা দিয়ে যাত্রা শুরু করবে ভারত। ক্রিকেটের পাশাপাশি হকি ও কাবাডিতেও খেতাবের জন্য লড়াই করবে ভারত। অন্যদিকে ব্যাডমিন্টনে অংশ নেবেন দুবারের অলিম্পিক পদক বিজয়ী পিভি সিন্ধু। ভারোত্তোলনে রয়েছেন ভারতের মীরাবাই চানু ও মানু ভাকের। ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে শীতল দেবী মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠে ভারতের জন্য একটি পদক নিশ্চিত করেছেন। আহমেদাবাদে আয়োজিত এই প্রতিযোগিতার সেমিফাইনালে জম্মুর শীতল দেবী নিজের দেশের সরিতাকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন। সোনার পদকের লড়াইয়ে তিনি কাজাখস্তানের আইজাদা সাইদানের মুখোমুখি হবেন। এদিকে এই প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত 4টি স্বর্ণপদক জয়ের লড়াইয়ে খেলতে নামছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্টেরও তিনি আজ সূচনা করবেন। লুক্সেমবার্গ রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন জানিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানের শিল্পী পঙ্কজ মিত্র।
2: ইচ্ছা করে উপরান্ডারে গামসা দিয়া বান্দি, ইচ্ছা করে

গানখানি শুনছিলেন প্রতিমা বড়ুয়ার কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। এবারের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন আধুনিক গান শিল্পী ইন্দ্রাণী সেন।

গানখানি শুনছিলেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে। এতক্ষণ আপনারা শুনছিলেন আধুনিক গান আকাশবাণী আগরতলা।

শ্যানবাণী, পরে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। সন্ধ্যে সাতটায় শুনবেন ককবরক অনুষ্ঠান, সন্ধ্যে 7:45 শুনবেন ককবরক সংবাদ, সন্ধ্যে 7:55 শুনবেন স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠান, রাত 9:00 চিত্রালেখা চৌধুরীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, রাত 9:30 শুনবেন নাটক ওরা অন্ধকারে, রচনা গণশ্যাম চৌধুরী, প্রযোজনা আশিস গিরি, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 শুনবেন জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামীর কণ্ঠে রাগ প্রধান গান। জানিয়ে দিলাম আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি, প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান সূচিতে পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা, শেষ হলো আমাদের আজকের প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 2:32 হয়ে 28 সেকেন্ড।

উদিত নারায়ণ এবং কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন কুচ না কাহো ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন ডার ছায়াছবি থেকে, শিল্পী উদিত নারায়ণ।

সাধনা সরগম এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন জো জিতা ওয়াহি সিকন্দর ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে এবারে গানটি শুনুন না তুম জানো না হম ছায়াছবি থেকে, পামেলা জৈন এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন তুমসা নেহি দেখা ছায়াছবি থেকে, শ্রেয়া ঘোষাল এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে। চিত্রগীতে অনুষ্ঠানে এবারে গানটি শুনুন কহো না প্যার হ্যায় ছায়াছবি থেকে, আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে।

দস্তক ছায়াছবি থেকে গানটি শুনলেন উদিত নারায়ণের কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে শুনছিলেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা।

0: देशों के बीच रक्षा और समुद्री सहयोग को और मजबूत करना है। इस दौरान रक्षा मंत्री रक्षा और समुद्री सहयोग साझेदारी को मजबूत करने सहित कई मुद्दों पर बातचीत करेंगे। वे कोलंबो में भारतीय समुदाय से भी मुलाकात करेंगे। ब्रिटेन ने भारत की कार्बन क्रेडिट ट्रेडिंग योजना को मान्यता दे दी है। भारतीय निर्यातकों के लिए ये बड़ी राहत ब्रिटेन ने कार्बन सीमा समायोजन व्यवस्था के अंतर्गत दी है। अब ब्रिटेन में कार्बन टैक्स के दायरे में आने वाले भारतीय उत्पादों पर भारत में पहले से चुकाए गए कार्बन मूल्य के आधार पर राहत मिल सकती है। इससे भारतीय निर्यातकों को एक ही कार्बन उत्सर्जन के लिए दो बार शुल्क चुकाने से राहत मिलेगी। बम्बई शेयर बाजार का सेंसेक्स आज 555 अंक गिरकर 75,578 पर बंद हुआ। वहीं निफ्टी 144 अंक की गिरावट के साथ 23,635 पर दर्ज हुआ। अहमदाबाद में विश्व पैरा तीरंदाजी श्रृंखला के तीसरे चरण में आज भारत ने 2 स्वर्ण 2 रजत और 1 कांस्य पदक अपने नाम किए। तोमन कुमार और श्याम सुंदर स्वामी ने कंपाउंड टीम स्पर्धा में और हरविंदर सिंह तथा विजय सुंडी की रिकर्व टीम स्पर्धा में स्वर्ण पदक हासिल किया। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে আজ সপ্তম শ্রেণীর বিজ্ঞান থেকে প্রাণীদের জীবন প্রক্রিয়াসমূহ সম্পর্কে পাঠ দিচ্ছেন প্রাচ্যভারতী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা মনীষা রায়।
2: মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে পাঠ পরিকল্পনাতে আমরা নিয়েছি সপ্তম শ্রেণীর প্রাণীদের জীবন প্রক্রিয়াসমূহ চ্যাপ্টারটা। তো তোমরা আশা করি ষষ্ঠ শ্রেণীতে তোমাদের সজীব বস্তুর বিভিন্ন বৈশিষ্ট্য তোমরা পড়েছিলে, যেমন পুষ্টি, শ্বসন, রেচন, প্রজনন, এই শব্দগুলি তোমরা শুনেছিলে। তো এই যে প্রক্রিয়াগুলো আছে সজীব বস্তুর, এই প্রক্রিয়াগুলিকেই একত্রে বলা হয় জীবন প্রক্রিয়া। তো এরকম অনেকগুলো প্রক্রিয়া নিয়েই একটা বহুকোষী জীবদেহ তাদের সাংগঠনিক কাজকর্মগুলি করে থাকে। তো এরকমই একটা প্রক্রিয়া নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়, পুষ্টি। তো তোমরা চারপাশে দেখেছো বিভিন্ন প্রাণীরা বিভিন্ন খাদ্যবস্তু গ্রহণ করে থাকে, বিভিন্ন প্রাণীরা বিভিন্ন রকম খাবার খায়। যেমন নিশ্চয়ই তোমরা দেখেছো মৌমাছি বা সানবার্ন, ছোট ছোট পাখি যেগুলি ফুলের বাগানে ঘুরে বেড়ায়, ওরা ফুলের মধু চুষে খায়। আবার অনেক বেবি আছে, মানুষের বাচ্চা বা অনেক প্রাণীরই শাবক বা অপত্য, ওরা মায়ের দুধ পান করে। এবার কিছু কিছু জলজ প্রাণী আছে, অর্থাৎ যেই প্রাণীগুলি জলে থাকে ওরা কি খায়, ওরাও ওদের পুষ্টিটা অপরিহার্য, তবে ওরা জলে ভেসে থাকে, এরকম ছোট ছোট খাদ্যকণাগুলিকেই ওরা খায়, যেমন বিভিন্ন ধরনের শ্যাওলা, গাছপালা। এগুলি আসলে প্রত্যেকটা সজীব বস্তুরই খাদ্যের দরকার, এবং এই খাদ্যগুলি ওরা গ্রহণ করে কেন জানো? শক্তি লাভ করার জন্য, যা তাদের বিভিন্ন জীবন প্রক্রিয়া সম্পাদনে সাহায্য করে। তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছো আশা করি, প্রাণীরা যে খাবারগুলি গ্রহণ করে এই খাবারগুলি আসলে কি কি রকমের খাবার খায়, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলি হলো জটিল উপাদান, অর্থাৎ খাদ্য বস্তুর মধ্যে থাকা যে উপাদানটা প্রাণীদের পুষ্টি কাজটা সম্পন্ন করে থাকে, অর্থাৎ যাদের দেহ থেকে তাদেরকেই বাঁচিত করে এই সরল জটিল খাদ্যগুলিকে প্রথম ওরা খাবার হিসাবে গ্রহণ করে, তারপর এইগুলিকে ভেঙে ওদের থেকে যে সরল রূপ সেই রূপ থেকেই ওদের সেই শক্তিটা নিয়ে নেয় ওদের পুষ্টির জন্য। এই যে একটা পুষ্টি জীবন প্রক্রিয়া, তাহলে পুষ্টি বলতে আমরা কি বুঝলাম? পুষ্টি মানে হলো সজীব বস্তুরা তাদের শক্তি সংগ্রহের জন্য বিভিন্ন রকমের খাবার উপাদান সংগ্রহ করে, এবং তার থেকে এই খাবারটাকে পাচিত করে ওরা ওদের শক্তিটা সংগ্রহ করে। এই যে প্রক্রিয়াটা, এটারই নাম আসলে পুষ্টি। এবং এই পুষ্টিটা সম্পন্ন করতে আমরা বিভিন্ন ধরনের প্রাণীর পুষ্টি বিভিন্ন রকমভাবে হয়ে থাকে, এক একজনের খাদ্যবস্তু এক এক রকম। তো আমরা আসলে আজকে জানব মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ মানুষ, মানুষ অর্থাৎ আমরা, এই যে তোমরা সবাই তো বাড়ি থেকে খেয়ে এসছো, কেন খেয়েছো, এবং এই যে খাবারটা খেলে সেটা আসলে কিভাবে এই খাবারটা থেকে আমরা তার সারবস্তুটা সংগ্রহ করি, এই যে কাজটা প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য আমাদের দেহে পৌষ্টিক

জীবতন্ত্র। বহুকোষী জীবদের দেহ অনেকগুলো তন্ত্রের সমন্বয়ে গঠিত হয়। তো এই কাজটা করার জন্য, অর্থাৎ জীবন প্রক্রিয়ার এই পুষ্টি বিভাগটা সম্পন্ন করার জন্য আলাদা একটা সিস্টেম, যেটাকে বলা হয় পৌষ্টিকতন্ত্র। তাহলে পৌষ্টিকতন্ত্র কি, তোমরা মোটামুটি কিছুটা আইডিয়া করলে। এবার দেখো, আসলে আরেকটু ব্রিফলি যদি বলি, আসলে এই যে সরল রূপে ভাঙার জন্য এই যে একটা প্রক্রিয়া, এটা একটা দীর্ঘ নলাকৃতি গঠন, যাকে বলা হয় খাদ্যনালী, তার মধ্য দিয়ে গিয়েই কিন্তু সম্পন্ন হয়। অর্থাৎ এই প্রক্রিয়াটা শুরু হয় মুখ থেকে। আমরা সবাই মুখ দিয়েই খাই, তোমরাও খেয়েছো, সবাই জানো মোটামুটি ব্যাপারটা। এবং এই যে মুখ দিয়ে শুরু হলো আর শেষ হলো গিয়ে মলাশয়ে, পুরোটাই একটা নালি নলাকৃতি গঠন। এবার খাদ্য যখন খাদ্য নালি দিয়ে অগ্রসর হয়, তখন এর বিভিন্ন অংশ থেকে বিভিন্ন পাচক রস নিঃসৃত হয়, অর্থাৎ বের হয়। এবং এই পাচক রসগুলির সহায়তায় আমাদের এই খাদ্য বস্তুগুলি, অর্থাৎ বড় বড় যে বস্তুগুলি থাকে, সেগুলি ভেঙে সরল রূপে পরিণত হয়। এবং এই সরল খাদ্য খাদ্যনালীর বিভিন্ন অংশ দ্বারা শোষিত হয়, শোষিত হয়ে অর্থাৎ আমাদের ব্লাডে বা রক্তে পৌঁছে যায়। এবং এই রক্তের মাধ্যমেই কিন্তু খাদ্যের বস্তুর যে সারাংশগুলি থাকে, এই সার অংশগুলি, অর্থাৎ ছোট ছোট উপাদানগুলি, আমাদের বিভিন্ন কোষসমূহে পরিবাহিত হয়। তো এই আমাদের যে এই যে কাজটা, অর্থাৎ পুষ্টি প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই আমরা ধীরে ধীরে আরেকটু বিস্তৃতভাবে জানবো এখন। তো এখন চলো আমরা দেখে নিই আমাদের দেহের মধ্যে কিভাবে খাবার এই পাচন নালী বা খাদ্য নালীর বিভিন্ন অংশের মধ্য দিয়ে অগ্রসর হয়। প্রথমত আমরা খাবার মুখগহ্বর, এই খাদ্যনালীটার প্রথম অংশটার নামই হলো মুখগহ্বর, অর্থাৎ যেখান থেকে শুরু হয়। তোমরা খাবার আগে খাবার মুখে প্রবেশ করাও, প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে এই ব্যাপারটায়। তারপরে আমরা কি করি না, আমাদের মুখগহ্বরে কি থাকে, দাঁত থাকে। তো দাঁতগুলিও আমাদেরকে সহযোগিতা করে, অর্থাৎ বড় বড় উপাদানগুলিকে ভেঙে চূর্ণ করা, আমরা চিবাণুর মাধ্যমে এগুলিকে ছোট ছোট টুকরাতে পরিণত করি। এই এই ছোট ছোট টুকরা পরিণত করার যে প্রক্রিয়াটা, যান্ত্রিক পরিপাক বলা হয়। অর্থাৎ বড় বড় উপাদানগুলি দাঁতের মাধ্যমে, বা আমাদের মুখে জিভ থাকে, এই জিভ নাড়াচাড়া করে দাঁতের মাধ্যমে আমরা ছোট ছোট টুকরা এগুলিকে ভাঙি। ভাবো তো এবার তোমার প্রিয় খাবারের কথা, তুমি কি খেয়াল করেছো কখনো, তখন কি তোমার মুখে জল চলে আসে? হ্যাঁ, ঠিক ধরেছ, জল চলে আসে। কেন বলতে পারবে কারণটা? আসলে আমাদের এই প্রিয় খাবারের কথা মনে আসলেও অনেক সময় মুখে জল চলে আসে। এর কারণটা কি তোমরা জানো? কারণটা হলো এই সময়ে মুখের মধ্যে লালা নিঃসরণ হয়, অর্থাৎ মুখগহ্বরের যে একটা রস নিঃসরণ হয় লালা, এই যে রসটা, এটাও কিন্তু খাদ্য পরিপাকে তার একটা বিশেষ ভূমিকা রয়েছে। অর্থাৎ যে মুহূর্তে আমরা খাবারটা খেলাম, দাঁত দিয়ে চিবলাম, জিভ দিয়ে নাড়াচাড়া করলাম, তারপরে মুখের থেকে একটা রস বেরোলো, লালা রস, তো এই রসটা খাদ্য বস্তুর সঙ্গে ভালো করে মিশলো, মিশে ওই যে বললাম পরিপাক, অর্থাৎ খাদ্য বস্তুর সঙ্গে তার রিয়েকশন শুরু হয়ে গেল। আচ্ছা বলো তো, তোমরা কখনো লক্ষ্য করেছো কি, রুটি বা ভাত এগুলি যখন আমরা চিবাই, কিছুটা সময় পরে হঠাৎ করে দেখবে একটু মিষ্টি হয়ে উঠেছে, কেন এমন হয়, তখন কি তোমরা বুঝতে পারছো কারণটা? এবার আসো আমরা এর ভেতরে যাই। আসলে রুটি বা ভাতে কি থাকে বলো তো? এটা তো কার্বোহাইড্রেট জাতীয় খাবার, তোমরা ষষ্ঠ শ্রেণীতে জেনেছো, শ্বেতসার, জটিল কার্বোহাইড্রেট। আমাদের লালায় এরকম পাচক রস থাকে যা এই স্টার্চ বা শ্বেতসারকে ভেঙে ছোট উপাদান, অর্থাৎ গ্লুকোজে রূপান্তরিত করে। সেই কারণেই এই শ্বেতসারযুক্ত খাবার, অর্থাৎ রুটি বা ভাত, তুমি দীর্ঘক্ষণ যখন চিবিয়ে খাচ্ছ, তখন দেখবে একটু একটু মিষ্টি মিষ্টি লাগছে। লালা আমাদের খাবারের জটিল উপাদানগুলিকে সরল উপাদানে ভেঙে ফেলতে সাহায্য করে। এই যে জটিল শ্বেতসার খেলাম, রুটি খেলাম, ভাত খেলাম, এটাকে ভেঙে কিছুটা পরিমাণ গ্লুকোজ তৈরি করলো। এই জন্যই দেখো দাঁতের ভূমিকা কিন্তু কম নয়, এজন্যই কিন্তু আমাদের

সুস্থ থাকার জন্য দেখো দাঁত এবং মুখের পরিচর্যা করা দরকার। আমরা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি, জিভ পরিষ্কার করি, বা প্রতিবার খাওয়ার পর মুখ কুলকুচি করে ধোয়া, যাতে দাঁতের ক্ষয় এবং মুখের যে দুর্গন্ধ সেগুলিকে আমরা দূর করতে পারি। এই জন্যই আমাদেরকে প্রত্যেক দিন দাঁতের যত্ন নিতে হবে। অর্থাৎ দাঁতগুলি কিন্তু আমাদের এই যে পৌষ্টিকতন্ত্রের সহায়ক অঙ্গ হিসেবেই বিবেচিত। এগুলি কিন্তু আমাদের সাহায্য করে খাদ্য টুকরো টুকরো করতে। এবার যে আমরা এখন জেনে গেলাম, কি জানলাম বলো তো, যে মুখের মধ্যে একটা রস বের হয়, রসটার নাম কি, লালা রস। এই লালা রসটা কি জাতীয় খাবারের উপরে প্রথমে তার পরিপাকটা শুরু করে? শর্করা। আমরা খাবার কিন্তু মেইনলি প্রধান খাবার আমাদের শর্করা, প্রোটিন, ফ্যাট, তারপরে আছে ভিটামিন, খনিজ মৌল, এগুলি আছে, তোমরা স্বচ্ছ শ্রেণীতে জেনেছ। তাহলে জটিল উপাদানগুলি যেগুলি আছে, অর্থাৎ শর্করা বা কার্বোহাইড্রেট, এই খাবারগুলিকে, শ্বেতসারগুলিকে ভাঙতে সাহায্য করে হলো লালা রস। তো শরীরের জটিল খাদ্য উপাদানগুলিকে এই যে সরল উপাদানে ভাঙল, এই প্রক্রিয়াটাকেই বলা হয় কি জানো, পরিপাক। মুখে খাদ্য আংশিকভাবে পরিপাক হয়, আমরা জেনে গেলাম। তাহলে মুখগহ্বরের মধ্যেই কিছু পরিমাণ কিন্তু পরিপাক হয়ে যায় কার্বোহাইড্রেট জাতীয় খাবার। এবার সেই যে আংশিকভাবে পরিপাক হওয়ার খাদ্য তারপরে মুখগহ্বর থেকে কোন অংশে যাবে, আমি বলেছিলাম সবটাই খাদ্য নালী, একটা নলাকৃতি। পরবর্তী যে অংশটা এটাকে বলা হয় গ্রাস নালী, মুখ থেকে পাকস্থলীতে যাওয়ার যে পথটা, অর্থাৎ পাকস্থলী নামটার মধ্যেই দেখো ডেফিনেশনটা লুকিয়ে আছে, যেখানে ভালো করে পরিপাক হবে আর কি, একটা থলির মতো অংশ, এটাকে বলা হয় পাকস্থলী। তাহলে এই যে মুখগহ্বর আর পাকস্থলীর মাঝখানের যে নলটা, নলাকৃতি যে অংশটা, এটাকে বলা হয় গ্রাস নালী। এবার যখন তুমি খাবার চিবাও তখন লালা রস শুধুমাত্র শ্বেতসার হজমে সাহায্য করে না, আরেকটা কাজও করে। কি করে না, সম্পূর্ণ খাবারটাকে সিক্ত করে তুলে, অর্থাৎ ভিজিয়ে দেয়, যাতে এটা ওই গ্রাস নালী দিয়ে আমাদের চলতে সহজ হবে এবং গিলতে সহজ হয়। আর জিভ বা জিহ্বা চিবানো খাবারকে লালা রসের সঙ্গে মিশতে সাহায্য করে। তাহলে জিভও কিন্তু আমাদেরকে সাহায্য করছে এই লালা রসগুলির সঙ্গে মিশাতে। এবার এই যে একটা নরম খাবার বস্তু তৈরি হলো, সেই খাবারটা মুখগহ্বরতে কোথায় যাবে বললাম, হ্যাঁ ঠিক বলেছ, গ্রাস নালী নামক একটা দীর্ঘ নরম একটা নালীতে সেটাকে ঠেলে পাঠাবে। এবার এই খাবারটি আস্তে আস্তে এই নালীটা দিয়ে নিচে নামবে, খাদ্যনালীর প্রাচীর, অর্থাৎ এই যে নলাকৃতি গঠনটা, এই যে ওটার একটা দেওয়াল থাকছে তো, প্রাচীর বলে দেওয়াল, নলটার যে গাটা আর কি, দেওয়ালটা, সেটা কি করে জানো, আস্তে আস্তে একবার সংকুচিত হবে আর একবার প্রসারিত হবে। অর্থাৎ এইভাবে একবার সংকুচন আর প্রসারণ হবে, এই গ্রাস নালীর যে দেওয়ালটা থাকে, এই দেওয়ালের যে যে গঠনটা থাকে, অর্থাৎ কোষীয় যে সাংগঠনিক যে কলাগুলি আছে, তো এগুলিকে সংকুচন করবে, একবার প্রসারণ করবে একবার, এইভাবে পুরো খাবার যে বস্তুটা সেটাকে ঠেলে ঠেলে নিচের দিকে পাঠাচ্ছে। এইভাবেই খাদ্য বস্তুটা আমাদের গ্রাস নালী দিয়ে আস্তে আস্তে কোথায় যাবে, না স্টোমাক বা পাকস্থলীতে যাচ্ছে। এইবার এই যে স্টোমাক, আসলে স্টোমাকটা হলো একটা থলি, পাকস্থলী, যার প্রাচীরের মধ্যে সংকুচিত প্রসারিত হয়ে খাদ্যটা আরও গুঁড়ো গুঁড়ো করবে। অর্থাৎ স্টোমাকের যে দেওয়ালটা থাকে সেটাও কিন্তু একবার সংকুচিত হবে, প্রসারিত হবে, অর্থাৎ খাদ্যবস্তুটাকে ভাঙতে এভাবে সাহায্য করে। এর ফলে খাদ্য পাকস্থলীর যে ভেতরে, এবং এটা একটা থলি আকৃতির গঠন, এটার ভেতর থেকেও কিন্তু অনেক রস নিঃসরণ হয়, অর্থাৎ কিছু কিছু রস নিঃসরণ হয়, হয়ে কী ঘটবে জানো, এই খাবার বস্তুগুলির সঙ্গে মিশবে। পাকস্থলী থেকে যে রস নিঃসরণ হয় এটাকেই কিন্তু বলা হয় পাচক রস, মানে যেটা খাবারটাকে হজম বা পরিপাক করতে সাহায্য করবে। তাছাড়াও আরেকটা জিনিস নিঃসরণ হয়, তোমরা জেনে রাখো, পাকস্থলী থেকে একটা অ্যাসিড ক্ষরণ হয়।

আচ্ছা বলো তো, অ্যাসিডটার নাম কেউ বলতে পারবে? এটা একটা অ্যাসিড, তার নাম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এইবার আমরা জানি অ্যাসিডে তো খুব ভয়ানক, অ্যাসিডে তো চামড়া পুড়ে যায় বা ক্ষত হয়ে যায়, আমরা জানি। পাকস্থলী থেকে এইভাবে অ্যাসিড নিঃসরণ হচ্ছে কেন তাহলে? হ্যাঁ, এটারও কিন্তু একটা দরকার আছে। কেন জানো? এই অ্যাসিডটা নিঃসরণ হওয়াতে কি হয় জানো, খাদ্যবস্তুটার মধ্যে, বাইরে থেকে আমরা খাবার খেলাম, এটার মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া জার্ম, কিছু কিছু জীবাণু আছে যেগুলি আমরা খালি চোখে দেখতে পাই না, এগুলিকে কিন্তু কিছুটা নষ্ট করে। আরেকটা কাজ করে, এই তোমরা তোমাদের সপ্তম শ্রেণীতেই পড়েছো অম্ল ক্ষার একটা চ্যাপ্টার তোমরা কিন্তু পড়েছো, এবং যেখানে অ্যাসিড বেশি থাকে সেখানে যদি আমি ক্ষার মিশিয়ে দিই তাহলে কি হবে, অ্যাসিডের ক্ষমতাটা একটু কমে যাবে, অর্থাৎ দ্রবণটা প্রসম দ্রবণ বলে, প্রসম বা নিউট্রালাইজেশন বলা হয় এটাকে। তো এই পাকস্থলীর যে এসিএলটা, এটা কী করে জানো তো? এটা এই মিডিয়ামটাকে, অর্থাৎ এই যে অ্যাসিড আর ক্ষার এই ব্যালেন্সটাকে ঠিক করে, অর্থাৎ খাবার বস্তুটার মধ্যে অনেকগুলো এনজাইম বা রস নিঃসরণ হবে, ওরা খাবার বস্তুর উপরে কাজ করবে, এই কাজ করার জন্য যে পরিবেশটা দরকার এই পরিবেশটাকে ব্যালেন্স করে ওরা এই গুরুত্বপূর্ণ কাজটা করে। যেমন আমরা ফ্যাট জাতীয় খাবার খাই, বিশেষ করে ফ্যাট জাতীয় খাবারের উপরও পরিপাকেও একটা প্রচ্ছন্নভাবে ওদের ভূমিকা রয়েছে। তো এত গেল অ্যাসিডের ভূমিকা। আবার দেখবে আমরা অ্যাসিডিটি রোগে ভুগি, অনেকেই দেখবে টক টক ঢেক দেয়, অর্থাৎ যখন আমাদের এই অ্যাসিডটা গলার দিকে চলে আসে, যদি বেশি পরিমাণে অ্যাসিড সিক্রেশন হয় তখন দেখবে একটু জল খাবে বেশি করে, জল খেলে দেখবে কিছুটা নিউট্রালাইজ হয়, জল তো নর্মাল দ্রবণ, তো অ্যাসিডটা কিছুটা কম অনুভব হয়। তাহলে আমাদের পাকস্থলী থেকে আমরা জানলাম একটা অ্যাসিড নিঃসরণ হয় এবং তার কিন্তু দরকার আছে, অর্থাৎ প্রয়োজন যথেষ্ট খাদ্য পরিপাক করার জন্য, এই জন্যই অ্যাসিডটা বের হয়। এবার আরেকটা জিনিস হয় শ্লেষা, শ্লেষা জাতীয়, এটাও পিচ্ছিল করে মিডিয়ামটাকে, খাদ্যবস্তুটাকে, আসলে মিডিয়ামটা ঠিক করে, যে বিভিন্ন ধরনের এনজাইম যেগুলি রসগুলি বের হবে পাকস্থলীর দেওয়াল থেকে, ওরা সবাই মিলে এবার কাজ করবে, অর্থাৎ খাদ্যবস্তুগুলিকে ভাঙবে। মেইন কাজ হলো বড় বড় যৌগগুলিকে ভেঙে ছোট ছোট উপাদানে পরিণত করবে। তো কার্বোহাইড্রেট তো আমি বললাম মুখ থেকেই শুরু হয়ে গেছিলো, এবার আরও বাকি রয়েছে যে প্রোটিন, ফ্যাট। এবার সবগুলি কার্বোহাইড্রেট তো আর মুখগহ্বরে পাচিত হয়নি, ওদেরও কিন্তু এখানে এসেও পরিপাক হবে, অর্থাৎ পাকস্থলীতেও পরিপাক হচ্ছে, তিন ধরনের খাবারেরই পরিপাক হচ্ছে। এখানেও প্রোটিন অণুগুলিকে ভেঙে ছোট ছোট উপাদানে পরিণত করবে, ঠিক এরকম ফ্যাট যে উপাদানগুলি আমরা খেয়েছিলাম, অর্থাৎ তেল ঘি জাতীয় খাবার, এগুলিকেও তো ভাঙতে হবে, সবগুলি খাবার এখানে পাচিত হবে। এবং এইভাবে পাচিত হয়ে এই খাদ্যবস্তুগুলি আস্তে আস্তে অর্ধতরল পদার্থে পরিণত হবে এবং পরবর্তী স্তর, অর্থাৎ পরবর্তী পাকস্থলীর পরের যে খাদ্যনালীর অংশ, এটার নাম হলো ক্ষুদ্রান্ত, ঠিক আছে? এইবার এই যে ক্ষুদ্রান্ত, এটাও নলাকার একটা অংশ, তবে এই ক্ষুদ্রান্তটা কিন্তু যথেষ্ট লম্বা, অর্থাৎ প্রায় 6 মিটার। আন্দাজ করতে পারছো তোমাদের এই শ্রেণীকক্ষের যা দৈর্ঘ্য তার প্রায় দ্বিগুণ হবে। তাহলে ক্ষুদ্রান্তই হলো আমাদের এই পরিপাকতন্ত্রের সবচাইতে দীর্ঘতম একটা অংশ, নলাকৃতি অংশ। এখানেও কিন্তু খাদ্যবস্তু পরিপাক হচ্ছে এবং এখান এই ক্ষুদ্রান্তের পাচন প্রক্রিয়া এখানে গিয়ে চলছে। পাচন সেই মুখগহ্বর থেকে শুরু হয়েছিল, পাকস্থলীতে চলছে, তারপরে ক্ষুদ্রান্তের ভেতর দিয়েও চলছে। এখানে এই ক্ষুদ্রান্তের ভেতরেও যে আভ্যন্তরীণ যে একটা আস্তরণ থাকে, অর্থাৎ ইনার লাইনিং, এটা থেকেও কিন্তু পাচক রস নিঃসরণ করে এবং এই জায়গাটার মধ্যেই পরিপাক নালীর সঙ্গে আরও দুটো অংশ যুক্ত হয়। একটাকে আমরা বলি লিভার বা যকৃৎ, আর একটা হলো অগ্ন্যাশয়, অর্থাৎ একটা বড় একটা পাচক গ্রন্থি অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় এরকম একটা গ্রন্থি যার থেকে এই তিন ধরনের খাবারই পরিপাক করতে পারে, এরকম এনজাইমগুলো বের হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি। আর রয়ে গেল আমাদের লিভার, তবে লিভার থেকে পিত্তরস ক্ষরণ হয় যা প্রধানত মৃদু। এই যে পাকস্থলীতে অ্যাসিড ছিল, এবার অ্যাসিডটা লিভার থেকে কি তৈরি করলো না, পিত্ত। পিত্তটা হলো ক্ষার। এই ক্ষুদ্রান্তের মধ্যে যখন খাদ্যবস্তুগুলো মিশলো তখন দেখবে এখানে অ্যাসিড আর ক্ষারের একটা ব্যালেন্স সমতা রক্ষা হয় এবং ক্ষুদ্রান্তের মধ্যে এই অম্ল ক্ষার এবং প্রসম

0: যেই কাজটা এখানে চলছে। এবার পিত্তরস থেকে যে পাকস্থলীতে যে অম্লজাতীয় খাবারগুলি আসবে সেটাকে নিউট্রালাইজ করবে এবং ফ্যাটকেও ছোটো ছোটো কণায় ভাঙবে, তাহলে ফ্যাটের পরিপাকটা খুব সহজ হয়। অর্থাৎ এই যে পিত্তরস, তারও কিন্তু খাদ্য পরিপাকে একটা ভূমিকা রয়ে গেছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হয়, ক্ষুদ্রান্তেই প্রচুর তার সেলগুলি ভিলাই আছে, যেখানে কিন্তু খাদ্যরস শুধু পরিপাক হচ্ছে না, শোষণও হচ্ছে। তাহলে ক্ষুদ্রান্ত খুব একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের পাকস্থলীর। এখানে খাদ্যবস্তুর যে সারাংশটা সেখানে এসে আমাদের ক্ষুদ্রান্তের প্রাচীরে ভিলাই দিয়ে শোষণ হচ্ছে, পরবর্তী সময় রক্তজালকে যাচ্ছে এবং তার থেকেই আমাদের সারা শরীরে সেই খাদ্যের সারাংশগুলো পৌঁছে যাচ্ছে। আরও দুটো অংশ রয়ে গেছে আমাদের, বৃহদন্ত্র এবং মলাশয়, এগুলিরও ভূমিকা আছে, নেক্সট ক্লাসে আমি সেটা নিয়ে আলোচনা করব। আজ তাহলে ক্ষুদ্রান্ত পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পারলে তো? আশা করি বুঝেছো। থ্যাংক ইউ।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে তখন সপ্তম শ্রেণীর বিজ্ঞান থেকে প্রাণীদের জীবন প্রক্রিয়াসমূহ সম্পর্কে পাঠ দিলেন প্রাচ্য ভারতী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা মনীষা রায়। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। কিষাণবাণী সন্ধ্যে 6:30, এরপরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সুস্বাস্থ্য রাত 8:05, আজকের প্রসঙ্গ আত্মহত্যা প্রতিরোধ, এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক জ্যোতির্ময় ঘোষ। অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন চিত্রলেখা চৌধুরীর কণ্ঠে রাত 9:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। বাংলা নাটক শুনবেন রাত 9:30, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 রাগ প্রধান গান শুনবেন শিল্পী জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী। ককবরক অনুষ্ঠানে থাকছে সন্ধ্যে 7:00 কক রুবাইনী পাণ্ডা। শুনলেন আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহ আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকের সর্বোচ্চ তাপমাত্রা 34.8°C, সর্বনিম্ন তাপমাত্রা 27°C, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 58%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 33°C এবং 26°C-এর মধ্যে। ত্রিপুরার সবগুলো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অনুষ্ঠান কিষাণবাণী।
1: কোথায় তুমি?
2: মেয়ের নতুন অ্যাকাউন্ট আর আমার কেওয়াইসি আপডেট,
1: এটা তো চট জলদি কাজ।
2: কিভাবে?
1: যদি কেওয়াইসি ডিটেইলসে কিছু না বদলায় বা শুধু ঠিকানা বদলে যায়, তাহলে রেজিস্টার্ড ইমেল, মোবাইল, অনলাইন বা চিঠি মারফত সেলফ ডিক্লারেশন দিয়ে দাও।
2: আর বাকি কিছু বদলালে?
1: ঘরে বসেই ভিডিও কেওয়াইসি বা আধার ওটিপি ভিত্তিক ই কেওয়াইসি এর সাহায্যেই করা যায়, তবে শুধু ব্যাংকের অনুমোদিত চ্যানেল থেকে।
2: এটা তো নুডলস বানানোর মতোই সোজা। আরবিআই কথা বলে,
3: কেওয়াইসি নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
4: শ্রোতা বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: আজকে প্রাণী পালনে রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা, এ নিয়ে আমরা একটি আলোচনা শুনব। এই আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার মনীষা দত্ত। নমস্কার ম্যাডাম।
2: নমস্কার,
1: স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। এই যে প্রাণী পালনে রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা, এ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমার যেটা আপনার কাছে জানতে ইচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে প্রাণী পালনের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ব্যবস্থা কেন চিকিৎসার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
2: চিকিৎসার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ রোগটা হয়ে গেলে অনেক সময় দেখা যায় চিকিৎসকের পৌঁছানোর আগে প্রতিপালকদের অনেক বড় রকমের ক্ষতি হয়ে যায়। বিভিন্ন ধরনের প্রাকৃতিক জিনিস থেকেও অনেক সময় রোগ ছড়াতে পারে, যেরকম ধরুন বৃষ্টির জল অনেক দিন জমা থাকলে ওই জলে পোকামাকড় বৃদ্ধি পায়, মশা মাছি ওইগুলো থাকে, ওইগুলো থেকে হয়। তারপর আপনি কোনো জায়গায় প্রাণীগুলোকে নিয়ে যাচ্ছেন, একখান থেকে আরেকখানে যাওয়ার ফলে স্ট্রেসের কারণে ওদের অনেক রোগ দেখা দেয়। তারপরে কোনো রাস্তায় চলাচল করতে গেলে কোনো কিছু ধারালো অস্ত্র বা এরকম ধারালো জিনিসের কাটা ছেঁড়ার ফলে ওদের রোগ হয়। তারপর একটা সংক্রামিত প্রাণী যদি ধরুন ঘাস খাচ্ছে, ওইখানে গিয়ে আমার একটা সুস্থ প্রাণী ঘাস খাচ্ছে, তো ওইটা থেকে ছোঁয়াচে রোগ হয়। রোগ হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে প্রতিপালকদের ওই রকম কোনো মানে ওরা সিমটম দেখতে পায় না, কিন্তু রোগটা ভেতরে ভেতরে ছড়িয়ে গিয়ে এরকমও হয়ে যায় যে আগের দিন রোগ হলো, বুঝতেই পারলো না প্রতিপালক রোগ হয়েছে, পরের দিন দেখা গেল হঠাৎ করে গাভীটা মারা গেল।

0: বা অনেক সময় দেখা যায় অনেক অনেক জায়গায় থাকে যে চিকিৎসক পাওয়াটাও একটা বিরাট বড় ব্যাপার হয়ে যায়, আজকে আসতে পারবে না, আজকে ছুটির দিন, ওই রকম ওই রকম। তো ওই দুই তিন দিনেও দেখা যায় যে গাভীটা মারা গেল আর অনেক ক্ষতি হয়ে যায় প্রতিপালকের। এই জন্য রোগ যাতে না হয় আগের থেকেই তার প্রিকশন নিয়ে নেওয়া অনেক জরুরি। রোগটা আমরা হতে না দিলেই পরবর্তী সমস্যাগুলো আমাদের আর ফেস করতে হয় না।
1: আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলেন, স্ট্রেস, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় ওরা কখনো গাড়িতে ওঠেনি, কারণ ওরা তো মানুষ নয় যে প্রতিনিয়ত গাড়িতে উঠবে। তো গাড়িতে ওঠানো হলো জোর করে, হ্যাঁ, বেঁধে রাখা হলো গাড়ির মধ্যে একসঙ্গে তিনটে চারটে করে, মানে জায়গা নিয়ে তাও ওদের মানে একসঙ্গে করে নিয়ে যাওয়া হয়। এবং নতুন জায়গায় গিয়ে সেটা মানানসই হবে কি না বা মানিয়ে নিতে হয়তো একটু সময় লাগে, সেক্ষেত্রে ওদের একটা স্ট্রেস সত্যি চলে আসে,
0: স্ট্রেস চলে।
1: তখন নতুন মালিক এদের কীভাবে যত্ন নেবেন?
0: নতুন মালিকের যত্ন, ওরা যতক্ষণ পর্যন্ত অনেক এনিমেলের আশেপাশে থাকবে বা অনেক মানুষের আশেপাশে থাকবে ততক্ষণ স্ট্রেসটা ওদের বেশি থাকবে। ওই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, ধরুন ট্রান্সপোর্ট করে নিয়ে গেল ওইটাকে অন্য জায়গায়, ওই সময়টা স্ট্রেস থাকবে, তারপরে এনিমেলটাকে একটু মানে একা থাকতে দিলে স্ট্রেসটা তুলনামূলক কম হয়। তারপরে ধরুন একজন আসলো, খাবার দিল, একজন দেখাশোনা করলো, ওই রকম করতে করতে আস্তে আস্তে আস্তে মানে এনিমেলটাও ওদের মানে মিশে যায় পরিবেশটার সাথে, ওই রকমভাবে আমরা স্ট্রেসটা কন্ট্রোল করতে পারি।
1: আচ্ছা, মানে প্রথম অবস্থায় তাকে একটু
0: একা থাকতে দিলে,
1: একা থাকতে দিলে তার মধ্যে হয়তো বা সেই আস্থাটা ফিরে আসবে। একটি খামার বা গোয়াল ঘর তৈরি করার সময় রোগ প্রতিরোধের জন্য একজন প্রাণী পালকের ঠিক কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত?
0: প্রতিপালন খামার তৈরি করতে গেলে মানে প্রাণী প্রতিপালকের প্রথমেই এইরকম একটা জায়গা বাছাই করে নিতে হবে খামারটা বানানোর জন্য, যেটা একদম কনজেস্টেড এরিয়াতে যাতে না থাকে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় যদি কোনো ফার্ম করা হয় তাহলে ওই ফার্ম থেকে যেরকম পারিপার্শ্বিক মানুষেরও সমস্যা হয়, তার পাশাপাশি পারিপার্শ্বিক মানুষের থেকে ওই ফার্মের এনিমেলদেরও অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই ফার্মটা একটু নিরিবিলি জায়গায়, একটু দূরে, মানে জনসংখ্যা যে এখানে অতিরিক্ত বেশি থাকবে ওইখানে না করে একটু খালি জায়গায় করা দরকার, প্রাথমিকভাবে ওইটা দরকার। তারপরে হলো ফার্মের ঘরগুলো এইরকম ডাইরেকশনে করা উচিত যাতে রৌদ্র মানে পুরো ঘরটায় প্রবেশ করতে পারে, রোদ থেকে অনেক জীবাণু নাশ হয়ে যায়, ওই রকমভাবে করতে হবে। আলো বাতাস যাতে চলাচল করতে পারে, তারপর ঠান্ডার দিনে যাতে ওইগুলো মানে দরজা জানালা একটু বন্ধ করে একটু রুমটা গরম করার ব্যবস্থা করা যায়, ওই রকম দিকে নজর রাখতে হবে। তারপর মেইন হলো ফার্মে হুটহাট করে কাউকে প্রবেশ করে করতে দেওয়া যাবে না, কারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে চলাচল করে আসলে ওদের পায়ে বা শরীরে অনেক জীবাণু থাকতে পারে, যেগুলো তো খালি চোখে দেখা যায় না, তো আমরা কাউকে বলতে পারবো না যে আপনার পায়ে জীবাণু আছে, ঢুকবে ব্যাকটেরিয়া ভাইরাস, এগুলো তো দেখা যায় না। তো ওই ক্ষেত্রে কি করা যেতে পারে, অনেক সময় ঢুকতে দিতে মানে আমরা বাধ্য হই, কারণ ধরুন চিকিৎসকই এলো, উনিও বাইরে থেকে আসবেন, কি করে আসবেন, তারপরে কিছু ফার্মের কোনো যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে, ওইটা ঠিক করতে গেলে বাইরে থেকে মানুষ আসতে দেয়া মানে দিতে হবেই। তো ওই সকল ক্ষেত্রে আমরা কি করতে পারি, মানে ফার্মে ঢোকার যে গেটটা থাকবে ওইখানে আমরা চুন, তো আশা করি সবার গ্রামীণ শহর সবার বাড়িঘরে চুন থাকে, ওইটা দিয়ে মানে একটা আস্তরণের মতো ধরুন একটা ছালা বিছিয়ে ওইটার উপরে চুন দিয়ে রাখলেন আপনি, তারপর ওইটাতে পা দিয়ে মানে যাতে জীবাণুগুলো চুন লাগলে মারা যায় এরকম, তো ওইভাবে মানে ফার্মে প্রবেশ করলে মানে এনিমেলদের রোগ ছড়ায় না আর কি, এনিমেলদের রোগটা হয় না, ওইটা ব্যবস্থা করতে হবে।
1: আচ্ছা, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা,
0: হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন, আর ফার্মের, হ্যাঁ ফার্মের ওইটা দেখতে হবে যে গরু ছাগল যাই ফার্মে রাখা হয় তাদের যে বর্জ্য পদার্থগুলি মলমূত্র ওইগুলো নিষ্কাশনের ব্যবস্থাটা কীরকম, ওইগুলি ভালোভাবে নিষ্কাশন হচ্ছে কি না বা কোনো দিক দিয়ে বেরিয়ে আবার লিকেজ হয়ে জলের যে জল ওরা খায় ওই সোর্সের সাথে মিশে যাচ্ছে কি না, ওইটাও ভালো করে নজর রাখতে হবে।
1: আচ্ছা, সুস্থ প্রাণীর মধ্যে নতুন প্রাণী আনার সময় কি তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা উচিত?
0: হ্যাঁ হ্যাঁ,
1: সুস্থ কতদিনের জন্য
0: কোয়ারেন্টাইনটা 21 দিন করতে পারলে অনেক ভালো, 21 দিন করতে পারলে ভালো, কারণ ওই সময়ের মধ্যে ইনকিউবেশন পিরিয়ড থাকে একটা, মানে রোগটা সুপ্ত অবস্থায় থাকলেও ওই সময় দেখতে পারবেন।

0: দিয়ে এরকম হয় যে 21 দিন রাখা হলো, তাহলে ওই টাইমটার ভেতরে রোগটা প্রকাশ পেয়ে যায়। প্রকাশ পেলে আপনি রোগটার চিকিৎসা করে যখন সুস্থ হবে তখন নিয়ে সুস্থ পশুদের মাঝে রাখুন। হঠাৎ করে সুস্থ পশুদের মাঝে এরকম কোনো একটা অ্যানিমেল রেখে দিলেন, হয়তো বা ওর মানে ওই অ্যানিমেলটার মধ্যে সুপ্ত কোনো রোগ আছে, রোগের জীবাণু আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কয়েকদিন পরে যদি দেখা যায় যে এরকম যে ওটার মধ্যে এই এই রোগ আছে, এটা আবার ছোঁয়াচে, তো এটা আপনার সংক্রমিত হতে পারে বাকি সুস্থ পশুগুলোর মধ্যে।
1: আচ্ছা, এক্ষেত্রে যে প্রশ্নটা আসে, সুষম খাদ্য এবং বিশুদ্ধ পানীয় জল, এটা কতটা এদের সুরক্ষিত রাখার জন্য ভূমিকা রাখতে পারে?
0: দেখুন, পানীয় জলের মাধ্যমে আর খাদ্যের মাধ্যমে বেশিরভাগ মানে কি বলবো ভাইরাস ব্যাকটেরিয়া ওইগুলো খাওয়ার মাধ্যমেই প্রবেশ করে শরীরের মধ্যে, খাওয়ার মাধ্যমে শরীরে প্রবেশ করে বিভিন্ন ধরনের আমাদের কি বলে প্রাণীদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গিয়ে ওইগুলো বংশবিস্তার করে, তারপর বিভিন্ন অঙ্গে সমস্যা দেখা দিতে পারে। ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, মানে খাওয়ার আর পানীয় জলটা ওইটা যাতে একদম বিশুদ্ধ থাকে, ওইখানে জীবাণু সংক্রমণ কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। জীবাণু সংক্রমণ হলে আপনি আজকে একটু নোংরা জল খাইয়ে দেখুন যে পরের দিন ডায়রিয়া হয়ে যাবে, ওইটা একদম হয়। তারপর আরও বিভিন্ন ধরনের জীবাণু আছে, ধরুন আমাদের প্রাণীর কোনো সময় দেখা যায়, এটা গ্রামে গঞ্জে হয়ে থাকে, অনেক সময় গরুর শরীরে দেখা যায় বিশেষ করে পক্সের মতো লিজেন দেখা যায়, মানে এরকম গোটা গোটা গোটা সারা শরীরে, আপনি আজকে দেখলেন একটা গরুতে আছে, কালকে দেখলেন যে না আমার এই গরুটা থেকে আরেকটা গরুতে ছড়িয়ে যাচ্ছে, ওইটা কিভাবে ছড়ায়? ওইটা একই পাত্রে তারা খাওয়ার খায়, ওই জীবাণুটা পাত্রের মাধ্যমে খাওয়ারে আসে, ওই খাওয়ারটাই আবার আরেকটা নর্মাল গরু খায়, ওইভাবে ছড়িয়ে মানে ছড়ায় আর কি জিনিসটা। তো এরকম অনেক রোগ আছে যেটা খাওয়ারের মাধ্যমে ছড়ায় বা জলের মাধ্যমে ছড়ায়। তো জল আর খাওয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, না হলে অ্যানিমেলকে সুস্থ রাখা সম্ভবই না।
1: আচ্ছা, সময়মতো টিকাকরণ কতটা প্রয়োজন?
0: সময়মতো টিকাকরণের গুরুত্ব মানে অপরিসীম, ওইটা বলার ভাষা রাখে না। আমরা ধরুন আমি বলছি কী রকম টিকা আমাদের এখানে দেওয়া হয়, আমাদের এখানে গাভী ওদের দেওয়া হয় FMD টিকা। FMD যেটা থাকে এটা বাতা রোগ বলে, মানে পায়ে, তারপরে গরুর যে বান বলে বানে, তারপর মুখে একদম ফুসকুড়ির মতো দেখা যায়, ওগুলো থেকে আলসার হয়, আলসার থেকে ওটা বাড়তে বাড়তে মানে বড় এনিমেল অনেকদিন ওষুধ খাওয়ার পরে ঠিক হয়ে যায়, কিন্তু ছোটো এনিমেলে যদি এরকম হয় তাহলে ওইগুলো মারা যায়। মারা যায় কী কারণে, মানে ছোটো অ্যানিমেলগুলো ওভারকাম করতে পারে না, বা ধরুন মাটার হলো এরকম FMD রোগ, মার বানে হলো এরকম, বাচ্চাটা ওইখানেই দুধ মুখ দিয়ে দুধ খেলো, তো তো বাচ্চার মুখেও সেম ধরনের আলসার দেখা যাবে, ওইটা থেকে আর বাঁচানো সম্ভব না, ওইটা বাচ্চার হার্টে পর্যন্ত এফেক্ট করে।
1: আচ্ছা, তাহলে এই দিকটা কী করা উচিত?
0: এই দিকটা করতে গেলে ধরুন আপনার হয়ে গেল একটা FMD রোগ, FMD রোগ প্রথমত আমরা কি করি, রোগটা যাতে না হয় তার জন্য কি করা দরকার বলছি, না হয় তার জন্য বর্ষার সিজনের আগে আমাদের FMD টিকাকরণ করতে হবে। টিকাকরণটা শুরু হয় প্রাণীর বয়স যখন 4 মাস বা তার বেশি থাকে তখন টিকাকরণ শুরু হয়ে যায়। টিকাকরণ শুরু হওয়ার 1 মাস পরে একটা বুস্টার ডোজ পড়ে, বুস্টার ডোজের পরে তারপর আপনি প্রতি বছরে 2 বার মানে 6 মাস অন্তর অন্তর টিকাটা দিতে পারেন। ওই রকম দিলে রোগটা আর হবেই না, এটা ঠিক। আর হয়ে গেলে,
1: ধরুন মার হয়ে গেছে,
0: হ্যাঁ মার হয়ে গেছে, এই ক্ষেত্রে আমরা বাচ্চাটাকে আলাদা করে রাখবো। মার না, শুধু ধরুন ফার্মে 10টা গরু আছে, ওখানে একটা গরুর হয়ে গেলো, ওইটাকে আমরা আলাদা করে রাখবো। ওই সময়ে যদি এই মার বাচ্চা যদি দুধ মানে খেয়ে থাকে তাহলে আমরা অন্য গরুর থেকে এনে ওইটাকে বোতল দিয়ে ফিডিং করাতে পারি, কিন্তু ওই মার কাছাকাছি যেতে দেওয়া যাবে না, গেলে ওটা ভাইরাস ঘটিত রোগ, ওটা হয়েই যাবে বাচ্চাটা।
1: এর চিকিৎসা রয়েছে?
0: হ্যাঁ, টিকাকরণ ছাড়া চিকিৎসা আছে, চিকিৎসা করেও অনেক সময় বাচ্চাগুলোকে বাঁচানো একটু কঠিন হয়ে যায়, আর বাকিগুলোকে বাঁচানো যায় অ্যান্টিবায়োটিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, প্রাপ্তবয়স্কদের বাঁচানো যায়, বাচ্চাগুলোকেও বাঁচানো যায়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বাঁচে না, একদম সিরিয়াস হয়ে গেছে, হার্টে এফেক্ট করে গেছে, তখন আর ওদেরকে বাঁচানো সম্ভব না।
1: আমাদের সময় একেবারেই শেষ, সব শেষে যদি বলি যে রোগ হওয়ার পর চিকিৎসা নয়, রোগ হওয়ার আগে প্রতিরোধ, হ্যাঁ আপনি কি বলবেন খুব সংক্ষেপে?
0: খুব সংক্ষেপে এটাই বলা, আমাদের আমাদের পড়াকালীনে একটা কথা ছিল, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। হ্যাঁ, রোগটা হওয়ার আগেই আমি যদি কিভাবে না হয় ওই

0: জিনিসটার দিকে খেয়াল রাখি, তাহলে আমার ভবিষ্যতে আর ডাক্তারও খুঁজতে হবে না, টাকা পয়সাও যাবে না, আমার প্রাণীগুলোও একদম সুরক্ষিত থাকবে, ওদেরকে নিয়েও কোনো টেনশন করতে হবে না। আর যদিও বা রোগ হয়ে যায়, আমি আরেকটা কথাই বলবো যে একদম সার্টিফাইড ভেটেনারিয়ানদের দ্বারাই আপনারা চিকিৎসা করান। গ্রামে গঞ্জে হাটে বাজারে আপনি অনেক পেয়ে যাবেন চিকিৎসক যারা বলবে আমি ডাক্তার, আপনি জিজ্ঞেস করে দেখুন, ওরা ডাক্তার নাও হতে পারে, ওরা এরকম ডোর স্টেপ ওয়ার্কার হতে পারে, বা এরকমও হতে পারে আমার গরুর হয়েছিল, তোমার গরুরও মনে হচ্ছে ওই রোগটাই, তুমি ওষুধটা খাইয়ে দিতে পারো, এইরকম করবেন না। আর টিকাকরণ, তারপর কৃমিনাশক ওষুধ, এগুলি খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ। এগুলি মানে খাওয়ালে বা টিকাকরণ করা হলে অধিকাংশ রোগই আমরা, রোগ যাতে না হয় ওইটা করতে পারে আর কি।
1: অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা আলোচনা করলেন। প্রাণীপালক বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন প্রাণী পালনে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, এই প্রসঙ্গে ডাক্তার মনীষা দত্তর সাক্ষাৎকার।

0: খাওয়ালে বা টিকাকরণ করা হলে অধিকাংশ রোগী আমরা রোগ যাতে না হয় ওইটা করতে পারে আর কি।
1: অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা আলোচনা করলেন। প্রাণীপালক বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন প্রাণী পালনে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, এই প্রসঙ্গে ডাক্তার মনীষা দত্তর সাক্ষাৎকার।

0: দাদা, এটা কোন গ্রাম?
1: সোমরুয়ার পঞ্চায়েত 5 নম্বর ওয়ার্ড, রাঙ্গিছড়া।
0: রাঙ্গিছড়া। দাদা কি তো এখানেই আপনার জন্ম হরমোনা কিতা?
1: হ্যাঁ হ্যাঁ।
0: মানে এখানেই আসুন? মানে কত বছর ধরে আসুন এই গ্রামও?
1: এটা ছোটবেলায় থাকি তো আছে।
0: ছোটবেলার থেকেই আপনারা আসুন? আচ্ছা, তখন তো নাই আপনার বয়স 60-এর উপরে হয়ে আছে কিবা?
1: 70-72 থেকে।
0: আচ্ছা, তো দীর্ঘ বছর ধরে আপনি এখানে আসুন। আর দাদার নামটা কিতা?
1: অবনী দেবনাথ।
0: অবনী দেবনাথ। তো এমনি ক্ষেত কৃষি লইয়াই তো আপনি আসুন?
1: ওই তো
0: এইটা লইয়াই তো আপনার বোধ হয় সংসার চলে?
1: সংসার চলে।
0: আচ্ছা, তো এবার ক্ষেত কৃষিতে আপনি এখন কিতা করলা? আউসখাত করছিলেন?
1: না, আউসখাত আমরা আগে তো আউসখাত করা হইতো, আসতাম মাঠকে মাঠও আমরা আউসখাত করা হইতো, তারপরে সাইল খাত করা হইতো। আর বর্তমানে আজকে 3-4 বৎসর যাবত মানে আউসখাত হয় না। তারপরেও মোদী
0: হয় না বলতে কিতা লাগি হয় না?
1: এই
0: আপনারা করেন না?
1: না না, করেন না বলতে অধিকাংশ মানুষও করতে স্বীকার হয় না। যেমন তার আউসখাত না হইলেও ওর তারপরে আবার চাউল, গরু চাউলের অভাব নাই, বা সরকার চাউল বাড়াই দিয়েছে, তখন কিতা করতে হয়, থরিয়া চাউল বাজারে নিলেও বিক্রি করা যায় না। থরিয়া ক্ষেতর তো খরচা লাগে, এর ও কারণেই মানে আউসখাত বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল, কেউর ইচ্ছা আছে আবার করতো, করতো যে হয়তো 20 জনের মাঝে 5 জনের ইচ্ছা আছে, 15 জনের ইচ্ছা নাই, তো এই ক্ষেতের মধ্যে এই 15 জনের জায়গাতে ভালাই থাকবো। এটা পতিতের মতো তাও করিয়ে গাছ খাইব, তো এই ফাঁসের জন্য রুয়া লাগাইছে, আর ফাঁসের জন্য সাইটের জন্য তাও গাছ, তো গড়িয়ে বসে এই এইটা খাইব। কিন্তু যে সময় এরিয়ার মধ্যে, এলাকার মধ্যে আর খেত নাই, কেন দান যেসব আছে দুনিয়ায় পাখি পাখি, এটা সব পয়সা হয়েছে কত টাকা খাইব।
0: পাখি তো আইবই, কিন্তু সবের যদি খেত হইতো বাইটা
1: খাইল না, এবারও তো সাইল খেতেও খুললাম।
0: আচ্ছা, তখন সাইল খেত কিতা আপনার কিতা কিতা করছেন? সাইল খেত এটা
1: সাইল খেত তো গুমতি করছি, হাজারী খেত করছি, আর অল্প বিরিয়ানি লাগাইছি।
0: আচ্ছা, তো এই যে হাজারী করছেন বা ইটি বা গুমতি করছেন, এটা কিন্তু ব্লক থেকে দান পাইছেন?
1: আমি তো বছর বছর এটা আমি খেতর বীজ রাখি না।
0: আচ্ছা আচ্ছা,
1: আমি গত বছর প্রজেক্টও দেওয়া হয়েছে না, প্রজেক্টে দেওয়ার সুযোগ হয়েছি না, আনিলে মানে কারণ হয়েছে প্রজেক্টর যেদিন মিটিং হয় এদিন আমার খবরও দিছে না।
0: আচ্ছা,
1: আর অনলাইনে তারা সব কিছু হয়ে গেছে, তারপরে আমি BLW দেখলাম যে আমার নাম, আমি 20 আনাত গেছি, আমি তো 20 রাখি না, তো এখন রেজিস্টার গোয়ার্সের 20 তো নাই, আমি আজকে নাই বা আনাইলে 30 বছর ধরে আমি রেজিস্টার গোয়ার্সের মধ্যে আছি। শনিবার যে সময় এই SRI আইছিল তখন থাকি আমার নাম, আমি খেতর ডামার, আমার নাম এখন নাই কি আর লাগে। হয় খাগু মনে কিচ্ছু নিয়ে না, আমি তো আপনার কইছিলাম যাওয়ার লাগিয়া খবর দেওয়াইছিলাম, কিন্তু আপনার মনে কেউ খোয়া হয়েছে না, সোমরুবার করোনা তলে দিরকম মিটিং হয়েছে, আমি তো জানছি না। হয় আমি অহন কিতা করা, হয় অহন তো করার কিচ্ছু নাই, আগামী বছর কাকু আমি আপনাদের দানও দেন, এটাও তো আমার জানা আছে, আর দানও বালা দেন, ফ্রেশ দান দেন, আপনার কোনো দিনও মনে কোনো কিচ্ছু নাই, খুব সুন্দর দান দেই না। আগামী বছর তেও আবার SRI 2 খানের দিছেন, 2 খানি দান দিছেন। আমি আর মিটিংয়ের কথা আমার কই না, আপনার মিটিংয়ে যাওয়া লাগতো নাই, তেন অমিত দাসরিয়া।
0: আচ্ছা আচ্ছা,
1: BLW নতুন আইছে, লোক ভদ্রলোকটা খুবই ভালো, তার আচার ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগছে। তো
0: 2 হাজি পাইছেন? হয় হয়। 2 হাজিতে আপনার কতটুকু লাগাইছে?
1: 2 হাজি দিয়ে এটা দুঃখা 3 গাছা আমলা, এটা তো তারা কইছে না 100 100 লাগাইছে, আমার তো টান জায়গা না, অনেক সময় জল শুকাই গেলে কি আর কুকুরা খাটি আইতা নষ্ট করি লাই।
0: আচ্ছা, 2 গাছা করে লাগাইছে?
1: দুঃখা দুঃখা করিয়া লাগাইছে,
0: মানে বাকি SRI পদ্ধতিও লাগাইছে? আচ্ছা, তো এটা আপনি কতদিনের সারা লাগাইছিলা? মানে আলিটা কতদিনের আছে?
1: 12-16 দিনের ভিতরে শেষ করে দিছি।
0: 16 দিনের ভিতরে শেষ করে দিছি। তো আপনার কিতা মনে হয় আপনার শ্রাবণ মাসেও শেষ করছেন বুঝে না কিতা?
1: ও
0: মানে আপনার যে এটা ইয়ে হিসাব করেন যে খানি হিসাব করলে কিরকম হইব?

0: ইটার বলতে তো ফোনে একখানি আর কি।
1: আচ্ছা আচ্ছা
0: আচ্ছা, তারপরে তো এটা অন্য বিষয় আনছি ব্লক থেকে, অগুমতিও আনছি, আমি এটা একটু মোটা মোটা গুছা দিয়ে দিয়েছি, চার পাঁচটা এরকম।
1: এটাও আমরা আগের পদ্ধতিতে লাগাইছি,
0: আগের পদ্ধতিতে লাগাইছি।
1: তেমনি লাইন টাইন বুঝে ঠিক আছে?
0: না, লাইন ঠিক আছে,
1: মানে গুছা দিলেছেন মানে চারটা পাঁচটা। তো এইটা এইটার ক্ষেত্রেও আপনার যদি দুই গাছা দিতে কোনো অসুবিধা হইতো নাকি? তা
0: দুই গাছা জমির উর্বরর শক্তির উপর নির্ভর করে, উর্বর শক্তি কমলার জায়গা তো একটু টান জায়গা, এটা হলো মানে একটু স্বেচ্ছতা জায়গা যদি থাকে, উর্বর শক্তি বেশি থাকে, তখন এটা গুছা বান্ধে গুছা বড় হয়, ডানটা পুষ্ট হয়। আমরা এটা টান জায়গা, আমরা জায়গার তলে কোনো একবার সময় দিয়ে দেবো ছড়া আছিল, নিচে প্রায় দেড় ফুট পরেও বালি,
1: বালু
0: সারা সাদা বালি। এটা একবার আমরা পাইপ লাইন গেছিল, পাইপ লাইন যাওয়ার পরে দেখা যায় মানে কুত্তে কুত্তে যত নিচে যায় খালি সাদা বালিও বাড়ে,
1: বালু বাড়ে।
0: হ্যাঁ, কারণ ওই জায়গার মধ্যে আমার ক্ষেত্রটা যে টান থাকায় ও আমি এইরকম লাগাই।
1: ওই যে অক্ষণ যে আপনার ক্ষেত্রে যে লাগাই আইছেন, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ক্ষেত্রে লাগানোর পরে কোনো জল টল নাই, তো এটাও তো ওটা ক্ষতি আছে না?
0: এটা ক্ষতি বলতে প্রচুর ক্ষতি হতে, এবার লাগাইছি লাগানির ঘরে জল নাই, আর জল দেওয়ারও কোনো সুবিধা নাই, সাপ্লাইয়ের লাইনও নাই, না থাকায় কোনো মতে কোনো মতে লাগাইছি, যেমনে লাগাইছি অমনে ডাক্তার হইয়া অমনে লাল হয়ে দিয়েছে, এরকম অবস্থা, তল শুকাইয়া ফাটি গেছে কি। তো যে কোনো দিনে রোয়ার তলে একটু স্বেচ্ছাটা থাকতে হয়, ভিজা ভিজা থাকতো, তারপরে জল থাকতো, জল তো থাকা দুরবস্থা, শুকাইয়া এমন ফাটছে মানে কোনো গুছার ফাটার মধ্যে পড়ে গেছে, গুছাও মরে গেছে কি
1: ওরকম। এই ক্ষেত্রে তো আপনার দানও তো কম হইবে,
0: খুব কম হইবে, এবার খুব ঠকা হইব দানের মধ্যে, কারণ ওকে তো ও
1: তো কারণ এবার তো বৃষ্টিরও তো আপনার কোনো ইয়ে নাই,
0: দাদা বৃষ্টি অন্য অন্য বার দিছে, আমাদের দিকে প্রায় ফন্ড হয়তো হইব, ফন্ড দিনের মধ্যে খালি খরায় খরায় নিছে, ও গতকালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে।
1: তো এই যে বৃষ্টি পাইছেন এটা তো আপনার ক্ষেতে গেছে?
0: না, এটা ক্ষেতে গেছে, ও তো ঘুম থেকে উঠে গিয়া ক্ষেতে দিয়ে কোনো দিকে আইলে যে গাঁটা গুঁতা আছে নি এটার বন্ধ করে জল আঠাইছে, আঠাইয়ে দিয়ে আইছে ঘুম থেকে উঠে।
1: আচ্ছা, মানে ওইটাই হয়েছে, মানে যে ভাবে আপনার খরাটা হয়েছে, এই বৃষ্টি কিন্তু কিচ্ছু অন্য না, কিন্তু
0: না না কিচ্ছু অন্য তো।
1: আর আপনার এই ক্ষেত্রে জলের কোনো সুবিধা নাই?
0: না,
1: জল দেওয়ার কোনো
0: সুবিধা নেই,
1: তো আপনার তো মানে বৃষ্টির উপরে নির্ভরশীল,
0: বৃষ্টির উপর নির্ভরশীল। তো এর লাগে তো আমি ক্ষেতটাও এরকম যে তিনজের কাছে দিয়ার ওই কিটার লাগিয়া, যদি বৃষ্টিও নেই গিটাও একবারে মরতাম না, আর একটা দিলে যদি একটাও মরি যায় গি, তো এর কারণে আমি ক্ষেতের উপর নির্ভর করিয়া আমি
1: আপনার ইয়ে করছি।
0: এইবার এমন খরা এমন শুকাইছে, যেমন আমরা নিচ দিকের জায়গা শ্রাবণ মাস গিয়া ভাদ্র মাসও মানুষে লাগায়, কিন্তু এবার দেখা যায় শ্রাবণ মাসের বিচে নিচ দিকের জায়গা শুকাইয়া নিচ দিক ফাটি গেছে জায়গাটা, এটা কল্পনার বাড়া। এবার মানে
1: এবার তো সেই হিসাব করলে কিন্তু বৃষ্টি কিন্তু তেমন হইছে হইছে না, কিন্তু
0: বৃষ্টি মানে বোয়ার আগে হইছে,
1: আগে হয়ে গেছে,
0: কিন্তু ক্ষেত সিজনে বৃষ্টি অতি কম বৃষ্টি হয়েছে, এত কম বৃষ্টি ক্ষেতর যায় না।
1: তো যাই হোক, দীর্ঘ কোন কথা কইলাম ভালো লাগলো, আপনার ক্ষেত কৃষি যাতে আরো উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইবো। নমস্কার দাদা,
0: ঠাকুর নমস্কার, নমস্কার।
2: প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা মিলেগা।

আজই নিকটস্থ কমন সার্ভিস সেন্টার বা কৃষি দপ্তরে যোগাযোগ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.pmkishan.gov.in। সচ্ছল কৃষক, সমৃদ্ধ ভারত। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কৃষকের পাশে, উন্নয়নের পথে।

0: আকাশবাণী আগরতলা যতনি ফাঁসিং খাপাং হামজা মাইয়া ফরে তাবক চ্যাংচা ঘর চেনি তিনি সানচা চরণে ককবরক আওয়াই পান্দা তিনি খানা বাইন কগ্রে বাইনি পান্দা তিনি কগ্রে বাইনি পান্দ বাইথাং বাই শিচা ককলব সাওয়াই খানা রওয়ানা রতীন্দ্র দেববর্মা
1: পিয়া বাই তলিং পিয়া বথব তলিং চপ্রব মদুন নাই বাকি পিরিং পরে খে মা বিসাবাইখ্যা বাকসান খেপকা বাকসান সুকা হাইকেন বাকসা মা থাইজাবাইখ্যা তলিং জলি পিয়া রিফ্রি গো টং কসং বরক রক্ষেবা জিগজাক বাইখ্যা ফানগান তলিং চপ্রব খানা মদুমা নঙ্গী খা কচাং খানা বলং বিরসাওই তলিং বেরেঙ্গুই রানী বুফুরু পিয়ান রিঙ্গী দৌসা মদন সাম ফিন বিশিংমা আশিকদা হামিয়া বিানসংমা আশিকদা চাইয়া বইনি চা বান্তা সেপেলি চাওই টংথাই বথমন বঙ্গ সচারী তেবসে নাইসমুই টংখ মাসামাং নিখে পিয়া বেরেঙ্গী রানীন দানাইটুক লাইনা থমো কুরগ থমো সারি ও মদসে খাসলাবী মাইয়া সাবনী স্রাইমুং বরক চাখানা ফুমাইনি সিমি মদুর তুগুই সারিক জরাতই লেলাই সাবনি বাকি আসকবা মদুন সুনাম খানা জানা জরাখে বরং মাচাইয়া কাইতর সৈমালে হাইন অংখানা কামি সাকচালাই চুকিলাইয়া হাই বরক বহাইন অংনা ইংসা হাম্পান থানচাকে তঙ্গ রানী তৈদুলখা হেঙ্কে লুঙ্গা বেসর মান্দাররা খেরাই জামাথিবু ফাং ফাংসা বুফাংন গুড়ি উই জিরাই কবুলজাক রানী নকটংমা থাইলে বিশাপি নিখে পিয়া বেরঙ্গী রানী ন কুথুম ফাইয় আশুক বালুকজাক রানী বেমালাই পিয়া রক হামজাক মানি হারুংসে গুরুমুই টংখা বংনি পংমানি বংমং খরাংবা তলিং চপ্রামান্ন মৈতমানজাগী বাক্সা জলি না বাক্সা কাপখানা বাক্সা বা সেরাই খানা যত পিয়ানো থানচাকে রিঙ্গী রানী ককচাফা সালচা বি ককচামা অম অংখানা মদুন সামনে সঙ্গে হামারি মানায় বুকে বাক্সা সকজাও বাক্সা সুশিও বাক্সা ফিরিঙ্গ বাক্সা কুসুব হাইকেন সঙ্গে মা থাইজাবায়ো ফাইদি কক বাক্সা সঙ্গ উংলাইনাই ফাদি খাথানচা সঙ্গ উংলাই সিনি মদুন সঙ্গ চালাইনাই সলার খেবা পাহারার দি বরি রেবা মদুন থমদি বাকি চারাই আংসে কেব তাকার দি তলিং ফাইপ্রো বাক্সা খরগ বাক্সা মকল বাক্সা তক্তরা বাক্সা বুকুগ বসা গুড়ি উই চিগদি থানচানী কংন ব রানী সামা বাই বিয়ার খামজাক বাইখ্যা বিশি কেতালনি নবরওয়াতি বাই বুফাংবা ফাংরং বাইখ্যা হুইজাক মালিয়া তকসা তক্তি রক জিরাই রক ফিলজাক বাইখ্যা সাতং ওয়াতেন হামজাংনাই তলিং বুফাং বসলং বাজাক বসেকে হামজাক নবরওয়াতি ন তকসা তক্তি রক হুইজাক মাসলাইয়া তলিং চপ্রবই চাও ওয়াতি নবার ন সংসার নামাবা কেব কিরি ও কেব হাব হামজাগ ওয়াতি ওয়াতি নতংনাই নবালে নবার নতংনাই নবার কতর বাই জিরাই ফিলজাগৈ পিয়াই বথমন তলিং নুখানা মধু খাসামা জরা বালিং শিক্তরই তংখা তলিং নুঘরই খুক্তি চরাইনা কেব নুগিয়াওই বসকাং নুখা সামতি হারুং হারুং সংদারী তলিং বেরাংমা জুদা বিনি বেরাংমা অমো অংখানা

0: 이 마귀신 암작 노바루아띠록 디샤띠즐랑록 마사마용록 떡샤떡띠록 하풍하다이록 모팡과팡록 모컬바이농마 배박마니록 노세 승레콜로모이 똥카 구부이카이토노 승콜롬리아 보바이자라이 똥카 승자니 랑마오 거방 눅파노 주카니 라말레 등산노가는 가이터스마케 아하이 주카니 야킬리 아니 야고세 저라똥세니 카키필야켈레 허니쿠놀로 버럭클라이 와홀리 마카바야나 가이토니 꼭띠 똥네 버럭레 티아니 오몰 만마카리보 랑마니 모톡 만나이 아니 떼기세 꼭롬니몽 마이팡바이 쿨팡 볼롱속자위 하탈 룩라이 마이팡바이 쿨팡노 박사가이 까이바 마이코톡 스캉 쪼카 하핑바스라 클라이 똥자카 쿨팡 송다리 살레 덱사덱니요 바리 똥자카 사보록 바 쿨파이노 자니 마이니 조라보 쿨릉랑리야 쿨리 조라보 마이 잉랑리야 하케노 조라 라이쇼구이 탕카 후고시클라 사삭조라뜨이 보로크니케 똥카 무이토만자게이 쿨팡캅뜨뜨이 마이팡노 꼭돈 치키야 나카라이 가예 꼭돈 시마노 가함케이 티샤이 돈니 제프로 능가노 무이토만나는 콜로그이 보리 나이디 아니 시마노 사자기야 응케 시시게 키비르디 버카코폴롱 함정마 똥케 꼭돈 우필리 시디 너나 함정나야 스케이 방고 깨보 코로고 깨보 방그라 깨보 디싱바이 허리틀랑고 아노케바 박사까시브이 가싱네이 방고 니니 타니워 꼭돈 시마니 어로나니 이디
1: 악식처럼 로틴드로 데보르마바이 시작 바탕바이 시작 코타마보샤 크나보이카 따보 크나바이는 바탕바이는 시작 코타마보샤
2: কইলানো রে দোকান আজ তো নাই তাক টাই ভোগ সংরক্ন আনি খানি হামজক মাছে বাইয়া ফর আনি কথমা বসানো মুখা শিকুর নুখং খানাইসা কামি খুংসা তংমানি আ কামিন বংখা মাথায় কামি আর শিগলা খরকসা তংমানি বনে মুখা কুফুরাই আ হাতাই কামি বিশ্বনি বিস্তাম অঙ্গি থাকা থপসফা ওয়াতে ওয়ালিয়া সামং নুমুং তামুরক মুং সাপন করিখা বেলায় খে আশ্রে নাংজাক আ কামিন বড়রক সামুং মালাইয়া ব্লাইন চাচারা নাঙাই তংলাইকে সালসা কোফরাই কোয়াও তুই খঙ থাকমনি আর তুই থপসাপন মালিয়া আপ্রব ওয়ান সুকা অ কামিও তঙলে তে মুংসাপন সামুংলাখা থিনাংনি সাল আন নখংলে মনাগস অংনাই নে ওয়ান সুগৈব অ কামিয়াকরে তে খুংসা কামিরগ দা সামুং মান হই নাই ব ওয়ান সুকা আপ্রু গাকে ব আ কামিন ইয়াকারই লামরেখা সামুংনি বাকি থামং থামং ওয়াতে পামতে নবার বেবকন হিমাং হিমাং কাইসা কামি মানিখা আ কামি হিংয়াকে খাসাংমা কামি আ কামি ও ওয়াফাং বুফাংরক মাইখল বেবকন থাইবেউ আরন বড়রক ক্রিরক ফলাম ব্লাই নাইটা টকাই টংলাইউ তামহাকে আ কামি ব্লাইন অনুতিং যাক ওয়াতে জরামতে ফাইও জরামতে হুক খালাইও সামুং তালাই আউন বাকি আ কামি ব্লাইন কাইসা সিং হাসাং যাক আরন খরকচা মায়া গনাং আ ধনজয় হিনী বড় খোকা টং ব ব্লাইন মায়া গনাং হাইকে বিনি নুখুঙন ব হাবজাতে নং রেখা কফরাই হাইকে আবরণ সাকা খুলুমকা বাবু কে খুলুমকা আ মাই গনাং দন সাকা নংলে সাব অংখানি মুংতাম ব্যাংনি ফাইমানী হাইকে ব সাকা আং মাথাই কামিনী বরক যাসে করে নুখুনি বরক বিষ্ণু বিষ্ণু কাই থাকা সিনি আ কামি কামি ও থপ সম ওয়াতে ওয়াই ব্লেন আশ্রয় নাংজাক সামুর সামুর মুসাবান করিখা হাই হিনে তিনি ও সামুর না ফাইনি নর ফাই তিন থাও বন বাকে নাইরুকা হাঙ্কে নি নুখুঙানো সামুং তানানে রেজা দি হাইনি ব আ দঞ্জয় ন কয়খা কুফুরাই হাকে দঞ্জয় বিনি খুব কবই তে বিনি মখাংতৈ সাকথারি খামং খাইনাই আবো হাই নুকজাগৈ দা কং হাঙ্কে নং নাং পুইতো চাও নং সাসু বিয়ালো ফাইজামা হাঙ্কে নং খাইদি ফেবা নং ব্লাই কতর সামুমা খাইনাই কষ্টংনাই আনি মসৌ মিছি বিশটা তঙ টক চল্লিশটা তং আপন নং সালব্রুম ব্রুম নন রক মসুক তং খরক ফারৈ সিবৈ আদরক চারে তৈর খানেদি বেমার ওখান নং হাঙ্কাই নাইকলৈ বিঠি বিখ্রাই চারে মানো তে মানো আং খাইলেন হাকে খাইদি হেঙ্কে কফরাই কয়খা কে বাবু আন তক আমজাইনি বড়রক সিনিয়া আং সামনে নগর তঙৈনাই নি সামুং খাইনাই আন তঙা ন কাইসার দিহনি ব কয়খা হাই হিঙ্গে আ দঞ্জয় সাকা কৌকুরি নং আর থুই মানো আ মুসুক তনমান নগর নং থুই মানো কোনো নিয়া পাইথাকনি তালো হংকাই নং নি দরমে মানায় নন তিনশো টাকা খারে নাই হাইনে কক পালে রে বোথাং

Bà đâu lê bảy nhá giờ quá nhờ.

么来把娘来那弄，你不就才种着心么来？来来来来来来来来来来么来来。

来吧，也是喏，来吧，也是错，拜托。

শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরে ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026-এর উদ্বোধন করেছেন। আসন্ন ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সরকারি সফরে শ্রীলঙ্কা পৌঁছেছেন। যথাযোগ্য মর্যাদায় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে। আহমেদাবাদে ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজের স্টেজ 3-তে ভারত 2টি সোনাসহ মোট 5টি পদক জিতেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026-এর উদ্বোধন করেছেন। জিএফএফ 2026-এর মূল ভাবনা কৃত্রিম বুদ্ধিমত্তা, পোটেনশিয়াল টু ইম্প্যাক্ট, এজেন্টিক এআই, টোকানাইজেশন, কোয়ান্টাম, ট্রাস্টেড কানেক্টেড গ্লোবাল সিস্টেমস ফর ইনক্লুসিভ ফাইন্যান্স। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে মূল ভিত্তি করে ভারত ফিনটেক যাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। তিনি গ্লোবাল ফিনটেক ফেস্টে যোগ দিতে দেশ বিদেশ থেকে আসা সব অতিথি ও প্রতিনিধিদের অভিনন্দন জানান। তিনি আরও বলেন, গ্লোবাল ফিনটেক ফেস্ট বিকশিত ভারত গড়ার যাত্রাকে আরও সুগম করবে।
1: গ্লোবাল ফিনটেক ফেস্ট মে লগাতার ইয়ে মেরা থার্ড ইয়ার হ্যায়। ये हैट्रिक बताती है कि विकसित भारत के लिए आप कितने महत्वपूर्ण हैं, आपका काम कितना महत्वपूर्ण है। हर बार जब मैं यहाँ आता हूँ तो मुझे पहले से ज्यादा एनर्जी अनुभव होती है, पॉसिबिलिटीज का दायरा एक्सपेंड होता दिखता है। ये साफ साफ लगता है कि रिस्क टेकिंग कैपेसिटी बढ़ रही है, ड्रीम्स और बोल्ड हो रहे हैं, और इसलिए विकसित भारत के फ्यूचर को लेकर मेरा विश्वास और मजबूत हो रहा है।
0: প্রধানমন্ত্রী আজ নাগরিক ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, তারা সমাজসেবা ও পরিচ্ছন্নতাকে দৈনন্দিন জীবনযাত্রায় অঙ্গ করে তোলার চেষ্টা করেন। গুজরাটের নভসারিতে বিজেপির নবনির্মিত অফিসের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের তৃণমূল স্তরের মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। পিএম স্বনিধি প্রকল্পের সুদূরপ্রসারী ও ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্পটি স্বল্প সুদের ঋণ ও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সহজলভ্যতা নিশ্চিত করেছে। এর ফলে ক্ষুদ্র বিক্রেতা ও ফুটপাতের হকাররা বিশেষভাবে উপকৃত হয়েছেন। এর আগে গুজরাটের ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। শ্রী মোদী এর পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে উপস্থিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এখন থেকে বুলেট ট্রেনে চেপে মাত্র 1.5 ঘন্টায় ভদোদরা থেকে মুম্বাই পৌঁছানো যাবে। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে এই রেল ও অন্যান্য প্রকল্পের উদ্বোধন করে বলেন, বিকশিত ভারত গড়ে তোলার পথে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ অবদান যোগাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের 12-13 তারিখে নতুন দিল্লিতে আসন্ন ব্রিক্স সম্মেলনে একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়ার ইউক্রেন সংঘাতের বিষয়টি উত্থাপন করা হবে।
2: বাইলেটারাল দ্বিপক্ষীয় বার্তা বহুত সারে রাজনেতাও কে সাথ হামারে প্রধানমন্ত্রী কি হোগি। রাশিয়া আর ইউক্রেন কি জো সংঘর্ষ চল রহি হে উসকি বারে বাত হে। ইয়ে মুদ্দা ভি বহুত সারে মুদ্দে জব দ্বিপক্ষীয় বার্তা হোঙ্গে তো বহুত সারে মুদ্দে উপর উঠ কে আয়েঙ্গে আর উসমে এক ইয়ে মুদ্দা ভি রহেগা।
0: রাশিয়ার ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেন, ভারত এই দুটি দেশের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। সম্প্রতি বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ইউক্রেন ও পোল্যান্ড সফর করেন। শ্রী জয়সওয়াল বলেন, শ্রী মোদী যুদ্ধ নিরসনে লাগাতার চেষ্টা চালিয়ে আসছেন। অন্য এক প্রসঙ্গে তিনি বলেন, নেপালের ভয়াবহ বন্যায় ভারত সেদেশের ত্রাণ ও পুনর্গঠনে সব রকম সহায়তা অব্যাহত রেখেছে। বর্তমানে 7টি বিমানে 95 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। ভারত চীন সম্পর্ক নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, উভয় দেশই ইতিবাচক পথে এগোচ্ছে। দুটি দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে।

0: তিনি বলেন, গতকাল অরুণাচল প্রদেশের ওয়াচা ও চীনের অংশে দামাইতে প্রথম সিনিয়র মিলিটারি কমান্ডার লেভেল ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়।
1: Pursuant to the understandings reached between the special representatives of India and China for consultation and coordination, the WMCC mechanism that we have, meetings of which were held in Beijing and in New Delhi in May and August 2026, respectively, the first senior highest military commander level flag meeting was held at Wacha on the Indian side in Arunachal Pradesh on 6 September and in Damai on the Chinese side on 7 September.
0: ভারতীয় বায়ুসেনা চলতি মাসের 14 থেকে 16 তারিখ পর্যন্ত জয়সালমিরের পোখরানে ড্রোনাথন 2026-এর আয়োজন করবে। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, এর উদ্দেশ্য হল দেশীয় পদ্ধতিতে আনম্যান্ড এরিয়াল সিস্টেম এবং কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেমের প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করা। অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা সবই সম্ভব হবে। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ তিন দিনের সফরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো পৌঁছেছেন। শ্রীলঙ্কার উপ প্রতিরক্ষামন্ত্রী অরুণা জয়াসেকারা এবং শ্রীলঙ্কার ভারতের হাই কমিশনার সন্তোষ ঝা তাকে অভ্যর্থনা জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, এবারের গুরুত্বপূর্ণ সফরে রাজনাথ সিং শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন। বিশেষ করে সামুদ্রিক ও প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ভারত শ্রীলঙ্কা সম্পর্ক আরও জোরদার হওয়া জরুরি। এবারের সফরে প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইমান মাজারি হাজির এবং হাদি আল ছাট্টাকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আবেদন জানিয়েছে। সাইবার অপরাধ বিষয়ক আইনের অপব্যবহার নিয়ে এই দুই মানবাধিকার আইনজীবীর দীর্ঘ কারাবাসে অ্যামনেস্টি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে লেখা এক চিঠিতে তারা বলেছে, এই দুই আইনজীবীকে গ্রেপ্তারের আগেই তাদের আগাম জামিন মঞ্জুর হয়েছিল। তা সত্ত্বেও চলতি বছরের 23 জানুয়ারি তাদের গ্রেপ্তার করা হয়। ইসলামাবাদের একটি দায়রা আদালত তাদের প্রিভেনশন অফ ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্টের অধীনে 10 থেকে 17 বছর কারাদণ্ড দিয়েছে। বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকার বঙ্গভবনে সেদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এই বৈঠকে উভয় পক্ষই দুটি দেশের জনগণের পারস্পরিক স্বার্থের সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব দিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী ত্রিবেদী বলেন, তাদের মধ্যে আলোচনায় ভারত বাংলাদেশ সম্পর্কের গভীরতার বিষয়টি উঠে আসে। দুটি দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক মেলবন্ধন এবং জনগণের মধ্যে সম্পর্ক বিশেষ তাৎপর্য বহন করছে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা, নেশামুক্ত ভারতের দ্বিতীয় তথা শেষ পর্ব। দেবাশিস চৌধুরী ও দীপ পুরকায়স্থের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। গোটা বিশ্ব থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে এই দিনটি পালিত হয়। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, সাক্ষরতা জ্ঞান, সুযোগ ও ভালো ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করে। তিনি দেশবাসীকে আজকের দিনে শিক্ষাশক্তিকে উদযাপনের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গুজরাটের একতানগরে আগামী 22 সেপ্টেম্বর 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, এবছরের পুরস্কার প্রাপকরা বিভিন্ন ভাষার, বিভিন্ন ধরনের এবং নানা সিনেম্যাটিক ফর্মে তাদের অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন। আর্টিকেল 370 শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে নন ফিচার ফিল্মে বিভাগে এবং রাম নামে শ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিল্ম হিসেবে জুরি দ্বারা মনোনীত হয়েছে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং অসম বিধানসভার প্রাক্তন সদস্য ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সরকার রাজস্থান, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানার আইটিআই ক্লাস্টারগুলির জন্য 735 কোটি টাকারও বেশি প্রকল্পের কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা ছাড়পত্র দিয়েছে। এর মধ্যে রাজস্থানের জন্য 241 কোটি টাকা, উত্তরপ্রদেশের জন্য 240 কোটি টাকা এবং তেলেঙ্গানার জন্য 254 কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়েবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআইএস অর্থাৎ পিএম সেতুর পঞ্চম জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে এটি অনুমোদিত হয়। বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলার পর সৌদি আরব ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির বিরুদ্ধে পরিস্থিতি জটিল ও উত্তপ্ত করার জন্য অভিযোগ করেছে। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুতি গোষ্ঠী সেদেশের একাধিক শহরের বিভিন্ন অসামরিক হামলা চালিয়েছে। এর ফলে শিশু ও নারীসহ 73 জন নাগরিক আহত হয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেছেন, এই হামলা এক দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ।

আহমেদাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি প্যারাসিজের স্টেজ থ্রিতে শেষ দিনের আগে আজ ভারত দুটি সোনা, দুটি রৌপ্য, একটি ব্রোঞ্জ সহ মোট পাঁচটি পদক পেয়েছে। পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তোমর কুমার ও শ্যাম সুন্দর স্বামী ইরাকের আব্বাস কাসিম ও আনোয়ার আল দাউদকে 152-139 ব্যবধানে হারিয়ে সোনা জেতেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026 উদ্বোধন করেছেন। আসন্ন ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণা দেব বর্মা তিনি ককতুমা বুবাক রকংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি গুজরাট নি বদোদরা তৈ নবসারী ও কিচাশ খামক্রাই গান তাংবু তাংনো চেঙ্গেরেখা তৈ কুনালা কাইখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী রং তৈ আইখর ন হামচাজাক তৈ চুকচাক ভারত নি থং হই ফান বকসিনো এডিসি ভিলেজ কমিটি নি চংবারে নি চংবলাই ইয়াসাকমা তিনি পাইখা চংবলাই রকনো খনা আমজক নাইজাগানো ডিজিটাল ত্রিপুরা স্নাম তিসানা নাহারী বসকাঙ্গী তঙ্গ ত্রিপুরা হাপাং হই সাকা রংমন্ত্রী প্রণজিৎ সিনহা রায় তাবু ককতুমা শুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি গুজরাট নি বদোদরা তৈ নবসারী ও কিচাশ খামক্রাই গান তাংবু তাংনো চেঙ্গী কুনালা কাইখা বদোদরা ও খক থাম চিবা সাই রাজাক রাংনি গবাং তাংবু তাংনো চেঙ্গী রিবৈ মন্ত্রীবক্রক ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট ই করিডোর নি কাইথাম নাংকুকমা দিখিল নো বসংনি বখাক ইয়াফারি রেখা আবুবাই হাকতনি ডেডিকেটেড ফ্রেইট করিডোর নেটওয়ার্ক নি সামুং চা সাকা মন্ত্রীবক্রক সাকা বেবাগৈ নৈ সাই চার লাখ কিলোমিটার কলক অ করিডোর ভারত নি নাংকুকমা তাংবেখেপ হামসামুংনি মারি আবনকারী মন্ত্রীবক্রক কিচাশ কতাল পজার কানাই মালখুং সেপ তৈ টান্ডা রোদ বদোদরা ট্রেন সেপ নব চেঙ্গেরেখা রেল তৈ ব সংলাহার ফুয়ারমুং চেংফেরাং তাংবতাং তাই প্রধানমন্ত্রী আবাস যোজনানি বিশিং নক বাকমানি সামুংবতাং নব চেঙ্গেরেখা মন্ত্রীবক্রক নবসারী ও বিজেপি নি কতাল হাইটেক হাবানকনো চেঙ্গই মন্ত্রীবক্রক হদানি সেবাখ্লাইনা তৈ স্রাই স্রাই তংমানো শালব্রুমনি লাংমাও লয়খ্লাইনানি কবকমুং নারেখা মন্ত্রীবক্রক হাকতনি হামক্রায় শিখলারকনি বারজানি ককনো খুরসাখা
1: এআই মে দুনিয়া কে সামনে সুপার পাওয়ার বননা হ্যায় তো দেশ কো উসকি তৈয়ারি উসকা ইকোসিস্টেম ভি বনানা হোগা ইয়াহি কাম ভারত গ্রাউন্ড পর কর রাহা হ্যায় তবি কিসি দেশ সে ইউরেনিয়াম কে লিয়ে সমঝোতে হো রহে হ্যায় কিসি সে ক্রিটিক্যাল মিনারেলস অর রেয়ার আর্থ মিনারেলস কো লেকার সমঝোতে কিয়ে জা রহে হ্যায় এ সারি মেহনত দেশ কে যুবাও কে ফিউচার সুরক্ষিত করতে কে লিয়ে দিন রাত মেহনত করকে কি যা রহি
0: মন্ত্রীবক্র গশাল প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা তে পোষণ মানি বিসিচি পুংমানোরগৈ ব্রী তে চাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী নি কাইসা ককখাল হদালামো শেয়ার খ্লাইকা রাষ্ট্রপক্রক দ্রৌপদী মুর্মু ও তালনি নৈচিনী শালমারি গুজরাট নি একতানগর ফিল্ড ছিনি চিনই বসং তকে সকাত ইয়াফারানো ককথুমতে আওয়াইমুং ককচং লাইনকনি বখাক্তৈ সাজাখা তাকলাইনি সকাত ইয়াফারমাও দাল বিদাল ককতৈ তকেনি দাল বিদাল বাবাইন খুরসাইতি সাজাগানো মারাঠি সাঁওতালি তামিল মালয়ালম তেলেগু কন্নড় নখবৈ জুদা জুদা ককতৈ কাহামকুক তকেনি বাবাই রকন সকাত ইয়াফারমানি বিশংতৈ গসিমুং ইয়াফার জাগানো বসং রাজাখনি ফাতারো হাকতনি জুদা জুদা থাইও বসং তকে ফার্মা পান্ডার যুগালিনানি ককচং বনাহারকা নাইখং মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তাই রুশনি রাষ্ট্রবক্রক ভ্লাদিমির পুতিন ব্রিক্স কক মালাইমুংনি আলাইদা জরাব বাবাইনানী ককলাম সালাইমাও আচুগানো বৈহা ককচং লাইনকনি খুকফাং রণধীর জেসওয়াল তিনি ককতুমা থুমনাই রকনি কক মালাইমুঙ্গ অকক সাকা ব সাকা অকক মালাইমাও রাশিয়া বাই ইউক্রেন জবা নাংলাইমানো তৈয়ী কবাংকু কক সালাই জাগানো দিল্লি কতালো তৈ কাইসা ভার্চুয়াল ব্রিফিং ক্রেমলিন নি খোক ফাং দিমিত্রি পেসকপ ককতুমা থুমনাই রকন সাকা অজা খরকনৈ খরকসাতে খরকসানি হামারি ক্রংজাকন তৈ ককলাম সালাইয়ানো হনিব খাখলাই জাগো পেসকপ সাকা রাশিয়া হায়ুংনি কবাংকুক রকনি বিশিং ভারতন কাইসা মজমকতর দাইনাই হনৈ ওয়ানসুগো ক্রেমলিন নি খোক ফাং তৈব সাকা অ সেপ্টেম্বর তালনি সালচি নৈ তৈ সালচি থাম সালমারিব ব্রিক্স কক মালাইমুঙ্গ কক সালাই জাকনাই রকনি বিশিং খুরসাজাক থাই যতনি কুচুগো তঙ্গানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবা এআই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাকা হাকতনি তাংসে বাইশ নামজাক বুলেট ট্রেন আমজক মুংতৈ চলির জাগানো তিনি বদোদরা ও নমো ফর বিকশিত ভারত পান্ডাও ব অকক সাকা ব সাকা ও বুলেট ট্রেন মন্ত্রীবক্রকনি বাই থাংচুকজাক ভারতনি ওয়ানসকম বাই খা বাচাউইস নামজাখা বুলেট ট্রেননি পুইলা বুখুংনি বেখরেপ স্নামা সামুং শালকিচা সকাং পাইখা বসকাং বিশিনি মে তাল এবা জুন তাল আমজক মুংতৈ চলিমানি উল অ বুলেট ট্রেনও মন্ত্রীবক্রক পান্ডাতৈ চেঙ্গৈ রিওয়ানো মং গনাং রচাব গরং ভারত রত্ন ডক্টর ভূপেন হাজারিকানি তিনি আচাইমানি বিশি সারা পুংমা সাল মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ভূপেন হাজারিকানি ফাইসিং বরম রেবৈ খুলুমুং ইয়াফারকা হদালামো মন্ত্রীবক্রক সাকা ডক্টর ভূপেন হাজারিকানি খরাং

হাকতর গ্রাঙ্গই আসামনি লাংমাতে ভারতনি সালচি সালকা আমচাইনি সিসামানো তুনে রিমানে রচাপুংনি বিশিংতে লেখাবাই আলোক রকনি ওয়ানসকমা খাকামা রকন ব ফুনুক লাংখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব ভারত রত্ন ডক্টর ভূপেন হাজারিকানি আচাইমা বিশি সারা পুংমানো রগৈ বিনি ফাইসিং বরমরবৈ খুলুমা খুলুমুং ইয়াফারকা হদালাম ব শাকা ভূপেন হাজারিকানি রচাপমুং অসমীয়া হুকুমুন হায়ুংনি থানী রমৈ তিশাকা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই টংবায়ু আকাশবাণী ককতমা আপডেট মানানি বাকে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ ফলো খাইডি হডালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো হায়ং বেরামনি আইখর শ্রংমা সালনো রগৈ রংমন্ত্রী প্রহ্লাদ যোশী সাকা আইখর সিনেমা রংমা শেপ তাই কাইসা কাহাম কতাল থিনাংনি দগার লাম ফিয়গৈর ও হদালামো মোচাং যোশী ও আইখর সিনেমা রংমা ও কেব উকলগ ক্লাইয়ী টংয়াতৈ অবহাই ক্লাইসকনানি বাকে বাইথাং সুমাই তাংনানি কবখা বসাকা কাইসা রং রং হদানো ওংখা হামচাজাক ভারতনি থং মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি রংতাই আইখর ন হামচাজাক তৈ চুকজাক ভারতনি থং হনই ফান বকশিনো তিনি দিল্লি কতালো বসং আইখর শ্রংমা সাল তৈ উল্লাস বাণিক নৈ সাই নৈ চিদক পান্ডাও ব অকক সাকা মন্ত্রী অক্রা সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী নাহার মুংঙ্খা বিরাসাত ভি বিকাশ ভি অ মন্ত্রণ বুষ্কাঙ্গ তনি ওই কাইসা এল এম রুকজাক ভারত সংসাই তিসানা তৈ আবনি লগি হা কতনি হামচাজাক হুকুমো খাতি নারকনানি সাকা ফান বকশিনা মন্ত্রীকরাতেই বসাকা হাকতনি রংনি সেপ্ন শৈলামত লাংনানো নাহারৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি বসং রং রায়দা জল ফ্লাইকা আবনি লগে লগে রংনতেই বচুক জাকতেই লাইতেসা খ্লাইনাও হাপাং রং বাইবাকসা তাং সেপ্ন গদাল রেখা হনিব খুসাখা ব হাস্তে হাপাং রংনি হামক্রায় আলাইদাকে সাকথারৈ সামং তাঙ্গি তঙ্গ হনিব খুসাখা মন্ত্রীকরা এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়ি বাকে চংব্লাই ইয়াচাকমা তিনি পাইখা অ চংব্লাই রকন খনা আমজক নাইজাগাদ চংব্লাই রসাই নাহারনানি পাইথাক সাল অ তালনি সালচিসা সালমারি খুরসাইমানু অ সেপ্টেম্বর তালনি সালচি নৈ চিচার সালমারি ও বারা চার চিসনি ভিলেজ কমিটিনি বেবাগে ব্রী সাই বারা চুকু চিসনি আচুক থাইনি বাকে বোট ইয়াচাক জাগানো বোট লেখা জাগানো অক্টোবর তালনি সালবা সালমারি ও রংমন্ত্রী প্রণজিৎ সিনহা রায়সাকা ডিজিটাল ত্রিপুরা স্নামতি সানা নাহারৈ বুসকাঙ্গৈ তঙ্গ ত্রিপুরা হাপাং তিনি আগরতলানি প্রজ্ঞা ভবন রং ওয়ানসক তাং তৈ ককথুম তাং সেপ নাইখুংনি সাকথার্ম বাই অনলাইন পেনশন মডিউলড ক্লাইসকনানি বাকই নেক্সট জেন এইচ আর এম এস পোর্টাল নো চেঙ্গৈ ব অকক সাকা মোচাং সিনহ রায়সাকা স্রাই স্রাইকে হাপাংনি সেপন লুকুরকনি থানী লাইতে সাকে সগৈ রেনানি ওংখা হাপাংনি নাহারমুং হাপাংনি সামুংনি থাইও পেপারলেস ই অফিসনি সামুং ব রমজাখা পান্ডাবো রংমন্ত্রী ডিজিটাল সার্ভিস বুক নখবৈ রায়দা এবা সিস্টেম কাইব্রীনি অনলাইন সেপ চল খ্লাই রেখা হায়ং ফিজিওথেরাপি সালনরগৈ তিনি আগরতলা আউলিব কাইসা হচাকমুং হিমবতক সংসাজাকা থংকরং তাই দ্রোণাচার্য সকাত মানজাক বিশেশ্বর নন্দী রবীন্দ্র শতবার্ষিকী নখলা নিশিমি অ হিমবতকন চেঙ্গে রেখা ব হায়ং ফিজিওথেরাপিনি সালনি নাংকুকমানি ককন খুরসাবৈ ককনা রেখা ব শালব্রুম শাকনো নাইকলৈ টংনানি তাই শাখাম আমজকমুংনি শাখা ফান বক্সিনখা বিলোনিয়ানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজও তিনি রাং পুইসানতেই সাবুই মানমানি শিবির কাইসা সংসাজাখা আর বিআই নি সাকথার্মাবাই তাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নি চুবাচুবাই শ্রেংনাই শ্রেংনাই জগরকন রংনতৈ রাংনতৈ হজাকমুং বাংরান নাহারৈ শিবির যুগালি জাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই কম থিংজাক পুইলা ডিভিশন সুপার ফোর ক্রিকেট বাতাইমুং খনানি সিমি চেঙ্গানো অ বাতাইমুঙ্গ কসমোপলিটন চলমান সঙ্গ UBST তাই OPC মানজাগানো তাবুক নবাতিবারনি ককতমা বসকাং দামনৈচি ব্রিয় সালচি ধলাই গুমতি হাঙ্কর ফেরাঙ্কগৈ কবাং বাতি ওয়াইমানো হনে হজা ক্লাইরেখা নবাতিবার নাইখং খনা তুংমারি তঙ্গানো সাকাবো 33 ডিগ্রি তে খামাবো 92 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি তুংমারি তঙ্গমানি সাকাবো 34.4 ডিগ্রি তে খামাবো 97 ডিগ্রি সেলসিয়াস
ককতমা পাইনানি সেকাং ককতমা বুবাগ রক তাই বাইসা সাফিরো।

মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি গুজরাট নি বদোদরা তে নভসারী ও কিজাস খামক্রাই গনাং তাংব তাংন চেঙ্গেরেখা তে কোনালা কাইখা মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী রং তাই আইখন হামচাজাক তে চুকজাক ভারত নি থংহনই ফান বক্সিনো এডিসি ভিলেজ কমিটি নি চংবাড়ি নি বাগুই চংবলাই ইয়াচাকমা তিনি পাইখা চংবলাই রকনো খনা আমজক নাই জাগানো ডিজিটাল ত্রিপুরা নাম তিসানা নাহারী বসকাঙ্গী তঙ্গ ত্রিপুরা হাপাং হনে সাকা রংমন্ত্রী প্রণজিৎ সিনহা রায় ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জড়াতে অরণ পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানো খনাফুং দামসনি তাময় সতী ব্রীজিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আজ শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, যারা জ্ঞান ও শিক্ষায় সমৃদ্ধ, শ্রেষ্ঠত্বের শিখর তাদের জন্যই উন্মুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের বদোদরায় ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোরের উদ্বোধন করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 22 সেপ্টেম্বর গুজরাটের একতানগরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। টিসিএ পরিচালিত প্রথম ডিভিশন সুপার ফোর ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হবে। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আজ শেষ হয়েছে। আগামীকাল মনোনয়নপত্রগুলি স্ক্রুটিনি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11 সেপ্টেম্বর। উল্লেখ্য, আগামী 28 সেপ্টেম্বর 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনে ভোট গ্রহণ করা হবে। ভোট গণনা আগামী 5ই অক্টোবর। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ আগরতলার প্রজ্ঞাভবনে অনলাইন পেনশন মডিউল নিশ্চিত করতে নেক্সট জেন HRMS পোর্টালের উদ্বোধন করেন। এর ফলে এখন থেকে সরাসরি কর্মচারীদের ছুটি, GPF, পেনশন এবং ডিজিটাল সার্ভিস বুকের পরিষেবা সহজতর হল। অর্থ পরিকল্পনা এবং তথ্য প্রযুক্তি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, স্বচ্ছতার সঙ্গে সরকারি সুযোগ সুবিধা জনগণের কাছে সহজে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্যেই কর্মক্ষেত্রে কার্যকর হচ্ছে পেপারলেস ই অফিস ব্যবস্থাপনা। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটাল ইন্ডিয়া গড়ার, রাজ্য সরকারও সেই দিশাতে এগিয়ে চলেছে। তাই বিধানসভা থেকে শুরু করে ত্রিস্তর পঞ্চায়েত পর্যন্ত পেপারলেস ই অফিস ব্যবস্থা চালু করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থসচিব ডক্টর প্রশান্ত কুমার গোয়েল, প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল অডিট শৈলেন্দ্র বিক্রম সিং, অ্যাকাউন্টেন্ট জেনারেল ANDD রণেন্দ্র সরকার, অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব ডক্টর আকিঞ্চন সরকার প্রমুখ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেন শীঘ্রই পরীক্ষামূলকভাবে চালানো হবে। আজ বদোদরায় নমো ফর বিকশিত ভারত অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, বুলেট ট্রেন তৈরি হচ্ছে তার প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের স্বপ্নের দ্বারা অনুপ্রাণিত। বুলেট ট্রেনের প্রথম বডি ফ্রেমের কাজ গত পরশু সম্পন্ন হয়েছে। আগামী বছরের মে অথবা জুন মাসে পরীক্ষামূলকভাবে চালানোর পর বুলেট ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষা ও সাক্ষরতাকে উন্নত ও শক্তিশালী ভারতের স্তম্ভ হিসেবে সবসময় গুরুত্ব প্রদান করেন। আজ নতুন দিল্লিতে জাতীয় সাক্ষরতা দিবস এবং উল্লাস মেলা 2026 অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য হল বিরাসত বিকাশ, এই মন্ত্র অনুসরণ করে একটি জ্ঞানভিত্তিক ভারত গড়ে তোলা এবং একই সাথে উন্নয়নের পাশাপাশি দেশের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বের উপরও জোর দেওয়া। তিনি বলেন, যারা জ্ঞান এবং শিক্ষায় সমৃদ্ধ, শ্রেষ্ঠত্বের শিখর তাদের জন্য উন্মুক্ত। মুখ্যমন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে সঠিক পথে চালিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় শিক্ষানীতি চালু করেছেন। পাশাপাশি শিক্ষাকে আরও কার্যকর এবং সহজলভ্য করতে সরকার শিক্ষার সঙ্গে প্রযুক্তিকেও যুক্ত করেছে বলে তিনি জানান। তিনি বলেন, রাজ্য সরকার শিক্ষার মানোন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। কিংবদন্তি সঙ্গীত শিল্পী ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার আজ জন্মশতবার্ষিকী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ডক্টর ভূপেন হাজারিকার কণ্ঠস্বর সমগ্র দেশের কাছে অসমের প্রাণস্পন্দন এবং উত্তর পূর্ব ভারতের চেতনাকে পৌঁছে দিয়েছিল। সঙ্গীতের মাধ্যমে অগণিত মানুষের ভাবনা এবং আবেগকে তিনি প্রকাশ করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।

0: সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেন, ভূপেন হাজারিকার সঙ্গীত অসমীয়া সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিক সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন। তিনি বলেছেন, এই আলোচনায় রাশিয়া ইউক্রেন সংঘাত অন্যতম আলোচ্য বিষয় হতে চলেছে। নয়াদিল্লিতে আরও একটি ভার্চুয়াল ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। পেসকভ বলেন, রাশিয়া বিশ্ব সংখ্যাগরিষ্ঠদের মধ্যে ভারতকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। ক্রেমলিনের মুখপাত্র আরও বলেন, আগামী 12 এবং 13 সেপ্টেম্বর ব্রিক্স সম্মেলনে আলোচ্যসূচি শীর্ষে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়া আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের বদোদরা এবং নবসারিতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন। বদোদরায় 35,000 কোটি টাকারও বেশি প্রকল্পের সূচনা করে তিনি ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এর ফলে দেশের ডেডিকেটেড ফ্রেইট করিডোর নেটওয়ার্কের কাজ সম্পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, প্রায় 2,800 কিলোমিটার দীর্ঘ এই করিডোর একবিংশ শতাব্দীর ভারতের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত সাফল্য। এদিন তিনি একাধিক নতুন মালগাড়ি পরিষেবা এবং ট্যান্ডার রোড বদোদরা যাত্রীবাহী ট্রেনেরও সূচনা করেন। পাশাপাশি রেল ও জাতীয় সড়ক সম্প্রসারণ, কাদানা বাঁধে ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি প্রদানের কর্মসূচির সূচনা হয়। নবসারিতে বিজেপির নতুন হাইটেক কার্যালয়ের উদ্বোধন করে প্রধানমন্ত্রী সামাজিক সেবা এবং পরিচ্ছন্নতাকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করার আহ্বান জানান। সরকারি প্রকল্পের সুফল সমাজের শেষ প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপরও তিনি জোর দেন। প্রধানমন্ত্রী দেশের সার্বিক বিকাশে যুবশক্তির ভূমিকার বিস্তারিত উল্লেখ করেন।
1: এআই মে দুনিয়া কে সামনে সুপার পাওয়ার বনা হো দেশ কো উসকি তৈয়ারি উসকা ইকোসিস্টেম ভি বনানা হোগা। ইয়াহি কাম ভারত গ্রাউন্ড পর কর রাহা হ্যায়। তবী কিছু দেশ সে ইউরেনিয়াম কে লিয়ে সমঝোতে হো রহে হ্যায়, কিছু সে ক্রিটিক্যাল মিনারেলস আর রেয়ার আর্থ মিনারেলস কো লেকার সমঝোতে কিয়ে যা রহে হ্যায়। এ সারি মেহনত দেশ কে যুবাও কে ফিউচার সুরক্ষিত করনে কে লিয়ে দিন রাত মেহনত করকে কি যা রহি।
0: একই দিনে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এবং পোষণ মাসের 10 বছর পূর্তি উপলক্ষে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবীর একটি নিবন্ধ সমাজ মাধ্যমে শেয়ার করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অঙ্গনওয়াড়ি ব্যবস্থাকে গণ আন্দোলনের রূপ দেওয়া এবং মাতৃপুষ্টি ও শিশুর পরিচর্যার উপর জোর দেওয়াই অপুষ্টিমুক্ত ভারত গড়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 22 সেপ্টেম্বর গুজরাটের একতানগরে 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছেন, এবছর বিভিন্ন ভাষা ও চলচ্চিত্রের বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর্টিকেল 370 শ্রেষ্ঠ ফিচার ছবি এবং ভাঙার শ্রেষ্ঠ নন ফিচার ছবি নির্বাচিত হয়েছে। রামনামি পেয়েছে শ্রেষ্ঠ তথ্যচিত্রের সম্মান। ব্রহ্মযুগমের জন্য না মামুটি এবং চান্দু চ্যাম্পিয়নের জন্য কার্তিক আরিয়ান যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পাচ্ছেন। আর্টিকেল 370 জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পাবেন ইয়ামি গৌতম। স্বাতন্ত্র্য বীর সাভারকারের জন্য শ্রেষ্ঠ নবাগত পরিচালকের পুরস্কার পাবেন রণদীপ হুডা। প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নন ফিচার বিভাগে একটি সাঁওতালি ছবিও সম্মানিত হচ্ছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের লক্ষ্যে আজ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের 65 জন বুথ লেভেল অফিসার এবং 7 জন সুপারভাইজারকে নিয়ে একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি। তিনি শান্তিরবাজার মহকুমা শাসকের অফিসে এসআইআর হেল্প ডেস্কের উদ্বোধন করেন। বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে আজ আর্থিক সাক্ষরতা শিবির অনুষ্ঠিত হয়। আরবিআই এর উদ্যোগে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সহযোগিতায় ছাত্রছাত্রীদের আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আজ আগরতলা শহরে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। বিশিষ্ট ক্রীড়াবিদ এবং দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত বিশ্বেশ্বর নন্দী রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে পদযাত্রার সূচনা করেন। তিনি বিশ্ব ফিজিওথেরাপি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, খেলাধুলা এবং দৈনন্দিন জীবনে শারীরিক সুস্থতা বজায় রাখতে ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্য সচেতনতার উপরও গুরুত্ব আরোপ করেন। টিসিএ পরিচালিত প্রথম ডিভিশন সুপার 4 ক্রিকেট

প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হবে। এই প্রতিযোগিতায় অংশ নেবে কসমোপলিটন, চলমান সংঘ, ইউবিএসটি এবং ওপিসি। আবহাওয়া। আগামী চব্বিশ ঘন্টায় উত্তর জেলা ধলা এবং গোমতী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনী মনোনয়নপত্র গ্রহণ আজ শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, যারা জ্ঞান ও শিক্ষায় সমৃদ্ধ, শ্রেষ্ঠত্বের শিখর তাদের জন্য উন্মুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের বদোদরায় ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের উদ্বোধন করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 22 সেপ্টেম্বর গুজরাটের একতানগরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। টিসিএ পরিচালিত প্রথম ডিভিশন সুপার ফোর ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:45।

0: আকাশবাণী আগরতলা এবং এফএম অজন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। শ্রোতা বন্ধুরা, আগামী 10ই সেপ্টেম্বর আমরা বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসেবে পালন করি, আর এই দিবসকে সামনে রেখে আজ সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলবো আত্মহত্যা প্রতিরোধ নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক জ্যোতির্ময় ঘোষ, সঙ্গে আছি আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত আপনাদের সাথে। অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে, ফোন করুন 2326253 এই নম্বরে। আজকের সুস্বাস্থ্য অনুষ্ঠানের সৌজন্যে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে প্রথমে যেটা জানবো, যে আত্মহত্যা যেটা নিয়ে আজ কথা বলবো, আত্মহত্যা প্রতিরোধ, আত্মহত্যা বলতে কি বুঝবো?
1: খুবই সুন্দর আপনার প্রশ্ন। আমি প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি এই কারণে যে আপনারা আজকের এই দিনটিকে বিশেষ করে সুইসাইড প্রিভেনশন, ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, আমরা সেটা টেন্থ সেপ্টেম্বর 2026 আমরা পালন করতে যাচ্ছি। তো সেই দিক থেকে আমি বলতে চাই, আপনি যে কোশ্চেন আমাকে করেছেন যে সুইসাইড, যেটা আমরা বাংলায় বলি আত্মহত্যা, তো সেটার দিক থেকে যদি বলেন, এটার বিভিন্ন দিক আছে। আমি শুধু একটা দিকেই বলবো, বিশেষ করে মানসিক দ্বিধাগ্রস্ত যারা, ডিপ্রেশন, ডিপ ডিপ্রেশন, মেজর ডিপ্রেশনে যারা ভোগেন, তারা সাধারণত এই ধরনের সুইসাইড নেওয়ার যে অ্যাটেম বা সুইসাইড করার যে টেন্ডেন্সি, এটা এদের মধ্যে একটু বেশি দেখা যায়। এই ছাড়াও আপনি ধরেন, আমরা যেটা বলতে চাই যে ডিপ্রেশন, ডিপ্রেশন কেন আসছে, ডিপ্রেশন আসার পেছনেও আপনি যদি ভাবেন তাহলে বিভিন্ন দিক আছে। যেমন ইকোনমিক্যালি যারা খুবই দুর্বল থাকে, এডুকেশনের থেকে যারা খুবই দুর্বল থাকে, পিছিয়ে পড়ছে যারা, ধরেন সব দিক থেকে যদি আপনি চিন্তা করেন, যে সর্বাঙ্গীনভাবে যে একটা লোককে চলতে হলে তার যে বেসিক নিড, যে একটা ঘর দরকার, একটা বাড়ি দরকার, একটা খাওয়ার দরকার, একটা সুসুন্দর স্বাস্থ্য সুন্দর রাখার জন্য তার একটা হেলথ সুস্বাস্থ্যর অধিকারী দরকার, এই যে সমস্ত কিছুগুলি যদি আপনি বিচার করেন, তাহলে আমাদের সোসাইটিতে এখনও অনেকেই আছেন যারা প্রভার্টি লাইনের নিচেই আমরা বলতে পারি, যার জন্য এদের মধ্যে প্রথম দেখা যেত এই প্রবণতাটা বেশি। কিন্তু আজকাল দেখা যাচ্ছে না, আমাদের
0: ছড়িয়ে গেছে,
1: ছড়িয়ে গেছে
0: আজকে, এই জন্য কিন্তু আমাদের আলোচনার তাৎপর্যটা অনেক বেশি।
1: হ্যাঁ, অনেক বেশি। তো আমরা সেই দিক থেকেও যদি বলতে চাই, আমাদের দেশ এখন অনেক উন্নত হয়েছে। এখন আমাদের স্বাস্থ্য যদি বলেন, স্বাস্থ্য দিক থেকেও আমরা এখন অনেকটা সচেতন হয়েছি। এখন আমাদের যে ফিজিক্যাল যে স্বাস্থ্য, সেই বিষয়ে আমাদের

0: গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট, সবাই বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার উপরে ভীষণ জোর দিয়েছেন এবং আমাদের পাবলিক স্কুল লেভেল থেকেই তাদেরকে অ্যাওয়ারনেস, সেন্সিটাইজেশন এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে ওদেরকে সদা সর্বদাই স্বাস্থ্যের প্রতি যাতে নজর দেওয়া হয় সেই বিষয়ে বিশেষভাবে চিন্তা করার জন্য ওনারা সবসময় সর্বাঙ্গীনভাবে চেষ্টা করে যাচ্ছেন।
1: তো আপনার কাছে আরেকটা যেটা জানতে চাইবো, যে আপনি বলছিলেন যে এই যে ডিপ্রেশন থেকে কিন্তু আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তো এই যে ডিপ্রেশনটা সেটা কি মানে শুধু এবার মানসিক দিক থেকে অনেকটা দুর্বল যারা হচ্ছেন সেই পথ বেছে নিয়েছেন, কিন্তু আজকাল আমরা যেটা দেখতে পাচ্ছি যে তরুণী যারা আছেন ওদের মধ্যেও কিন্তু অনেকে এই পথ বেছে নিচ্ছেন, সেটা কেন হচ্ছে?
0: হ্যাঁ, এটা দেখুন, এটা যেটা বলছিলাম আপনাকে, যেমন ইকোনমিক্যাল যদি স্বাধীনতা না থাকে সেটা একটা বিরাট অন্তরায়, এই সমস্ত জিনিসগুলো চিন্তা ভাবনা করার বিষয় বা অ্যাটেম নেওয়ার বিষয় বা এই বিষয়ে ভাবা, তো ঠিক সেরকম আপনার যদি চাকরি যদি না পায়, কোনো এমপ্লয়মেন্ট যদি না থাকে, আনএমপ্লয়মেন্ট যে বিষয়ে আমরা যেটা এখন সবাই সবচেয়ে বার্নিং প্রবলেম, যেটা গভর্নমেন্ট তো আর সবসময় সবাইকে 10% দিতে পারবেন না, কিন্তু সেটাও একটা বিরাট অন্তরায়, পড়াশোনা করার পরে ইয়ং জেনারেশান যারা চাকরির আশায় খুব বসে আছে, এক্সাম দিচ্ছে, বিভিন্ন কিছু করছে, ইভেন এক্সাম পাশ করার পরেও আপনার কারণ আমার পোস্ট তো নেই, আমি কোথা থেকে দেব, আমার পোস্ট আছে দুইটা, এখন আমার ক্যান্ডিডেট আছে 10 জন, তাহলে সেইভাবে 8 জন বাদ হয়ে যাবে। তো এই যে বাদ হয়ে গেল, এদের মধ্যে কিন্তু একটা ডিপ্রেসিভ কগনিশন, বলে জীবনে আমি অকৃতকার্য, কিছুই করতে পারলাম না, পড়াশোনা করলাম, বিশেষভাবে এক্সামে উত্তীর্ণ হলাম, কিন্তু আমি পেলাম না, তাহলে তখনই তাদের মধ্যে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে আপনার এই যে ডিপ্রেসিভ কগনিশনটা, মনের যে ভাবটা, তাহলে আমি আর বেঁচে থেকে কি করব, আমি বেঁচে থাকার আমার লাভ কি, কারণ পৃথিবীতে এসে আমি অলরেডি 30 বছর 32 বছর কাটিয়ে ফেলেছি, আমি কিছুই বাবা মাকে দিতে পারছি না, কিছুই বাবা মার জন্য চিন্তা করতে পারছি না, তাহলে অবশ্যই আমার এই জীবন রেখে বা এই জীবন আমার কন্টিনিউ করে আমার হয়তো কোনো লাভ নেই, কেউ আমাকে সেটা রিকগনাইজ করবে না।
1: বা আর অনেক সময় যেটা ওরা বলে থাকে যে আমাকে কেউ বুঝতে পারছে না বা বুঝতে চাইছে
0: না, তো সেটার দিক থেকে ধরুন এখন দেখুন এই যে একটা মোবাইল, এত সুন্দর আমাদের এখন, এটা কত কিছু আমরা জানতে পারি, কিন্তু এখন ইয়ং জেনারেশনের মধ্যে এটা দেখা যাচ্ছে, এখন তো আপনার কেউ কারোর সাথে দেখা করতে হয় না, এই মোবাইলের মাধ্যমে আপনার ওদের মধ্যে অ্যাফেয়ার্স হয়ে যাচ্ছে, ওদের মধ্যে বিয়ে হয়ে যাচ্ছে, সব কিছু আপনার মোবাইলের মাধ্যমে, কেউ আসেনি, কিন্তু ফেস টু ফেস কেউ দেখা সাক্ষাৎ নেই, এর মধ্যেও কিন্তু সব কিছু হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখুন এই যে কাণ্ডকীর্তিগুলা, এগুলি যে চলছে বা এগুলি যে হচ্ছে, এটা কিন্তু আপনার, আমরা যেরকম ওই যে বললাম আপনাকে মোবাইলটা আমাদের খুব দরকারি জিনিসের মধ্যে একটা, কিন্তু এটার অপব্যবহার হচ্ছে।
1: ডাক্তারবাবু আলোচনায় ফিরছি, একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার।
2: ডাক্তারবাবু নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
2: বলছি যে প্রসঙ্গে কথা বলছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে এখন একটা বিষয়কে কেন্দ্র করে বহু চর্চিত হয়ে গেছে এই বিষয়টা, আরো সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না।
0: আচ্ছা,
2: ঘটনা হচ্ছে গিয়ে আপনি যে কথাটা বলছেন এটা নেগেটিভ এফেক্ট থেকে আমি যদি একটু খুশি হই, আপনি যদি পজিটিভ এফেক্টটা বলেন, বিষয়টা কি বুঝতে পারছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বুঝতে পারলাম।
2: কিছু করার নেই আপনি যেটা বলছেন,
0: এখন কত ধরনের প্রোগ্রাম করেছে, যেমন স্টেট মেন্টাল হেলথ প্রোগ্রাম একটা প্রোগ্রাম চলছে, বিশেষ করে আপনার নট অনলি ফর সুইসাইড প্রিভেনশন, মেন্টাল হেলথটাকে কিভাবে উন্নত করা যায়, কিভাবে আপনার সেটাকে দাঁড় করানো যায়, মানুষকে কিভাবে সেন্সিটাইজ করা যায়, এটার থেকে কিভাবে নিস্তার পাওয়া যায়, এটার বিভিন্ন দিক।

0: আমরা এখন আলোচনার মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে, সাইকোথেরাপির মাধ্যমে, ফার্মাকোথেরাপির মাধ্যমে, ইভেন ইসিটি থেরাপির মাধ্যমে আমরা বিভিন্ন দিক থেকে সেটার পূর্ণ যে সহযোগিতা বা পূর্ণ যে চেষ্টা সেটা আমরা সমস্ত দিক থেকে চালিয়ে যাচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রত্যেকটা স্বাস্থ্য ডিপার্টমেন্ট সেটা এখন প্রত্যেকটা বিষয়ের উপরে বিভিন্ন ন্যাশনাল প্রোগ্রাম চলছে। তো সেই দিক থেকে আমি অবশ্যই পজিটিভ থিং, আজকে আমরা যে আলোচনাটা করছি সেটা সেটা একটা পজিটিভ থট, কারণ এটা কেউ বলতে সাহস পায় না, কেউ লজ্জা করে, কেউ আপনার ওই আমাদের সাংস্কৃতিক বা যেটা বলবো আমরা কালচারাল যে ব্যাকগ্রাউন্ড সেখানে স্টিগমা চলে আসে, বলতে চায় না, লজ্জা পায়। তো আমরা সেই দিক থেকে প্রত্যেকটা জনসাধারণের কাছে, প্রত্যেকটা শিশুদের কাছে, প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের ভাই বোনদের কাছে আমাদের একটাই জিনিস থাকবে, সেটা প্রত্যেকটা জিনিসের সমাধান আছে।
1: ডাক্তারবাবু, আলোচনায় ফিরছি, নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি।
2: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
3: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
2: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
3: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
2: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা। গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
3: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
2: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল এবং পাখার বাতাস করুন।
3: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
2: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
1: আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আজকে সুস্বাস্থ্য অনুষ্ঠানের সৌজন্যে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা। আজ সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলছি আত্মহত্যা প্রতিরোধ নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক জ্যোতির্ময় ঘোষ। হ্যাঁ ডাক্তারবাবু, যেটা বলছিলাম যে এই যে আত্মহত্যা নিয়ে যখন মানে কারোর মধ্যে কি প্রাথমিক কিছু লক্ষণ দেখা যায় বা ও কি নিজেকে ধীরে ধীরে গুটিয়ে ফেলতে থাকে?
0: হ্যাঁ অবশ্যই, এটার মধ্যে প্রথমে আপনি দেখবেন ও কারোর সাথে কথা বলছে না, আইসোলেটেড থাকবে, ও সোসাইটি থেকে উজ্জ্বল হয়ে যাবে এবং ওকে সবসময় জিজ্ঞেস করে করে কথা আদায় করতে হবে। তারপরে দেখবেন একা একা বসে বসে কান্নাকাটি করছে, একা একা কথা বলছে না, চুপচাপ থাকছে, খাওয়া দাওয়া করছে না, ঘুম নেই। সব সময় একটা দেখলে মনের মধ্যে দেখবেন একটা ভরা আক্রান্ত একটা মন, ওর কোনো হাসি নেই মনের মধ্যে, কোনো প্রাণ নেই মনের মধ্যে। তো এই সমস্ত জিনিসগুলো দেখলেই আপনাকে ইমিডিয়েটলি আপনার অ্যালার্ট হতে হবে যে তার হায়ার সেন্টার, হায়ার সেন্টার বলতে আমরা মানে মাথায় ব্রেইনের কথা বলছি। তাহলে কি হবে, ওটা ইমিডিয়েটলি আপনাকে অ্যাকশান করতে হবে এবং ইমিডিয়েটলি অ্যাকশানের জন্য, কারণ তারা তো ওই যে বললাম অফিসে যাবে না, কাজ করবে না, স্নান করবে না,
1: খাওয়া দাওয়া করবে, সবার থেকে গুটিয়ে না,
0: গুটিয়ে না,
1: আমি কারোর সাথে দেখা করবো না, কথা বলবো না,
0: কথা বলবো না, তখন তখন কিন্তু আপনার ওই যে বললাম বিভিন্ন দিকের চিন্তা ওদের কাছে বেড়ে যাবে। তখন তখনই ওদের যখন এক্সেসিভ ডিপ্রেশন চলে আসে মনের মধ্যে, তখনই তখন দেখেছে সব দিক থেকে আমি পরাজিত, কিছুই করতে পারছে না লাইফে, সবটাই দেখলাম আমার বিফল হয়ে যাচ্ছে, ওই তখনই এরা সাধারণত এই ধরনের চিন্তা ভাবনা করে, সুইসাইডাল ইয়ে করে।
1: তখন ডাক্তারবাবু, এই যে ওর পরিবারের যারা সদস্যরা আছেন বা যারা দেখছেন বিষয়টা, ওদের ভূমিকা কী থাকবে?
0: এই দেখুন, আমি এটাই বলছিলাম, এখানে ইমোশনাল হলে চলবে।

0: আমার মেয়ে কথা বলছে না, আমার ছেলে কথা বলছে না, চুপচাপ থাকছে, নিরিবিলছে, ওনারা তো ওইটা প্রকাশ করতেই লজ্জা করেন। ওরা স্টিগমার জন্য ওরা আসতে চান না, সাইকিয়াট্রিস্টের কথা বলতে চান না, সাইকোলজিস্টদের সাথে কথা বলতে চান না। তাহলে আপনি তো জানতে পারবেন না আজকের এই যে সভা বা আপনার সাথে যে এই যে কথাবার্তা, এই যে আমরা প্রোগ্রামটা নিচ্ছি, এটার উদ্দেশ্য একটাই, মানুষ যাতে অন্তত সচেতন হন, এগুলিকে আমরা প্রিভেন্ট করতে পারি, এগুলির জন্য ওকে সবসময় আমরা আপলিফমেন্ট করার জন্য আমরা ওকে পজিটিভ থট, যেটা আমরা একটু আগে আমাদের একজন দর্শক বলছিলেন যে পজিটিভ থটের মাধ্যমে, ইয়েস, চিকিৎসার মাধ্যমে, পজিটিভ থটের মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে, সাইকোথেরাপির মাধ্যমে আমরা তাকে আপলিফমেন্ট করতে পারি। এবং এই ছাড়াও আমরা সাধারণত সমাজের মধ্যে স্কুল লেভেল, কলেজ লেভেল, আমরা বিভিন্ন অফিসের মধ্যে, পঞ্চায়েত লেভেলে আমরা বিভিন্ন প্রোগ্রাম, যেটার জন্য সুইসাইড প্রিভেনশন ডে, যেমন আমরা এই সুইসাইড প্রিভেনশন ডেটা কবে থেকে শুরু হলো আজকে যদি সে কথা আপনি বলেন, যেমন আপনার 2003-এর 10th September এটা শুরু হলো কোথায়, ভিএনএই আপনার সুইডেন, এবং ইন কোলাবোরেশন উইথ WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওনারা প্রথম ওয়েস্টার্নাইজ কান্ট্রি প্রথম সেটা ফিল করতে পারলেন যে আমরা যদি সুইসাইডটাকে প্রিভেনশন করতে পারি তাহলে আমরা অটোমেটিক একটা রোগ অন্তত আমরা নির্মূল করতে পারবো। হ্যাঁ, তো সেই কারণেই আপনার এটা 2003-এ শুরু হয়েছিল। এবং এই যে সুইসাইড প্রিভেনশন, এই মান্থটাকে আমরা সেপ্টেম্বর মান্থকে সুইসাইড প্রিভেনশন মান্থ হিসাবে আমরা অবজার্ভ করি, হ্যাঁ উদযাপন করি। তো সেই কারণে বলছি যে এটার বিভিন্ন দিক আছে, যেমন এখন আমরা যদি আমরা এই যে অ্যাওয়ারনেসের কথা আমরা বললাম আজকে, যেটা আমাদের কথাবার্তার মাধ্যমে, রেডিওর মাধ্যমে আমরা যেটা সবার কাছে পৌঁছাতে চাই, গ্রাসরুট লেভেল অব দি যে আমরা পৌঁছাতে চাই, সেটার মূল উদ্দেশ্যই একটা। কারণ এখন আপনি যেটা বলছিলেন যে ইয়ং জেনারেশনের মধ্যে এটা ভীষণভাবে বেড়ে গেছে, এবং ওল্ড এজ প্রবলেমের মধ্যেও সেটা এসে গেছে, ওল্ড এজ পিপলও আপনার মাঝে মাঝে আপনার সুইসাইডের করছেন। তো এই কারণে আমি এটাই বলতে চাই, মেসেজ দিতে চাই যে প্রত্যেকটা বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। আমরা যদি সচেতন থাকতে পারি, সুইসাইডেই বলুন, সিজোফ্রেনিয়াই বলুন, ডিপ্রেশনেই বলুন, ইভেন হেলথ কনসিয়াসের কথাই বলুন, তাহলে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা যদি একটু পাবলিক আমরা সচেতনতা আনতে পারি, তাহলেই কিন্তু আমরা এগুলি অনেকাংশে বন্ধ করতে পারবো। কারণ এটাকে প্রিভেনশন করার একটা বিরাট অধ্যায় হলো যে, কারণ আমরা রোগ চিকিৎসা করাটা বড় কথা নয়, রোগ চিকিৎসা আপনি একটা জিনিসের পরে একটা জিনিস আসবে অটোমেটিক করতে পারবেন, কিন্তু প্রিভেনশন তো যদি আমি আগেই চিন্তা করে নিই তাহলে আমার ট্রিট করতে হবে না, চিকিৎসা করতে হবে না, অটোমেটিক্যালি আমি সেটা সমাজের কাছে যখনই আমি প্রথম থেকেই এটাকে বুঝিয়ে দেব। দেখেন বাচ্চাদের জন্য আমাদের প্রায় ধরেন 25 রোগ যেটা ইমিউন শিডিউল নাম শুনে থাকবেন, যে বাচ্চাদের পোলিও ইঞ্জেকশন দেওয়া, BCG ভ্যাকসিন দেওয়া হয়, মামসের ভ্যাকসিন দেওয়া, এরকম প্রচুর সংখ্যক আপনার ডিজিজ আছে যেটা বাচ্চাদেরকে আপনি জন্মসূত্র থেকে দিতে দিতে এটা এখন বন্ধ হয়ে গেছে, এটা কেউ দেখেই না এখন।
1: সেরকম ভাবে ডাক্তারবাবু খুব সুন্দরভাবে বললেন যে এই জিনিসটাকেও যদি আমরা নরমালাইজ করতে পারি,
0: ইয়েস ইয়েস, এই কারণেই আপনার গভর্নমেন্টের তরফ থেকে আপনাকে তো বললামই যেটা ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম, ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রামের সাথেই আমাদের এই সুইসাইড প্রিভেনশনের দিকটাও কিন্তু আমরা সবসময় অ্যাওয়ারনেস জেনারেশনের জন্য আমরা সবসময় করে থাকি, কথা বলে থাকি, এবং বিভিন্ন দিকে আমরা বিভিন্ন সোসাইটির মাধ্যমে, এটা কিন্তু একটা ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন সোসাইটি উইথ WHO দুটার সংমিশ্রণেই কিন্তু আপনি ওই সুইসাইড প্রিভেনশন ডেটা আমরা অবজার্ভ করি প্রতি বছর সেপ্টেম্বর মাস 10th September।
1: ডাক্তার, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এই যে অতিরিক্ত মোবাইলের ব্যবহার, আমরা যেটা এখন দেখতে পাই যে মোবাইলের ব্যবহার করছে এবং সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের ফলে ও হয়তো বা নিজের আত্মহত্যাটাকে যেটা বলে লাইভ টেলিকাস্ট করছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে যখন আমরা দেখতে পাচ্ছি যে একটা লোক হয়তো বা ধীরে ধীরে মৃত্যু পথে

0: এগোচ্ছে বা ওর মানসিক অবস্থা ভালো নেই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি?
1: তখন আমরা এই ক্রাইসিস পিরিয়ডটা তো আমাদের ম্যানেজ করতে হবে। ফার্স্ট ক্রাইসিস পিরিয়ডটা ইমিডিয়েটলি আমার নোটিশ করতে হবে, প্রথমেই আমার অবজার্ভ করতে হবে যে কেন কি কারণে করছে ইমিডিয়েটলি ওনার সাথে। যেমন আমাদের 900-988 নাম্বার আছে, সেটা যদিও এটা আপনার ইমার্জেন্সি নাম্বার, এই নাম্বার ফোন করার সাথে সাথেই আপনার সুইসাইড প্রিভেনশন টিম চলে আসবে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, ইমিডিয়েটলি আপনাকে ইমিডিয়েট ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে শুরু করে দেবে এবং হসপিটালাইজেশন যা যা দরকার হয় যখনই উনি ফিল করবেন তখনই আপনার ওই জিনিসটা আমরা করতে থাকবো। এবং অটোমেটিকলি যখনই আপনাকে একটা হসপিটালাইজ করা হবে তখনই সমস্ত কেয়ারগুলি আজ সুন্দরভাবে পরিষ্কারভাবে ওনাকে আমরা দিতে পারবো। এবং আমরা সেই চেষ্টাটাই করছি যে এটা সোসাইটির থেকে আসুক, সেটা এনজিও অর্গানাইজেশন থেকে আসুক, সেটা নিজের থেকে আসুক, সেটা প্রত্যেকটা ফ্যামিলির যাতে অন্তত এই জিনিসটা জানা থাকে, এটার জন্য গভর্নমেন্টের অনেক রকমের ব্যবস্থা আছে। এবং আমরা সেইভাবে ইমিডিয়েটলি আমাদের সাথে রেসপন্স করলে আমরা আমরা যেমন আমাদের এখন আপনার টেলি মানুষ একটা আমাদের সাবজেক্টস, সেটা আপনি ওই নাম্বারে ফোন করার সাথে সাথেই আপনাকে পেশেন্ট বাড়িতে নিতে পারে, এই বাড়ির থেকে
0: ফোন নাম্বারটা যদি
1: হ্যাঁ
0: ডাক্তারবাবু বলেন
1: হ্যাঁ
0: আমাদের
1: টেলিমানুষের ফোন নাম্বার যেটা বলছিলাম সেটা হলো এটা এক্স্যাক্টলি আমার মনে নেই, 9 সামথিং।
0: আচ্ছা,
1: আর 8-এর যেটা বললাম এটা ইন্টারন্যাশনাল নাম্বার যেটা কথা বললাম আগে।
0: আচ্ছা,
1: তো এই জন্য বলছে যে টেলি মানুষে আপনি এই নাম্বারটা সাথে সাথে ফোন করেছে। যেমন আপনাদের মহিলাদের জন্য একটা স্টপ আছে সেন্টার, স্টপ সেন্টার, সেটা তো আপনার একটা নাম্বার আছে, ওই নাম্বারে পুলিশকে ফোন করার সাথে সাথে ইমিডিয়েট ওনারা চলে আসবে। তো ঠিক সেরকম এটারও একটা নাম্বার আছে, টেলিমানুষ আপনি যখনই ইয়ে করবেন এনি কাইন্ডস অফ সাইকোলজিক্যাল ডিজিজ যেটা আপনি অ্যাডভাইস দিতে চাইছেন, যেটা কোনো পেশেন্টকে আপনি বাড়ির থেকে নিয়ে যেতে পারছেন না অথচ আপনার ওষুধ খাওয়াতে হবে, ওকে আপনার অ্যাডভাইস করতে হবে, চিকিৎসা নিতে হবে, টেলিমানের সাথে সাথে আপনাকে ওখান থেকে বসেই আপনাকে অ্যাডভাইস করে দেবে।
0: সেটা কিন্তু খুব ভালো একটা কথা বললেন যে অনেক সময় দেখা যায় যে হয়তোবা পরিবারের ওরা বুঝতে পারছে যে ওর একটা সমস্যা হচ্ছে কিন্তু ও চিকিৎসকের কাছে যেতে চাইছে না,
1: যেতে চাইছে না এবং অ্যাভয়েড করে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেতে চায় না।
1: আপনি ধরেন এটাকে আরো একটা যদি আরেকটু পরিষ্কার ভাবে যদি বলে, অনেক সময় ভায়োলেন্ট থাকে, নিয়ে যাওয়া যায় না, অ্যাভয়েড করতে যায়, আনকোপারেটিভ পেশেন্ট, তো যার জন্য আপনার টেলি মানুষ এখন ইমিডিয়েট ব্যবস্থা আপনি করে দিচ্ছে, তাহলে আপনি না নিয়েই আপনি অ্যাডভাইস পেয়ে যাবেন এবং সেই মতো যদি ট্রিটমেন্ট দেওয়া হবে তাহলে সেও আস্তে আস্তে বেটার ফিল করবে এবং ভালো হয়ে যাবে।
0: তো আরেকটা আপনার কাছে যেটা জানবো যে এবার যখন পরিবারের লোক বুঝতে পারছেন যে হয়তোবা পরিবারের একজন এই পথে যেতে চাইছে, তো সেই ক্ষেত্রে ওকে কি একা একা রাখা ঘরের মধ্যে ঠিক হবে নাকি ওর সঙ্গে সবসময় কেউ একজন থাকতে হবে?
1: না, অবশ্যই একজনের নয়, শুধু টোটাল ফ্যামিলির এই নলেজটা দিতে হবে প্রথম।
0: কিন্তু আমরা লুকিয়ে যাই,
1: আমরা লুকিয়ে যাই,
0: ঠিক,
1: ছেলে বা মেয়ে যেই হোক ওকে আমরা গাইডেন্সের মধ্যে রাখতে হবে। যেমন সে একাও যদি ঘরে থাকে তাহলে আমরা অ্যালার্ট থাকতে হবে,
0: ঠিক ঠিক,
1: সে কিছু করে ফেলতে পারে, তাহলে সেটার জন্য আমরা সব সময় বলি একজন। আমরা যেমন দেখুন আমরা যখনই আমরা কিছু কিছু ডিপ্রেসিভ পেশেন্টের মধ্যে আমরা কিছু কিছু সাইন দেখতে পাই, এই সাইনগুলো দেখলেই আমরা ওরা প্রকাশ করে, স্যার বাঁচতে ইচ্ছা করে না, মরে যেতে ইচ্ছা করে, সুইসাইড করে ফেলতে ইচ্ছা করে স্যার, এবং আমরা আমি হয়তো করেও নিতে পারি, তখন ওই সমস্ত কারণের জন্য আমরা কিন্তু পেশেন্ট পার্টিকে, ফ্যামিলি মেম্বারদেরকে আমরা সাধারণত অ্যালার্ট করে দিই, আপনার কিন্তু এর রিক্স পয়েন্ট রয়েছে এবং এই জন্য আপনারা কিন্তু ওকে একটু অন্তত 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্স রেগুলার আপনার দেখাশোনা করে করে রাখবেন, সঙ্গে থাকবেন, কোথাও তাকে একা বেরোতে দেবেন না, কোথাও একা যেতে দেবেন না, একা ঘরের মধ্যে রাখলেও যাতে এই যেমন মনে করেন ফ্যানের মধ্যে ঝুলে যেতে পারে, অনেক রকমের কিছু করতে পারে, এটা সে কোথায় যাচ্ছে কী করছে ওর আপনাকে ফলো করতে হবে, সো দ্যাট আপনি সে কোন দোকানে গেলো হয়তো পয়জন কিনে নিয়ে আসবে, ঘুমের ট্যাবলেট নিয়ে চলে আসবে, দড়ি কিনে নিয়ে চলে আসবে, আপনি হয়তো বুঝতেই পারলেন না, মনটা খুব খারাপ,
0: তাহলে সেই ক্ষেত্রে কিন্তু
1: সবসময় একজন গাইড, হ্যাঁ সবসময় একজন গাইডকে আপনি রাখতেই হবে, ফ্যামিলি মেম্বার, দ্যাট টু বি ফ্যামিলি মেম্বার।

0: যার জন্য আমাদের হসপিটালে অনেক সময় যে আমরা ভর্তি করি, যখন পেশেন্টটা সিরিয়াস হয় তখন সেই ক্ষেত্রে আমরা সাধারণত আপনার একটা পার্টিকে রেখে দিই, একটা পার্টিকে আমরা রেখে দিই, কারণ আপনাদের উনি তো কিছু বলতে পারবেন না। আর ওনার যদি কিছু আনটোয়ার্ড ইনসিডেন্ট হয়ে যায় তাহলে আমাদেরকেই বলবেন, রেসপন্সিবল করে দেবেন, যার জন্য সেই কারণে আমরা কিন্তু মানসিক প্রতিবন্ধ সরি মানসিক ডিজিজ যারা রোগে ভুগে যারা যারা সিভিয়ার কেস, আমরা কিন্তু বাড়ির লোককে অ্যালাউ করি থাকার জন্য হসপিটালাইজ।
1: আমরা আমাদের সুস্বাস্থ্য অনুষ্ঠানে আবার ফিরছি, নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি।
2: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
3: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
2: যদি কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন। সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
1: সুস্বাস্থ্য অনুষ্ঠান নিয়ে আবারও ফিরে এসেছি। আজ সুস্বাস্থ্য অনুষ্ঠানের সৌজন্যে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা। হ্যাঁ ডাক্তারবাবু, যেটা নিয়ে কথা বলছিলাম, আপনি কিন্তু প্রথম থেকেই বলছিলেন যে তরুণ প্রজন্মের মধ্যেও কিন্তু বাড়ছে, তো সেক্ষেত্রে বাবা মা কিভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে তরুণী যারা আছেন ওদের মধ্যে কিভাবে কথা বলা শুরু করবেন?
0: হ্যাঁ, সেটা হলো দেখুন, আমাদের ছোট্ট জীবনে আমরা এটা বলতে পারি, আপনার যদি একটা সন্তানই থাকে বা দুটা সন্তানই থাকে তাহলে ওরা সকালবেলায় ঘুম থেকে উঠবে, একটা নির্দিষ্ট টাইমে উঠবে, প্রতিদিন সে টয়লেটে যাবে, বাথরুমে যাবে, সুন্দর করে মুখ টুক হাত পা ধুবে, ধুয়ে টুয়ে ইয়ে টিয়ে করে তারপরে আস্তে আস্তে যদি সে মনে করে একটু ব্রেকফাস্টের টেবিলে বসবে, মা হয়তো ব্রেকফাস্ট করে সুন্দর করে মা ওকে সব রেডি টেডি করে দিয়ে দিল, সে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করলো, করে টরে দেখলো যেন এটা সাড়ে নটার মধ্যে হয়েছে, তখন সে আবার স্নানের ঘরে ঢুকে যাবে, তো স্নান করে সুন্দর করে ড্রেস ট্রেস করে স্কুলে চলে যাবে, স্কুল থেকে আবার বিকালবেলায় ফিরে এলো, ফিরে এসে আবার সুন্দর করে হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করে মাস্টার থাকলে স্কুলে মাস্টার বাড়িতে চলে যাবে, অথবা প্রাইভেট টিউটর থাকলে প্রাইভেট টিউটরের বাড়িতে যাবে। কিন্তু এই যে সমস্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওর যে রুটিনটা, এই রুটিনটার মধ্যে কোথাও ব্রেক আপ হয়ে যাবে। মা বাবার কর্তব্য হলো আমার ছেলেটা সব দিন এই নর্মাল রুটিনটা মেনটেন করছে কিনা।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এই রুটিনটার কোথাও যদি ব্রেক হয়, কেন ঘুম থেকে দেরিতে উঠছে, কেন স্কুলে গেল না, কতদিন স্কুলে যাচ্ছে না, খাওয়ারটাও দেখলাম সেরকম নিচ্ছে না, হ্যাঁ তো ঘুমাচ্ছে কিনা, তখন এবার এটাও দেখতে হবে। তাহলে তার যদি সাফিসিয়েন্ট রেস্ট না হয় তাহলে সে ঘুম ভালো না হয় তাহলে সে সকালবেলা উঠতে পারবে না। তো এই কারণে এই সমস্ত কিছুর মধ্যে যদি আপনি দু একটা জিনিস পেন, যেমন খাওয়ার কমে গেল, ঘুম কমে গেল, স্কুলের জন্য কোনো তাড়া নেই, কিচ্ছু নেই, কিরে বাবা কেন যাচ্ছিস না, বললে না যাবো না আজকে ভালো লাগছে না, তো এই কারণগুলি যখনই আপনি একটু নোটিশ করে ফেললেন সাথে সাথে কিন্তু আপনার ইমিডিয়েটলি চিন্তা করতে হবে, সামথিং রং এই ছেলেটির সাথে। তারপরে ধীরে ধীরে ধীরে ধীরে ওর সাথে যদি আপনি মিশতে পারেন, এটা হলো যে সবচেয়ে সাইকোলজিক্যালি ডিস্টারবেন্স যাদের হয় তাদের হচ্ছে খুব কাছের থেকে কেয়ার ভালোবাসাটাই হলো যে মেইন ওদের, খুব ইকোনমিক্যালি বলেন বা ইয়ের কথা বলেন, ফিজিক্যালের বলেন, এগুলি কিচ্ছু দরকার নেই, ওকে মন থেকে খুব ভালোভাবে ওকে ভালোবাসতে হবে, ওকে কেয়ারটা সেভাবে দিতে, ওর সাথে মিশতে হবে, মিশে ওর ভিতর থেকে জানতে হবে কেন সে যাচ্ছে না, কেন কি অসুবিধা ওকে বলতে হবে। তখন যদি কেউ যদি তাকে খুব ভালোভাবে ভালোবেসে যদি ওকে জিজ্ঞেস করে, অটোমেটিকলি সে আস্তে আস্তে বের করবে, আমার এই অসুবিধা হচ্ছে, মা এই ওষুধে এটা রাখছে সেই রাখছে, এই জন্য আমি যাচ্ছি না, তখন দেখবে অটোমেটিকলি। আর সাধারণত ছেলে হলে মায়েদের সাথে খুব ইয়ে হয়ে যায়, আবার মেয়ে হলে

0: বাবাদের সাথে খুব বন্ধুত্ব হয়ে যায় যে বলে দেয় যে এই বাবা আমার অসুবিধা, তাহলে ইমিডিয়েটলি আপনি একটা অ্যাডভাইস নিয়ে নিতে পারেন এবং সেইভাবে আপনি ইমিডিয়েটলি অ্যাকশন করতে পারেন। তো এই জন্য আমি এটাই বললাম যে ইয়ং জেনারেশন এখন দেখেন, বিশেষ করে যাদের এই অ্যাফেয়ার্সের কথাই আমি বলছি, অ্যাফেয়ার্সটা এমনভাবে আপনার মানে কি বলবো, মানে ওই ড্রাগ যেরকম আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে বিশেষভাবে ঢুকে গেছে আপনার, ঠিক অ্যাফেয়ার্সটাও এরকম এখন খুব ইজি হয়ে গেছে,
1: কারণ সবার কাছে মোবাইল আছে,
0: মোবাইলের মাধ্যমে পরিচয় অত দেখেও নি কিন্তু আপনার, ওই মোবাইলের মধ্যেই দেখছে, এতেই আপনার ইয়ে হয়ে গেছে। তারপরে যখন দেখলো যে রিয়েল ঘটনা, সে ফাঁকি পড়ে গেছে, সে আপনার মিসগাইডেড হয়ে গেছে, তখন আর কি করবে, মা বাবাকে মুখ দেখাতে পারবে না, তখনই তারা ওই পথগুলো বেছে নেয়, তখন হয়তো এক্সট্রিম ডিপ্রেশনে চলে যায় ইমিডিয়েট, তখনই আপনার এগুলো হয়। তো এই জন্যই বললাম যে মা বাবার ছেলেদের প্রতি, মেয়েদের প্রতি অন্তত এটাই শুধু তার রুটিন, রুটিনটা তার নর্মাল রুটিনটা কেমন কাজ করছে, কেমন সে পারফরমেন্স করছে, তাহলে কিন্তু ধরা পড়ে যাবে এই বাচ্চারা ভালো আছে কি খারাপ আছে, বা আর কোনো রকমের অসুবিধা হচ্ছে, কোনো কিছু ডেভেলপ করছে কিনা। দেখুন এখন ছোট্ট একটা এক্সাম্পল আমি দিই, যেদিন আমি এটাই বলছিলাম যে আমার তো স্যার ঘুম আসে না,
1: সেটা কিন্তু অনেকেরই সমস্যা এখন,
0: আমার তো ঘুম হয় না, ঘুম না, ইয়ং বাচ্চা মেয়ে আমার ক্লিনিকে এসে, স্যার আমার তো ঘুম হয় না স্যার। তো আমি প্রথম প্রথম ভাবতেই পারিনি আর ঘুম কেন হয় না, আমি বললাম কি তোমার কোনো টেনশন হয়, তোমার কোনো তোমার পড়াশোনা কি দিতে পারোনি, বা টিচার তোমাকে কোনো রকমের স্কোল করেছে, বা তোমার কোনো বন্ধুবান্ধবের সাথে তোমার কোনো রকমের ঝগড়াঝাটি হয়েছে বা কিছু হয়েছে? বলে না স্যার কিচ্ছুই না স্যার, এগুলি কিচ্ছুই নেই। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে স্যার বাবা মা, হাউ ফানি, বাবা মা কী হয়েছে, বাবা মার বাবা মা রেগুলার একটা টাইমের পরে এরা ঝগড়া করে।
1: আচ্ছা, সেই থেকে ডিপ্রেশন?
0: সেই থেকে না, ওর তো মাকে দেখলে ভয়ে ও কাঁপতে থাকে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: বলে মাকে দেখলেই স্যার আমার ভয় লেগে যায়, কারণ তখনই বাবাকে অ্যাটাক করবে, বাবার সাথে ঝগড়া করবে, মানে এবং এটা কন্টিনিউয়াস প্রসেস স্যার, এটা চলতে চলতে চলতে চলতে এখন আমার স্যার ভয় করে স্যার ওদেরকে দেখলে, আমি পড়ায় মন বসাতে পারি না, আমি স্কুলে ঠিকভাবে যেতে পারি না, শুধু আমার মনের মধ্যে বাবা মা যে ঝগড়া করছে এগুলি চিন্তা করতে। এই জন্য বললাম যে অনেক প্যারেন্টসের কোনো ধারণাই নেই, শিশুরা যখন বড় হয় আস্তে আস্তে আস্তে আস্তে বড় হতে থাকে, তখন বাবা মায়েদের মধ্যে খুব সম্পর্কটা খুব একদম ভাই বোনের মতন সম্পর্ক হয়ে যেতে হয়, খুব ফ্রি হয়ে যেত হয়, এবং যার জন্য তারা কিন্তু ওইটাই ফলো করবে, বাবা মা কেমন আছেন, কীভাবে বাবা মা ব্যবহার করছেন, কীভাবে বাবা মা তারা খাওয়া দাওয়া করছেন, সমস্ত জিনিসগুলো ওরা ফলো করবে এবং ও ওভাবে ওভাবে আস্তে আস্তে আস্তে আস্তে করতে থাকবে। তো যার জন্য দেখুন কেমন মনে এফেক্ট করে নিয়েছে এই ছোটো শিশুকে, যে ও ওই বাবা মাকে দেখলে ভয় পেয়ে যায়, কারণ এক্ষুনি তো বাবা মা শুরু করে দেবে ঝগড়া, আর আলটিমেটলি তার টেনশন হয়ে গেছে, অ্যাংজাইটি জেনারেল ডিজিজ হয়ে গেছে, এবং আলটিমেটলি এখন চিকিৎসা নিচ্ছে শিশু, হার্ডলি 16 ইয়ার্স 14 ইয়ার্স ওল্ড।
1: আর সেটা কিন্তু ডাক্তারবাবু অনেক পরিবারই হচ্ছে।
0: হ্যাঁ, পরিবারই হচ্ছে,
1: আমরা কিন্তু সেটা মানে মানতে বাধ্য হচ্ছি।
0: এটার এটার আরেকটা কারণ আছে আপনার, কারণ আমরা আগে কি হয়েছে, আগে আমরা একান্তভুক্ত ফ্যামিলি ছিলাম, আমরা একান্তভুক্ত ফ্যামিলির কারণে আমরা কে কী করছে এতটা খবর রাখেনি। হ্যাঁ, কেউ ওইখানে ঘোরার জায়গা নেই, কাকির কাছে চলে গেছে, ওই পিসির কাছে চলে গেছে, হ্যাঁ ভালো লাগছে না, হ্যাঁ বলার জায়গায় ছিল। এখন কি, এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, এখন আপনার কোনো প্রাইভেসি নেই বাবা মায়ের কাছে, ছেলেরাও আছে মায়েরাও আছে, একই রুম, একই রুমের মধ্যে আপনার টয়লেটও আছে, একই রুমের মধ্যে রান্নারও আছে, একই রুমের মধ্যে শোয়ারও, সব কিছু, মানে যে একটা প্রাইভেট যে আপনার একটা প্রাইভেসি মা বাবার মধ্যে সেটা নেই, সবটা এক্সপোজ হয়ে যাচ্ছে। তো যার জন্য এটাও কিন্তু একটা বিরাট অন্তরায় ছেলে মেয়েদের মধ্যে আস্তে আস্তে আস্তে আস্তে ওই এই সমস্ত ভাবগুলি জেগে ওঠার।
1: তাহলে ডাক্তারবাবু যেটা বলছেন যে এই সমস্যাগুলোর থেকে

0: মুক্তির উপায় হলো বন্ধুত্ব সুলভ আচরণ, মানে
1: বন্ধুত্ব সুলভ আচরণ, ছেলে মেয়েদেরকে প্রচণ্ডভাবে ভালোবাসা, ভালোবাসা দেওয়া, ওদের সাথে খুব ফ্রি হয়ে যাওয়া একটা স্টেজের পরে, তাহলে কী হবে, আস্তে আস্তে ওরা তখন আপনার কখনোই কোনো অবস্থায় কোনো খারাপ কাজের দিকে যাওয়ার আগে ওরা হাজারবার চিন্তা
0: চিন্তা
1: করবে,
0: করবে, ঠিক,
1: হাজারবার ওরা চিন্তা করবে, এবং তখন কিন্তু যেই কোনো কিছুর জন্য, মা আমি এটা করব কি না, বাবা আমি এটা করব কি না, বাবা এখানে যাব কি না, সমস্ত সময় কিন্তু সে পারমিশন নেবে
0: বা যেটা হয় যে
1: বাবা। হ্যাঁ
0: সমবয়সীদের সঙ্গে
1: হ্যাঁ
0: হয়তোবা কিছু খারাপ কাজ
1: খারাপ,
0: করতে
1: হ্যাঁ
0: বললো,
1: বলতে বল,
0: সেটাও
1: হ্যাঁ
0: কিন্তু এসে বলবে।
1: এসেই বলবে। তো যার জন্য বাবা মা যদি খুব খুব কেয়ার হয়, তাহলে দেখবেন অটোমেটিকলি শিশুগুলা কখনো কোনো অবস্থাতে মানসিকভাবে অন্তত দ্বিধাগ্রস্ত হবে না, এবং মানসিক দিকে যাওয়ার আগে তারা 50 বার তারা চিন্তা করবে না, বাবা কষ্ট পাবে, মা কষ্ট পাবে, আমি এই কাজ করতে পারবো না, আমি এই দিকে যাব না। তো এই সমস্ত দিক থেকে আমি যদি চিন্তা করি বা আপনারা যদি চিন্তা করেন, তাহলে আমরা এটাই বলবো, কেয়ারটা এমন হতে হবে, বাবা মাদের কেয়ার, সেই কেয়ারটা একদম খুব সফট, এবং সেটা একদম খুব ফ্রিলি হতে হবে, ফ্র্যাঙ্ক, একদম খুব মানে ইজিলি ওর সমস্যাটা মা সমাধান করতে পারবে। তাহলে আমরা ভাবতে পারবো ওই শিশুটির মনের মধ্যে মা বাবা নয় শুধু, সোসাইটি নয় শুধু, কারো সম্পর্কেই তাদের কোনো ধরনের প্রতিরোধতা, একটা ভয়ঙ্কর কোনো একটা ভাব, এগুলি আসবে না ওদের মনে,
0: সেটাই,
1: কারণ তখনই মা বাবার কথাই মনে পড়ে যায়।
0: আরেকটা ডাক্তারবাবু, একদম সময় ফুরিয়ে আসছে, তো সেই ক্ষেত্রে যারা এই অনুষ্ঠান শুনছেন ওদের জন্য কি বার্তা থাকবে?
1: আমাদের এই অনুষ্ঠান থেকে আমি একটা মেসেজই দিতে চাই, আমরা প্রত্যেকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পড়াশোনা করাতে হবে এবং এডুকেশান দিতে হবে, এবং সেই এডুকেশানের সাথে সাথে পাশাপাশি আমরা প্রত্যেকটা বিষয়, স্বাস্থ্য সম্পর্কে, সেটা মানসিক স্বাস্থ্য, সেটা শারীরিক স্বাস্থ্য, প্রত্যেকটা বিষয়ে ওদেরকে আমরা তুলে ধরতে হবে, এইরকম এই ধরনের যদি হয় তুমি সাহায্য করতে হবে, ওদেরকে স্যাক্রিফাইস করতে হবে। তাহলে আমরা একটা মেসেজ এটাই দিতে চাই যে এটার জন্য, রোগের জন্য চিকিৎসা আছে, ডাক্তার আছে, প্রসেস আছে, প্রোগ্রাম আছে, ওষুধ আছে, সমস্ত কিছু আছে, শুধু আপনি এটাকে গ্রহণ করতে হবে। তো সরকারি নিয়ম যেটা চলছে, যেভাবে আছে, সে এটার মাধ্যমে আপনাকে সেটা নিতে হবে। তো এই কারণে আমি একটা আর একটা জিনিস বলবো, এটা প্রত্যেক ব্যাপারে আমি মা বাবাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, প্রত্যেকটা প্যারেন্টসদের কাছে একটা অনুরোধ থাকবে, ওরা যেন বাচ্চাদের মনের কথাটা খুব ভালোভাবে শুনে ওদেরকে একটু সময় দেওয়া হয়, তাহলেই দেখবে, হ্যাঁ সময়টা খুব গুরুত্ব, কারণ এই ছোট সময় বাবা মায়ের দরকার ওদের, একটু বড় যখন হয়ে যাবে কিন্তু মা বাবার খুব একটা বেশি দরকার হবে না, ওরা নিজেরাই নিজেরটা করে নেবে। তো এই কারণেই বলবো যে মা বাবাদের কেয়ারটা যত বেশি সময় ওরা দিতে পারবে বাচ্চাদের সাথে, ওরা তত বেশি সুন্দর সুস্থ সবল জীবন ইয়ে করবে।
0: সত্যি ডাক্তারবাবু, ইচ্ছে ছিল আরও অনেক কিছু আলোচনা করবার, কিন্তু সময় ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, আর সময়ের কথা ভেবেই আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
1: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সুস্বাস্থ্য অনুষ্ঠান এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আকাশবাণী আগরতলা এবং FM পর্যন্ত থেকে একচোখে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

0: সঞ্জয় হয়ে গেল, ঘরকে যায়। দিন ভর ঢুঁড়ছি কাম কাজের খবর লাই।
1: পদ্ম?
0: হ্যাঁ গো বুদ্ধন দা, এখন ফিরছো বটা?
1: হ্যাঁ গো। তু?
0: হ্যাঁ ফিরছি।
1: জেনছি গো।
0: শুনো শুনো বুদ্ধন দা, শুনো শুনো শুনো, কাম কাজের একটা খবর যদি।
1: কাম? কাম কোথায় পাব? তবে
0: তবে
1: যা ঘরকে যা, ঘরকে যা, আমি আইসি আইসি, পরে আইসি পরে।
0: ডমনি ডমনি ড, এই তো। আরে কথা বলিস লাই যা। হ্যাঁ রে ছিলাটা কই?
2: কান্দে কান্দে নিদ কিচ্ছে গো।
0: লে লে বাতি জ্বালা, ঘরকে চল ঘরকে চল। আরে পরব থানে যাস লাই?
2: না
0: আমাদের আমাদের আর পরব, ঘরে যার খাবার লাই, ছিলার মুখে দুধ চটে না, ভগবান কি তারে। বুধনদা বুধনদা বুধনদা, তুমি সত্যি সত্যি আইসেছো?
1: আইবো তো বটে। আরে কাম কাজের কথা কি যেন বলছিলি?
0: একটা একটা যদি জুটাইন দাও বুধনদা, আমার আমার বড় বুড়া সময় চলছে, কোথাকে আজ না জানছি, একটু কাম মিলে লাই।
1: আগে একটু কামের কথা তো তোরে বুঝেছি, যাবি
0: বুধনদা? লিগাল খাদান হয়তো বলো।
1: হ্যাঁ কত খাদান বন্ধ হয়ে যাচ্ছে, কত লোক কাম হারাইছে, উ ছাড়া আর কাম কোথায় রে? লাই লাই লাই লাই কাম লাই।
0: ক্যা করু বুধনদা, ক্যা করু?
1: রাজি হবি তো কাল তুরে শাকতরিয়া নিয়ে যাব।
0: শাকতরিয়া?
1: হ বুঝবা তুয়ারি ছাদ কথা বুলাই দেব। তো তু এখনকার কুয়ো থেকে কয়লা তুলবি বটে, উ তিওয়ারি কিলে নিবে, আরে হাতে হাতে পয়সা মিলবে রোজ রোজ।
0: ইল্লিগাল কাম?
1: আরে ধর ইল্লিগাল কাম, গরিবে না খেয়ে মরা কি লিগাল? ছুট ছুট মজুর কাজ কি পঁচিশ কোথাও? কাল তু যাবি আমার
0: সাথে?
1: আগাম পয়সা নিবি পঞ্চাশ একশো টাকা?
0: পঞ্চাশ
1: একশো? হ্যাঁ হ্যাঁ তিওয়ারি দিবে এখন লে। এই টকা কটালে না পরব দিনে কিছু কিনে লিবি। হ্যাঁ রে পদ্ম, কাল দেখা হবে।
0: হ্যাঁ হ্যাঁ বুধন দা।
3: আরে ছুপো মাস ছুপো মাস, হমকো সবই মালুম, জিতনা দিন বাঁচো খাকে বাঁচো খাকে বাঁচো।
0: লেকিন বাবু পুলিশ ধরবে তো?
3: তো মর যাও,
1: তখন তো বাবু দেখবে বটে।
0: ঠিক আছে ঠিক আছে বাবু, আমি রাজি।
3: বহুত আচ্ছা।
1: আরে ইয়ে আরে ওই বেলচা কুদাল গাইতি লিয়ে লে পদম। আরে রুপিয়া তো আগে লো, এডভান্স এ লো পচাশ রুপিয়া, কাম মে লাগ যায়গা তো কাল আর একশো একশো রুপিয়া মিল যায়গা। যা যা সোচলে যা।

0: domni.
1: Hmm.
0: Da, hunce?
1: Hunce. Mă credeau al diabă, ce-o?
0: Bujli de, domni. Cam jocan milce. Bhaichi, tor buke to dud lai.
1: Ha.
0: Lokhai to junye, ibar guwala re bolye dibo. Dud dibe ek. A tu junye.
1: হইলো তো
0: লক্ষ্য চুপ চেয়ে গেল। ঠিক আছে, চুপ যাচ্ছি। তোর ধুমায় উর কষ্ট হয়ে গেছে, নদীতে যাইছি চান করে আসি, জলদি রান্না করিলে জলদি খাদানে লাগব। কত দিন পর আজ খাদান থেকে মানিক তুললাম গো, কালো মানিক। তখন মাথায় থাকতো বাতি, গেজ বাতি, আজ মগ বাতি হাতে কেরত সিনের। ডুলি নামছে, উঠছে, ডুলি চলছে, মাইন বাবু ঘুরে ঘুরে যাইছে। কত সুখের সে দিন, আর আজ আমি সুরঙ্গ খাদানে চুপি চুপি চোর হয়ে ঢুকছি, চুপি চুপি গাঁইতি মেরে চুপি চুপি বস্তা ভরছি। ডুলি নাই, টলি নাই, কতজনের মতো আমি চোর হয়েছি বুটে। তখন বউ বিটা ছিল না, তখন ছিল বিন্দি, এখন সে শিবলার বউ হয়েছি বুটে। তখন খাদানের কাম সিরে সন্ধ্যেবেলা ঘাটে আসতাম, সিনান সিরে ফিরতাম, ওটা থেকে বিন্দি আসত চুপি চুপি, আন্ধার আন্ধার। যেতে দে, যেতে দে বিন্দি, পচ্ছা ঘরকে যাবো, যেতে দে। সন্ধ্যে হয়েছে ওটা, ঘরকে
1: যা বলাই। আমার যে প্যার হয়েছে রে, ভালোবাসা
0: ভালোবাসা কার সাথে বটে?
1: পদম কইরি সাথে বটে।
0: তুকে তো শিবলা বিয়া করবি,
1: তু বিয়া কর, আমি তো আর বহু হব, তু সাথে খাদানে কামে যাব। এই বিয়া কর না কেমে,
0: পদম করি ভালোবাসায় ডরায় না গো বিন্দি, পদম করি কারো মনে দুঃখ দিতে ডরায়, বেইমানিতে ডরায়। তুই যা যা,
1: দুঃখ তো আমার মনেও হয়েছে বটে, হে দুঃখ তো মুছাই দেখলে।
2: কি রে পদম, বস্তাটো ধরে দাঁড়াই রয়েছিস, কি ভাবছিস?
0: ও শ্যামলাল বটে,
2: আরে বেড়া যাইছে, মাল পৌঁছে দিবি তো, হাওয়া টিউবে বস্তা ভাসাইলে।
0: যাই বটে, যাই বটে। তু
2: সাক্তরিয়ায় মাল দিয়ে ফিরে এসেছি, ঘরকে যাইছি। ও হ্যাঁ শুন পদম, তিওয়ারি ডিরায় বুধন থাকবে তোর জন্য, দর দাম বুঝাই দিবে।
0: ঠিক আছে ঠিক আছে, জানছি রে।

0: আর ভাত দিব
1: লা মাছ তো দে মাছ কতদিন পর মাছ খাইছি বটে রে লখাইটোর দিকে লজ্জর রাখিস গোয়ালা তো দুধ দিয়া দিছে
0: দিছে দিছে শুননা কেউ কেউ বলছে তুহার বড় তো কুয়া কাইটে কয়লা তুলে দিচ্ছে পুলিশ ধরলে জেল হয়ে যাবে যে
1: লোকে বলছে আর তুলছে না কে সবাই তুলছে কেউ দিনে কেউ রাইতে তাছাড়া ইত্যাদিন তো কত কাম ঢুকছি চোরাই খাদানে যাবো না বলে খাবার জুটছিল খনি বন্ধ হইল কাম হারাইলাম

0: তারপরে কন উ কয়লার কালো পাহাড়ে লামছি। গাইতি যখন আবার বিধাই দিছি লিসা ধরেছে রে দমনি, টেকা টেকা টেকা বাঁচতে হবে বাঁচতে।
1: লে লে লে তুই খেয়ে লে, চিলারে ঘুম থেকে তুলে খাওয়াই দে।
2: আরে
1: দমনি, আরে কাঁদছে কে বটে রে?
2: বিন্দি
1: বিন্দি
2: বিন্দি শুনলাই ওর মরত ডিসের গড়ের কুয়া খাদানে চাঙ্গুর চাপা পড়েছে গ।
1: শিবলা শিবলা উমেশ ঝাঁয়ের দলে কাম করতে বটে মরে দিছে। আরে আরে চাঙ্গর চাপা পড়ে মরে গেছে
2: লোক একটা বলছে।
1: উর মরদ খাদানে মরেছে, তোর মরদ খাদানে যায়, যদি তোর মরদ মরত
2: ওখানে তুমি বলবে নাই, ওখানে বলবে নাই, চুপ
1: যাও। এলে আমি যাবো আর আসবো, বিন্দি যে একা হয়ে গেছে বুঝিস না? আচ্ছা

0: Chacon? Chacon, let me go. Ele, 120 rupees.
1: Ah.
0: Haan, take the gindi kar le. Ah, okay?
2: Hey,
0: Habibur. Hey, अरे माला ये तो कम आमदनी क्यों प्रोडक्शन ज्यादा करो तो भी ठीक है तो ये ले 80 रुपया ले ले बुधन
1: हाँ हाँ बोलिए बाबू
0: अरे तुम्हारा पदों तो फास्ट किला आज पक्का 150 रुपया हाँ एक दिन देख बे कि গাঙ্কি কুড়ির পদম কইরি ঘর বনাবে আসানসোলে তারপর বর্ধমানের বাবু হইয়ে যাবে
1: কিরা পদম
0: বহুত খুব বহুত খুব আমার আরো মাল চাই ডাবল চাই দাম দি আর কিছু বাড়িয়ে দিব আমার ব্যবসা ভালো হবে তো তোমারা ভি খুশি হবে তুম লোক কো ভি পয়সা জাদা হবে
3: ঠিক ঠিক ঠিক বাবু ঠিক
0: এ লো 150 রুপিয়া
1: গুলে লে গুলে লে
3: ঠিক আছে বাবু আজ যেই ঠিক বাবু
0: আচ্ছা
3: হ্যাঁ কাল দেখা হবে
1: আগে কালকে দেখা হবে
3: আইসো বাবু দন্দা আমি যেই
1: হ্যাঁ
3: ও কি মেঘ হয়েছে রে ঝড় উঠবে এক চারদিক কালো হয়ে গেছে গো পা চালাই পা চালাই একটুকুন ছিলা লিয়ে দমিটা একা রইছে যাই যাই ও কি গো সিরিজ তলায় কে বুঝছে মেয়ে ছিল না অমন বুঝছে কেন ভর শুনছে আকাশের দুর্যোগ কে বটে দেখি তো ওখানে বলছে আরে কে বটে তু কি বিন্দি দুর্যোগে সন্ধ্যা এখানে মন খারাপ হয়েছে তাই বিন্দি
4: তুমি যাও কপাল না তুমি যাও
3: আরে আমরা তো পাঁচ জনা রয়েছি না আরে শিবলা তো আমাদেরই একজন ছিল যা যা ঘরকে যা যা যা ঘরকে যা
4: মন চিন যায় না গো
3: আবিন্দি বিন্দি আবিন্দি এখন ঘরকে যা আমি তো রয়েছি যা যা
4: প্রতাপ দা আমাকে তুমি তোমার সাথ খাদানের কামে লিবে প্রতাপ দা আমি কাম করব
3: বিন্দি বড় আন্ধার রে বড় ভয় ওসব ভাবিস না আমি তুলে দেখব উঠ উঠ
4: লোকে বলছে

0: করে দিয়েছি।
1: না, এখন উঠবি তো, এখন যাবি, উঠ উঠ উঠ উঠ উঠ।
0: চেহারাটা কিনে উঠছি। কাল তোমার সাথে কাম যাইব, খাদানে যাইব।
1: বাজ বইছে, আমিও যাই, যাই যাই যাই।

0: এই এই যে তোমার খাবার বাতি টায় কেরোসিন ভয় দিয়েছি,
1: জলের পটটা দিয়ে দিচ্ছি।
0: দেখি দেখি, আরে ও তো ছটপট আইছো কেনে?
1: তিওয়ারি বাবু বলিছে কি প্রোডাকশন বহুত কইতে হবে, বহুত টাকা মিলবে, তোকে রাজরানী বানাইব রে, তুমি রাজরানী রাজরানী বানাইব, চিলাটার রাজপুত্তুর বানাইব, টাকা চাই না টাকা টাকা।
0: ঝড় হয়েছে কাল, ঘরে খুঁটি নইরে গেছে গো।
1: হ্যাঁ জানি তো জানি তো, এবার এবার নতুন ঘর বাঁধব। জানছি রে জানছি রে, তুমি চিলাটারে খেয়াল রাখিস। লোকজন আরো বাইরে গেছে গো, লিচই ভজুয়া তেওয়ারি বহুত লেবর আজ লাগাইছে গোটে, খৈর কিয়ারি হাতি নল সাল তোরে লুকাইছে। না না না জলদি করে নাইতে হবে, তিওয়ারি তো হামকে কাল ফার্স্ট ক্লাস বলেছে, আজ যে ফার্স্ট ক্লাস হবো বটে, ইক্ষুনি লাগবো ইক্ষুনি ইক্ষুনি। বিন্দি ই তো করে বলেছি তুকে, তবু
0: কাম করে বাইব, তোমার সংসার আছে, বিটা আছে, দমনি আছে,
1: তোর কে আছে বল, তোর কে আছে? আমি আছি, আমি আমি হ্যাঁ
0: চলো কেনে, দেরি হয়ে যাচ্ছে, শোনো না তুমি গাইতে মেরে চঙ্গর ফেলবে, আমি চঙ্গর ভেঙে টুকরা বানাইব, চলো। হে চলো না কেনে, কি হলো, চলো।
1: ঠিক আছে ঠিক আছে।

0: শুধু ডমনি লখাই
1: আর আর বিন্দি
2: তো জলই বোটা জল জল জল কি ফুটা হয়ে গেছে ফুটা ফুটা ফুটা বাড়ছে জল জল সব কোথা থেকে জল পড়া কোথা থেকে জল পড়া এত কি আরে বিয়ালের উধারে দামোদর জলে পড়ে গেছে রে নিপে গেছে পালা পালা বিন্দি পালা কুটা টুল আরে পালাই তবে তোকে ছেড়ে তো বিন্দি দাঁড়াই তেলার চি গো দাঁড়াই তেলার চি পদ কুটা পদ পদ আন্ধারে যে ডমনি ডমনি আমার চিল্লা আমার চিল্লা চ

0: ಹೋಗದು ಹೋಗದ ನಿಂತ ಮಾಡು ಈಗಲೋ ಯಾರಿ ಬಾಬು ಕಬೋಲೋಣ ಉಪಾಲೆ ಬೋಯ್ಲೆ ಉತ್ತರ ದೇವಸ್ಥಾನ ಕುಚ್ ಕೈತೆ
1: ಚುಚ್ಚ.
2: ಅರೆ ತಿವಾರಿ ಬಾಬು ಸಾಕ್ ತುರಿಯಾ ಚೆರೆ ಕೋಲ್ಕತಾ ಚುಲ್ಲೆ ಕಿಚ್ಛೆ
1: ಕುಚ್ ಖಬರ್ ಮಿಲ
3: ನೀಚಾ ಸಾ ಕೋಯ್ ಉಠಾ
1: ಕೋಯ್ ದೇತ್ ಬಡಿ.
3: ಅರೆ ನಾಹಿ ನಾಹಿ ಕೋಯ್ ನಾ ಉಠಾ ಮಾಲೂಮ್ ಹೈ ಕಿ ಸಬ್ ಲೋ ಮರ್ ಗ್ಯಾ ರೆ.
1: ছড়ে যাও ছড়ে যাও ভাই কে কাঁদছ থেকে রোনা বন্ধ করো রোনা বন্ধ.
3: আরে কান্দিস লাই
1: হুজুর বলছে কান্দিস লাই কান্দিস লাই তবু কাঁদছে দেখো.
3: আরে চুপ যাক সুভাই.
1: হ্যালো
4: হ্যালো এসপি বলছি.
1: হ্যাঁ স্যার বলুন আমি স্পটেই আছি.
4: শুনুন মিস্টার মিশ্র নিউজ পেপারে খবরটা ছোট হয়ে বেরিয়েছে কাল কিন্তু লিড নিউজ হয়ে যাবে টিভি মিডিয়া হই হই করে ছুটবে অলরেডি ওপরতলার চাপ আসতে শুরু করেছে বিষয়টা সিরিয়াস.
1: হ্যাঁ স্যার.
4: আগে ওখানকার মানুষজনে মুখ বন্ধ করুন এনি হারাম এটা করতে হবে. শুনুন শুনুন প্রয়োজন আমি আসছি.
1: ঠিক আছে স্যার আপনি চিন্তা করবেন না আমি দেখছি. ওকে কোন কোন ঘর কা আদমি লোক ইল্লিগাল মাইন মে গিয়া থা কয়লা কাটনে উসি কো ঘর কা সবে লোক অ্যারেস্ট হো জায়গা. তোমরা ইল্লিগাল কাম করো রামরা মরি জবাব দিয়ে হ্যাঁ দেশে কি কানুন নেই. ওই ওই জেনা না লোক রোতা কেউ চুপ যাও. আরে চুপ যা.
3: আরে চুপ জানা
1: হুজুর হুজুর. আরে চুপ যা হুজুর. ডেড বডি গুলা যদি অন্তত
5: চেষ্টা হবে.
1: আচ্ছা আচ্ছা নিশ্চয় চেষ্টা হবে.
5: আগে সবাই কান্না থামাও
1: রোনা বন্ধ করো মুখ বন্ধ করো কাগজ ওলা ফটো ওলারা আসবে তো কেউ ওতে ধারে কাছে ঘেঁষবে না কেউ কোনো কথা বলবে না. এসব ইল্লিগাল আছে এ কান্নাও ইল্লিগাল বেআইনি কাঁদলে সব কটা অ্যারেস্ট হয়ে যাবে সমঝা.
3: হ্যাঁ হুজুর সমঝা সমঝা. আরে আরে ও সরবতিয়া.

0: సీతా, అరే కంది స్లైడే, ఏదమ్ కంది స్లైడే, అరే ఇల్లీగల్ ఖదానే ఉదర్ మౌత్ హోయాంచే, అరే బుజిస్ లైక్ నే.
1: ఏ గాయ్, జానో మోనే థাকে এ কথা, আমি যাচ্ছি এখন, পরে আবার আসবো, তখন জানো.
2: কেউ কেউ কান্দবে লাই হুজুর, কেউ মুখ খুলবে লাই, ভগবানের দিবি করছি হুজুর, ডেড বডি গুলা যদি
1: চেষ্টা হবে. বললাম তো,
2: আচ্ছা আচ্ছা,
1: চলো গাড়ি স্টার্ট করো.

ওরা অন্ধকারে নাটকটি শেষ হল। কাহিনী সূত্র ঘনশ্যাম চৌধুরী, অভিনয় করেছেন বুধন, ধীমান চক্রবর্তী, শ্যামলাল, মানুষ কুমার মিশ্র, সুখন, দেবব্রত দাস, তিওয়ারি, ফকির দাসকুমার, এসপি মলয় সাহা, ওসি কল্যাণ কুমার ঘোষ, দিলার মা আলপনা রায়চৌধুরী, ডোমনি রনিতা দাস, বিন্দি নমিতা চক্রবর্তী এবং পদম দেবেশ রায়চৌধুরী।

আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চিপ থেকে শিপ সর্বক্ষেত্রে ভারত ম্যানুফ্যাকচারিং এ নতুন ভবিষ্যৎ নির্মাণ করেছে। তিনি আজ গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস 2026-এর উদ্বোধন করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সরকারি সফরে শ্রীলঙ্কা পৌঁছেছেন। রাশিয়া বলেছে, ইউক্রেন সংঘাত নিরসনে ভারতের সব রকম শান্তি প্রচেষ্টাকে তারা স্বাগত জানাবে। সরকার রাজস্থান, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানার ITI ক্লাস্টারগুলির জন্য 735 কোটি টাকারও বেশি প্রকল্পের কৌশলগত বিনিয়োগ পরিকল্পনায় ছাড়পত্র দিয়েছে। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে নির্বাচন কমিশন আয়কর দপ্তরের আধিকারিক সুধাকর শুক্লাকে ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। যথাযোগ্য মর্যাদায় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে। আহমেদাবাদে ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজের স্টেজ 3-তে আজ ভারত 2টি সোনাসহ মোট 5টি পদক পেয়েছে।

0: আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চিপ থেকে শিপ অর্থাৎ কম্পিউটারে ব্যবহৃত ইলেকট্রনিক মাইক্রোচিপ থেকে জাহাজ পর্যন্ত সর্বক্ষেত্রেই ভারত ম্যানুফ্যাকচারিং এ নতুন ভবিষ্যৎ নির্মাণ করেছে। তিনি আজ গুজরাটের ভাদোদরায় 35,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করে বলেন, দেশের মধ্যেই এক স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর সরবরাহ শৃঙ্খল গড়ে উঠেছে, যার পরিধি হল উচ্চ প্রযুক্তিগত ইলেকট্রনিক্স থেকে সমুদ্রপথে জাহাজ চলাচল পর্যন্ত।
1: अब भारत चिप से लेकर शिप तक निर्माण की एक नई गाथा लिख रहा है, यानी पुर्जे भी हमारे और प्रोडक्ट भी हमारा। आत्मनिर्भरता की एक पूरी चेन भारत में ही बनेगी।
0: পশ্চিমাঞ্চলীয় ডেডিকেটেড পণ্য করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ আজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। এর ফলে পণ্য করিডোর নেটওয়ার্কের কাজ সম্পন্ন হওয়ার পথ প্রশস্ত হল। 2,800 কিলোমিটার দীর্ঘ এই পণ্য করিডোর সম্পন্ন হওয়াকে তিনি একবিংশ শতাব্দীর ভারতের এক ঐতিহাসিক সাফল্য এবং পরিবর্তনশীল কর্মসংস্কৃতির গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস 2026 উদ্বোধন করেছেন। জিএফএফ 2026 মূল ভাবনা কৃত্রিম বুদ্ধিমত্তা, পোটেনশিয়াল টু ইম্প্যাক্ট, এজেন্টিক এআই, টোকেনাইজেশন, কোয়ান্টাম, ট্রাস্টেড কানেক্টেড গ্লোবাল সিস্টেমস ফর ইনক্লুসিভ ফিনান্স অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে মূল ভিত্তি করে ভারত ফিনটেক যাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। তিনি গ্লোবাল ফিনটেক ফেস্টে যোগ দিতে দেশ বিদেশ থেকে আসা সব অতিথি ও প্রতিনিধিদের অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী চলতি মাসের 12-13 তারিখে নতুন দিল্লিতে আসন্ন ব্রিক্স সম্মেলনে একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়া ইউক্রেন সংঘাতের বিষয়টি উত্থাপন করা হবে।
2: দ্বিপক্ষীয় বার্তা বহুত সারে রাজনেতাও কে সাথ হামারে প্রধানমন্ত্রী কি হোগি, জব ব্রিক্স কে লিয়ে ওহাঁ আয়েঙ্গে, কন কন সব द्विपक्षीय वार्ता किस समय होगा, इसके बारे में आपको विस्तृत जानकारी भी दी जाएगी ताकि आप लोग प्रेस के माध्यम से उसको कवर कर सकते हैं। जहां तक रशिया और यूक्रेन की जो संघर्ष चल रही है उसकी बारे बात है, द्विपक्षीय वार्ता होंगे तो बहुत सारे मुद्दे ऊपर उठ के आएंगे और उसमें एक ये मुद्दा भी रहेगा।
0: রাশিয়া ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেন, ভারত এই দুটি দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। সম্প্রতি বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণ্যম জয়শঙ্কর ইউক্রেন ও পোল্যান্ড সফর করেন। শ্রী জয়সওয়াল বলেন, শ্রী মোদী যুদ্ধ নিরসনে লাগাতার চেষ্টা চালিয়ে আসছেন। তিনি বলেন, 24 জন ভারতীয় নাগরিক এখনও রুশ সেনাবাহিনীতে রয়েছেন। তিনি জানান, ভারত বিষয়টিকে রুশ সরকারের কাছে গুরুত্ব সহকারে তুলে ধরছে। ভারতীয় বায়ুসেনা চলতি মাসে 14-16 তারিখ পর্যন্ত জয়সলমিনের পোখরানে ড্রোনাথন 2026 আয়োজন করবে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে বলা হয়েছে, এর উদ্দেশ্য হল দেশীয় পদ্ধতিতে আনম্যান এরিয়াল সিস্টেম এবং কাউন্টার আনম্যান এরিয়াল সিস্টেমের প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করা। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সফরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো পৌঁছেছেন। শ্রীলঙ্কার উপ প্রতিরক্ষামন্ত্রী অরুণা জয়শেখারা এবং শ্রীলঙ্কা ভারতের হাই কমিশনার সন্তোষ ঝা তাকে অভ্যর্থনা জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, এবারের গুরুত্বপূর্ণ সফরে রাজনাথ সিং শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে নিয়ে মতবিনিময় করবেন। রাশিয়া জানিয়েছে, ইউক্রেন সংঘাত নিরসনে ভারতের সব রকম শান্তি প্রচেষ্টাকে তারা স্বাগত জানাবে। মস্কো আরও জানিয়েছে, আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধানের বিষয়ে নতুন দিল্লির অবস্থানের সঙ্গে রাশিয়ার কৌশলগত অবস্থানের বিশেষ মিল রয়েছে। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আগে আজ বিকেলে নতুন দিল্লিতে আয়োজিত এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন সংঘাত নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে তারা অবগত এবং রাশিয়াও শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংঘাতের সমাধান করতে প্রস্তুত। আরও জানান, ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপাক্ষিক বৈঠক করবেন। উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র আরও জানান, আসন্ন ব্রিক্স সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশেষভাবে আলোচনা করা হবে।
3: Our president will take part in BRICS summit in only 4 months under the auspices of BRICS summit, and at the same time there will be a very significant for both countries part of bilateral contact with Prime Minister Modi and discuss in a very open and constructive way the most sensitive issues of global agenda and our bilateral relations.
0: পাকিস্তানি ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি অধ্যুষিত এলাকায় আক্রমণ বৃদ্ধি পাওয়া ব্রিটেন, কানাডা ও ফ্রান্স সহ 12টি দেশ আজ জানিয়েছে, তারা ওই অঞ্চলে অবস্থিত ইসরায়েলি বসতিগুলির সঙ্গে বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড

0: পূর্বে পোল্যান্ড, পর্তুগাল, স্পেন ও সুইডেনের বিদেশমন্ত্রীও এই সিদ্ধান্তে সহমত হয়েছেন। বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলার পর সৌদি আরব ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে পরিস্থিতি জটিল ও উত্তপ্ত করার জন্য অভিযোগ করেছে। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুতি গোষ্ঠী সে দেশের একাধিক শহরে বিভিন্ন অসামরিক এলাকায় হামলা চালিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইমান, মাজারি হাজির এবং হাদি আলী ছাট্টাকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আবেদন জানিয়েছে। সাইবার অপরাধ বিষয়ক আইনের অপব্যবহার নিয়ে এই দুই মানবাধিকার আইনজীবীর দীর্ঘ কারাবাসে অ্যামনেস্টি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকার বঙ্গভবনে সেদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন। এই বৈঠকে উভয় পক্ষের দুটি দেশের জনগণের পারস্পরিক স্বার্থে সম্পর্ক আরও জোরদার করার উপরে গুরুত্ব দিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। সরকার রাজস্থান, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানার আইটিআই ক্লাস্টারগুলির জন্য 735 কোটি টাকারও বেশি প্রকল্পের কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা ছাড়পত্র দিয়েছে। এর মধ্যে রাজস্থানের জন্য 241 কোটি টাকা, উত্তরপ্রদেশের জন্য 240 কোটি টাকার এবং তেলেঙ্গানার জন্য 254 কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা গৃহীত হয়েছে প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়েবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআইএস অর্থাৎ পিএম সেতুর পঞ্চম জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে এটি অনুমোদিত হয়। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণন আর একদিনের সফরে মণিপুরের ইম্ফলে পৌঁছন। ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে রাজ্যপাল অজয় কুমার ভাল্লা, মুখ্যমন্ত্রী ইউনান খেমচাঁদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা স্বাগত জানান। তিনি আইনি যুদ্ধ স্মারকস্তূপে পুষ্পার্ঘ্য নিবেদন করেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা জানান। মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলাম মিনা আজ সংশ্লিষ্ট জেলা নির্বাচন আধিকারিক, পুলিশ সুপার এবং জেলার অন্য আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলোচনা করেন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস, অরিন্দম নিয়োগী সহ যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক, উপমুখ্য নির্বাচনী আধিকারিকরাও ওই বৈঠকে অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সকলের পরামর্শ নিয়ে পাহাড়ের উন্নয়ন করা হবে। তিনি আজ শিলিগুড়ির উত্তরকন্যা বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল এক বৈঠক ডাকেন। কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকা জন্মশতবর্ষ উপলক্ষে কলকাতায় 3 দিন ব্যাপী কর্মসূচি আজ শেষ হয়েছে। কলকাতা অসমের সাংস্কৃতিক সংস্থা ও আসাম সরকারের সংস্কৃতি বিষয়ক দপ্তরের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কর্মসূচিতে ভূপেন হাজারিকা জীবন, সাহিত্য ও সঙ্গীত নিয়ে আলোচনা, তার জনপ্রিয় গান পরিবেশন, নৃত্যানুষ্ঠান এবং বাংলা অসমের সাংস্কৃতিক বন্ধনকে তুলে ধরা ফিউশন পরিবেশনা অনুষ্ঠিত হয়। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, গোটা বিশ্ব থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে নানা অনুষ্ঠানে এই দিনটি পালিত হয়। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ সমাজ মাধ্যমে একটি বার্তায় বলেন, সাক্ষরতা জ্ঞান, সুযোগ ও ভালো ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করে। তিনি দেশবাসীকে আজকের দিনে শিক্ষার শক্তিকে উদযাপনের আহ্বান জানিয়েছে, সেই সঙ্গে নিশ্চিত করতে বলেছেন যাতে শিক্ষার যাত্রাপথে কেউ পিছিয়ে না পড়ে। শিক্ষাকে প্রতিটি মানুষের মৌলিক অধিকার হিসেবে সুনিশ্চিত করে এই দিনটি পালনের লক্ষ্য। আহমেদাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজের স্টেজ 3-তে শেষ দিনের আগে আজ ভারত 2 সোনা, 2 রূপ ও 1 ব্রোঞ্জ সহ মোট 5টি পদক পেয়েছে। পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তোমান কুমার ও শ্যাম সুন্দরস্বামী ইরাকের আব্বাস কাসিম ও আনোয়ার আল দাউদকে 152-139 ব্যবধানে সোনা জেতেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চিপ থেকে সিপ সব ক্ষেত্রে ভারত ম্যানুফ্যাকচারিংয়ের নতুন ভবিষ্যৎ নির্মাণ করেছে। আহমেদাবাদে ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজের স্টেজ 3-তে আজ ভারত 2 সোনাসহ মোট 5টি পদক পেয়েছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী খবর শুনতে পাবেন আগামীকাল সকাল 6টা বেজে 20 মিনিটে গীতাঞ্জলি প্রতরাতরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। স্টাফ সিলেকশন কমিশন পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে 2026-এর পরীক্ষার জন্য। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে 2,536 জনকে নিয়োগ করা হবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 7ই অক্টোবর 2026। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কমিশনের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে

শিক্ষাগত যোগ্যতা পদের উপর নির্ভর করবে। ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, স্টাফ সিলেকশন কমিশন এবং মিনিস্ট্রি অফ কালচারাল ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও গ্রেডে পদের জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে গণিত বিষয়ে সহ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। অন্যদিকে এলডিসি বা জেএসএ এবং উল্লিখিত বিভাগগুলো ছাড়া অন্যান্য ডিইও বা ডিইও গ্রেডে পদের জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। যারা চলতি বছর দ্বাদশ শ্রেণী বোর্ড পরীক্ষা বা সমতুল্য পরীক্ষায় বসছেন তারাও আবেদন করতে পারবেন। আবেদনের পদ্ধতি, প্রথমে এসএসসির নতুন নিজস্ব ওয়েবসাইট অথবা গুগল প্লে স্টোর থেকে মাই এসএসসি মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে। নতুন ওয়েবসাইটে নিজেদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন না থাকলে প্রথমে তা সম্পূর্ণ করতে হবে। তারপর নতুন ওয়েবসাইটে তৈরি করা ওয়ান টাইম রেজিস্ট্রেশন নম্বর সহ নম্বর সংগ্রহ করতে হবে। নিজের প্রয়োজনীয় এবং ব্যক্তিগত নথি তাতে আপলোড করতে হবে। রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করে রাখলে প্রার্থীরা বারবার একই নথি অ্যাপে আপলোড করতে হবে না। প্রথমবারের পর থেকে শুধু যে পরীক্ষাটি দিতে ইচ্ছুক তাতে ক্লিক করে ফি জমা করলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন রাগ প্রধান গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানের শিল্পী জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী।

পরপর দুটো গান শুনলেন তারাপদ চক্রবর্তীর কণ্ঠে, শুনছিলেন রাগপ্রধান গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত, রবি কিরণ সকাল 7:05 শিল্পী সাধনা সরগম, অভিজ্ঞাপন সকাল 7:45, সকাল 8:40 যুববাণী, রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 9:30, সকাল 10:00 হিন্দি ছায়াছবির গান, বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সকাল 10:30 বাংলা ছায়াছবির গান শুনবেন সকাল 11:00, আধুনিক গান বেলা 1:05, লোকগীতি শিল্পী অংশুমান রায়, ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন রাগ প্রধান গান বেলা 1:50, চিত্রগীতি বিকেল 5:10, চাকমা গান বিকেল 5:45, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান ঘর গৃহস্থের আসর সন্ধ্যে 6:30, এরপরে শুনবেন লোকগীতি শিল্পী গীতা চৌধুরী, ক্রীড়া প্রসঙ্গ রাত 8:05, নজরুলগীতি রাত 9:30 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10, রাত 10:15 আধুনিক গান সাধনা সরগমের কণ্ঠে, ককবরক অনুষ্ঠানে থাকছে সকাল 6:25 হায়ন্নি খোরাং, বেলা 12:00 লেনা মুনি জরা, এছাড়াও সন্ধ্যে 7:00 রয়েছে অন্যান্য ককবরক অনুষ্ঠান। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা 34.8°C, সর্বনিম্ন তাপমাত্রা 27°C, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 58%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 33°C এবং 26°C-এর মধ্যে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি আকাশবাণী আগরতলা। আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:52। স্টুডিওর ঘরে তো এখন সময় রাত 10:30। জয় হিন্দ।